আজ 30 আগস্ট 2026 ইংরেজি, 12ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, রবিবার। আমাদের স্টুডিও ঘরেতে এখন সময় সকাল 6:43 হয়ে 42 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে প্রথমে শুনব অমৃতবাণী। আজ উপনিষদ থেকে পাঠ শুনব।
1: হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যোগ্যার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা

0: সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত করো। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম করো। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোন নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে।
1: শুনলেন উপনিষদ থেকে পাঠ। এবার অনুষ্ঠান সুরাঞ্জলি। অনুষ্ঠানে শুনব কিছু ভক্তিমূলক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে কম্প্যাক্ট ডিস্কে।

এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী গিলোনিয়া। এবার শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান হায়ংনি খরাং।

যে ও বেমার বাই কবুল টংনাই রক তালো ওয়াইশা ওয়াইনি শাক হাম নক ডাক্তি খাই শাক নাইনানি নাংনাই যাতে নুখুংনি বরক এবা চিরাই বুসারকনি সাগ সলয়াতেই অ বেমার অংখা চং তরুক তরুক খাইন সলমানিব নক জাগ ফিয়াবা দায়টি ফাটসা নক জাকিয়ানি বাকে চেব অ বেমার ন সল হনিমাইয়া হাইনি বাকেই চং মাল্টি ড্রাগস থেরাপি ন তালো ওয়াইসা এবার হাতি ওয়াইসা চেক আপ মা খাইনাই আমি জরাতেই চালাইয়া তিনি সাকাম করাইনি কগ।

0: Ao ka fa de jeng a ta bo kok thom khana le ma ba khak thang le ne kok thom fo la no khana na ha le ne academic year te financial year nei sai ne chi dok dai nei sai nei je sine bi sine rok sa hoy national scholarship ne ba khak te kaisa scholarship ra jak nai apni portal lang ka https://scholarship.gov.in/o website ni bising te government of tripura tribal welfare department ni bakhak te osakle mono sakle ra jaka application registration te kisa saksa ya tong mani application eva defective application rokni re submission kraina bagi sajaka o nisai nichidok ingraji bisini ও আগস্ট আলিন সালতাম চিসা হায় কাবাখানানি সালমারিনি বিশিঙ্গ কয়লাই নাই লগীয় বরকনি এস টি সার্টিফিকেট তাই এস ডি এম হায় কাবা ডি সি এম হায় কাবা এস ডি ডাব্লিউ হায় কাবা ডি সি নি ইনকাম সার্টিফিকেট রেন নাই আপনি লগীয় একাডেমিক নি ফাইথাক ইয়ার নি মার্চি তাই স্কুল হায় কাবা ইনস্টিটিউশন ও রেন সিরিং টংমানি সার্টিফিকেট বো রেনানি নাই তাই যে হোস্টেল টংনাই রক বরগ ইনস্টিটিউশননি বাকি হোস্টেলারনি এপ্রুভেল খাইজাক সার্টিফিকেট বানানি নাই
1: আসাম রাইফলস পাবলিক স্কুল উদয়পুর কাইসা আচুক থাই বক যাও বরক চিতকানি বাকি কবক জাখা আপনি বাকি রংমারি নাই বিএড এমএড খাইজাক তে বিগিও আংয়া হানমানি নিচিচার হাই যে এক্সপিরিয়েন্স গনাং বরকন সংস্কৃত নি বুক চা থায় বুক চা থাই ছুপুঙ্গই মানাই আপনি বাকি কয়বলাই রহরনানি এবার অনলাইন তে নরকনি ডকুমেন্টস রক রহরনানি বাকি পাইথাক সালমারিংখা বসকাং সেপ্টেম্বর তালনি ফিফ সেপ্টেম্বর জরা দীপরনি দাম চিনি জরা ও অনলাইন তে কয়বলাই ইয়াচাক জাগানাম তাই নৈশাই নিচিদক এক নুন ও এডমিশন এবা বর্তি নাহার জাক তাই ব্যাচেলার তাই মাস্টার ডিগ্রি ও যে কোর্স খাইন মুচুনাই রক ডিপ্লোমা সার্টিফিকেট আবরগব লংজাগি তঙ্গ আবনি বাকি পাইথাক সালমারি এবা অনলাইন তিন রক কয়বলাই রহরানি পাইথাক সালমারি এংখা অগাস্তালনি থামসিসা জরা
0: বরক বংথে বসং হেকা মাইনরিটি কমিউনিটি নি বসংনি রং সরং টংনাই সরংনাই দাই সরংনাই জগ্রকনি বাগে ওয়ান টাইম ফাইনান্সিয়াল সাপোর্ট হেকা ওয়াইসা বাইনার রং রজাকনাই অবনা মানা বাগে ক্রাইটেরিয়া রকংখা নখংগ বিসিও অংগিয়া হামানি ন নই রাসাই বাসি সাই হেকা 250,000 এ বিসিংগ অংনা নাংনাই রং সরংনাই রক ত্রিপুরা হাস্তি নি পার্মানেন্ট রেসিডেন্স নাই তে জে কয়লাই রেনা মুচুনাই বরক বো ফার্স্ট ইয়ার নৈসাইনি জি দক নৈসাইনি জি সিনি রং বিসিং নি পয়লা বিশ্ব পরিজাক নাই রং সরংনাই রক নি অংগিয়া হাইনমানি ন বাসি পার্সেন্ট পার্সেন্টেজ মার্কস মানজাক নাই সেকেন্ডারি হাই কাবা হায়ার সেকেন্ডারি আমজক মুঙ্গ অনলাইন তে কয়লাই রিমানাই অবংখা bms.tripura.gov.in অবজতন স্মল লেটার বেন নাই ও ওয়েবসাইটটি আপনি বাকি পাইথাক সালমারি রাজাকা বসকাং সেপ্টেম্বর তালনি সালচিবা সালমারিনি বিশঙ্গ ভেরিফিকেশন নাই সেপ্টেম্বর তালনি ন সালচিচার

0: এয়ারপোর্ট অথরিটিও বরক ক্লাং জাগাই দ বুক চাথাই সুবং জাক নাই আপনি বাকি বুক চাথাই দঙ থামরা চার্চি চুকু আপনি বাকি রংমারি নাই বিএ বিটেক পাস খাইজাক উমর খাজাক দঙ বিচি চারনি সিমি থামচি জরা অনলাইন তৈ কয়ব্লাই রহরনানি পাইথাক সালমারি এংখা বিসকাং স্নি সেপ্টেম্বর জরা কম্পিউটারনি বিশিংতৈ এবা অনলাইনে বিশিংতৈন অবনি ইন্টারভিউ রক বনাহার জাগান হনে সাজাখা তৈ দঙ্গ আই ও সি এল নি বুখাক্তৈ টেকনিশিয়ান গ্রাজুয়েট এন্ড ট্রেড এপ্রেন্টিস বরক চিতক জাকনাই বুকচা থাই দঙ্গ ব্রীরা থামচি থাম আবনি বাকি রংমারি নাই কুচুক মাধ্যমিক আইটিআই বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক গ্রাজুয়েশন ক্লাইজাক পাইথাক সালমারিংখা অনলাইনটি রহরনানি এবা বুসকাং সেপ্টেম্বর তালনি ডক সালমারি জরা উমর খাজাক দঙ্গ নৈচি ডক জরাতেইন অ বুকচা থায় নারক জাকনাই আবনি বাকি গুবনি নাংমানি রক এবা নরংনি মুংসাসক বেজোয়া আং তংখাই বড় কল এটাতেই নরকন কব খনাই
1: সেবক বরতলা মানে কক্ত মা আনি আফা তঙ্গ ভুংখা ত্রিপুরা হাফাং বেখাক্তি জুদা জুদা বেদক বরতলাং জাগে দঙ্গ আজকথানি মুখা

0: পিয়ন, কম্পিউটার অপারেটর, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাকাউন্টেন্ট, টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তে জুনিয়র ইঞ্জিনিয়ার আবার হাই আসুক থাই রোগ আবার বাকি বুকস আসুক থাই থাকো কাই সারা সিসিনি অবনে বাকি রংমারি এংনা নাংনাই ক্লাস এইট পাস হ্যাঁ কবা ডিগ্রি খাইজাক হ্যাঁ কবা পিজি পাস খাইজাক অমর এংনা নাংনাই নখা বিশি চিচারনি বিশিঙ্গ আবার বাকি অনলাইন টে কলাইরেনে পাইথাক সালমারি রাজাকা বেসগাং সেপ্টেম্বর দালনি সালনৈ সালমারি নি বিশিঙ্গ আমজকমুং তাই ইন্টারভিউ আব কল লেটার নি বুখাকতৈ বিশিংতৈ সাইমানাই হেনৈ সাজাখা অবাই ক্লাইন কর্পোরেট সেক্টর নি বুখাকতৈ সেবক বর তলাংজাগৈ থঙ্গ বুকচ আসুতৈ থঙ্গ কাই সারা জিব্রৈ আসুথানি মঙ্কা ডেপুটি জেনারেল ম্যানেজার তাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবার বাকি রংমারি এংনা নাংনাই ডিপ্লোমা খাইজাক একেবারে বিই বিটেক পাস খাইজাক অমর এংনা নাংনাই নখা বিশে ব্রেসিনি বিশিঙ্গ খাটিজারটির বাকি অমর কিসাসক হলের মুখ দোকান হানি সাজাকা অনলাইন তে কল রেঙানি পাইথাক সালমারি এংখা ও আগস্টালনি সাল থামচিসা সালমারিনি বিশিঙ্গ আসুকথাই আমজকমুং আসুকথাই তাই সালমারি রোগ আবো কলাইতার বিশেষতে সাজাগানি হিনে সাকলাই রাজাকা ফাদেগা সঙ্গে আসুক জোরা সেব গবর তালামানে কক খেনা লাগা
1: তবু ফাইডি সাইমালাই না তিনি নিন অবার তৈবার নি হালক রত্ন তিনি নখা মগই দঙ্গ না গ্রং গ্রং থায় ফেরাং গগৈ ওয়াতে ওয়াই মানো হনে হজাক লাই জাকা তাই তিনি সালনি সাকানি তুমারি দঙ্গ না থামচি ব্রে ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি তঙ্গনে নেজি দক ডিগ্রি সেলসিয়াস তে নবার তুই হকনি মারি তঙ্গ সাকাও চুকুচি খামাও দক চিনে তাই হজা খাই জাকা তিনি কবাং খে খুয়াই দলাই তে ওয়েস্ট সাউথ কবাং খে ফেরাং গগে ওয়াতাই ওয়াই মানো হনে আমসে জরতি চিং সাইমালাই কা তিনি নি নবার তৈবার নি হালক রকনো
0: ফাইজেঙ্গ সঙ্গাবো রচাপং খেলালাইনা রচাপং খেলালাইনা কন্ট্রাক্টে জমা দিনে খরাঙ্গ

আচ্ছা যারা কণ্ঠেতেই জমা দিন খরং গড়ে চাপমুং খেনার জাকা আগাজ বানি আগরতলা তিনি হায়ুনি খরং পান্দন কমতেন কা আং

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আজ সকাল 11টায় শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে। এই অনুষ্ঠানের ঠিক অপবাহিত পরে শুনবেন মন কি বাতের বাংলা এবং ককবরক রূপান্তর আগরতলা কেন্দ্র থেকে। সকাল 6টায় শুনবেন আমাদের তথ্যভিত্তিক প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে 7:25 প্রচারিত হবে কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ। 7:35 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ। এরপরে শুনবেন ককবরক সংবাদ। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। এতে আজ শুনবেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। 8:15 শুনবেন অনুষ্ঠান যা দেখলাম এই জীবনে। এতে আজ শুনবেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটির অপবাহিত পরে শুনবেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। 9টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 9:05 হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। 10টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 10:05 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা। 10:30 প্রচারিত হবে আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। এতে আর শুনবেন শ্রেয়ার কণ্ঠে গান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজ সকালের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালের আজকের পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ 30 আগস্ট 2026 ইংরেজি। গ্রেগরীয় বর্ষপঞ্জ অনুসারে বছরের এটি 242তম দিন এবং অধিবর্ষে 243তম, অর্থাৎ বছর শেষ হতে আরো 123 দিন বাকি রয়েছে। আজকাল অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন শুরু করে থাকি এদিনের বিশেষ কিছু ঘটনাবলী নিয়ে, অর্থাৎ আজকের এই দিনটিতে ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল বা ঘটছে যেগুলি এই মানব সভ্যতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। চলুন তাহলে অনুষ্ঠান শুরু করব সেই ইতিহাসের পাতা থেকে। জানবো কিছু উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে।

3 Αυγούστου. বারোশো বিরাশি খ্রিস্টাব্দের আজকের দিনে তৃতীয় আরাগন পিটার ত্রিপানিতে সিসিলিয়ান বেপারদের যুদ্ধে হস্তক্ষেপ করেন। ১৪৬৪ খ্রিস্টাব্দের ৩০ আগস্ট পোপ পল দ্বিতীয় পোপ

পিয়াস দ্বিতীয়ের উত্তরাধিকারী হিসেবে 211তম পোপ হিসেবে শপথ নিয়েছিলেন। 1574 খ্রিস্টাব্দের 30শে আগস্ট গুরু রামদাস চতুর্থ শিখ গুরু হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। 1594 খ্রিস্টাব্দের আজকের দিনে স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস স্টেলিং দুর্গে প্রিন্স হেনরির ব্যাপটিস উপলক্ষে একটি মাস অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 1721 খ্রিস্টাব্দের 30শে আগস্ট মহান উত্তর যুদ্ধের অবসানে লিপাস্টের শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল। 1727 খ্রিস্টাব্দের 30শে আগস্ট গ্রেট ব্রিটেনের রাজা দ্বিতীয় জর্জের জ্যেষ্ঠ কন্যা আনকে প্রিন্সেস রয়্যাল উপাধি অর্জন করেছিলেন। ১৮০৮ খ্রিস্টাব্দে সেন্টার সম্মেলনের মাধ্যমে পরাজিত ফরাসি সৈন্যদের লুণ্ঠিত মালামাল সহ ব্রিটিশ জাহাজে আইবেরিয়া থেকে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। 1830 খ্রিস্টাব্দের আজকের এই দিনে বুলগেরিয়ার রাজপুত্র অর্থোক্রিসের রাজা নির্বাচিত হয়েছিল। 1835 খ্রিস্টাব্দের 30শে আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিক্টোরিয়া প্রতিষ্ঠিত হয়। 1850 খ্রিস্টাব্দের আজকের দিনে হোনুলুলু শহরের মর্যাদা পান। 1860 খ্রিস্টাব্দের 30শে আগস্ট ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়। রাশিয়া ও ব্রিটিশ উপনিবেশিক সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে 3 অংশে বিভক্ত করেছিলেন আজকের এ দিনে 1907 খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল এবং ঠিক তার পরের বছর 1957 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়। 1971 খ্রিস্টাব্দের আজকের দিনে দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন হয়েছিল। 2021 খ্রিস্টাব্দের 30শে আগস্ট শেষ মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে, যার মাধ্যমে আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অবসান ঘটেছিল। এ ছিল ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী আজকের এই দিনে। জানব আজকের এই নির্দিষ্ট দিনে কিছু বিশিষ্ট জনের জন্মদিন এবং মৃত্যুদিন সম্পর্কে। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর আজকের দিনে 1569 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইংরেজ উপনিবেশিক নাট্যকার, বিশিষ্ট লেখিকা এবং কবি শেলির স্ত্রী মেরি শেলি আজকের দিনে 1797 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জার্মান গণিতবিদ ও পদার্থবিদ কার্ল ডেভিড টমলে রুঙ্গে আজকের দিনে 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র আজকের দিনে 1972 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1978 বিখ্যাত ফুটবলার ইমানুয়েল কুলিও আজকের দিনে
83 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। জানবো মৃত্যুদিন সম্পর্কে। ফ্রান্সের একাদশ লুই 1483 খ্রিস্টাব্দে আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন। নোবেলজয়ী ব্রিটিশ বিজ্ঞানী জে জে থমসন আজকের দিনে 1940 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। মার্কিন অভিনেতা চার্লস কোরবান 1961 খ্রিস্টাব্দে আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন। সোভিয়েত রাজনীতিবিদ এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ 2022 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন। অনুষ্ঠানে জানলাম আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে। এবার কথা বলবো এই সপ্তাহের যোগাসন সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, যোগাসন হলো শরীর ও মনের সুস্থতা বজায় রাখার একটি প্রাচীনতম পদ্ধতি। নিয়মিত যোগাসন করলে শরীর নমনীয় ও কর্মক্ষম হয়, পেশি শক্তিশালী হয় এবং মন শান্ত থাকে। এটি মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে যোগাসন করার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী আসন করা খুবই গুরুত্বপূর্ণ। আর সকাল অনুষ্ঠানের এই পর্বে আমরা আজ আলোচনা করব এই সপ্তাহের যোগাসন সম্পর্কে। আলোচনা করছি ভুজঙ্গাসন সম্পর্কে। ভুজঙ্গাসনকে বাংলায় সাপের আসন বলা হয়। এই আসনে শরীরের ভঙ্গি অনেকটা ফনা তোলা সাপের মতো দেখায়। এই আসন করার পদ্ধতি অনেকটা এমন, প্রথমে উপর হয়ে মাটিতে শুয়ে পড়তে হবে, দুপা সোজা ও কাছাকাছি রাখতে হবে, দু হাতের তালু কাঁধের পাশে মাটিতে রাখতে হবে, ধীরে ধীরে শ্বাস নিয়ে মাথা বুক ও পেটের উপরের অংশ মাটি থেকে তুলতে হবে। কিছুক্ষণ এই অবস্থায় থেকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। এরপর ধীরে ধীরে নিচের দিকে শরীরকে নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এ ভুজঙ্গাসন করলে আমাদের কি কি উপকার হতে পারে? ভুজঙ্গাসন পিঠ ও কোমরের পেশিকে সক্রিয় করতে এবং মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে সহায়তা করে। এছাড়া বুক প্রসারিত হওয়ার শ্বাস প্রশ্বাসের অনুশীলনেও এটি উপকারী হতে পারে। কোমর বা মেরুদণ্ডে গুরুতর সমস্যা থাকলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এই আসন করা একেবারে বাঞ্ছনীয় হবে না। তাই অবশ্যই আমরা যোগাসন অভ্যাস করব, কিন্তু সেই একই কথা আবারও বলতে হয়, সঠিক পদ্ধতি অনুসরণ করা এবং নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী আসন করা খুবই গুরুত্বপূর্ণ। শুনছেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। চলুন এবার স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলা যাক। শ্রোতা বন্ধুরা, জীবনে আমরা কত কিছুই পাওয়ার জন্য ছুটে চলি। ভালো চাকরি, সুন্দর বাড়ি, অর্থ সম্পদ, সাফল্য, সম্মান, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এসব কিছুর উপভোগ করার

আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন একটি সুস্থ শরীর এবং একটি সুস্থ মন। কারণ স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা হারালে তা আবার অর্জন করা যায়, কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সময়, অর্থ এবং পরিশ্রম প্রয়োজন হয়। তাই সুস্বাস্থ্য বা সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়মিত চিকিৎসা নেওয়া এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের কথা ভুলে যাই। কাজের ব্যস্ততা, পড়াশোনা, সংসারের দায়িত্ব, মোবাইল ফোন, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছুর জন্য আমরা সময় বের করি, অথচ নিজের শরীর ও মনের জন্য পর্যাপ্ত সময় দিতে পারি না। এর ফল কি হয়? অনিয়মিত খাবার, কম ঘুম, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ এবং নানা ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে দেয়। তাই আসুন আজ থেকে কয়েকটি সহজ নিয়ম মেনে আমরা চলার চেষ্টা করি। প্রথমত, খাবারের দিকে নজর দিন। আমাদের প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম সহ প্রয়োজনীয় পুষ্টিকর খাবার থাকা জরুরি। অতিরিক্ত তেল, মশলা, লবণ, চিনি এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কম খাওয়া ভালো। শুধু পেট ভরলেই হবে না, খাবার হতে হবে পুষ্টিকর এবং পরিমিত। দ্বিতীয়ত, পর্যাপ্ত জল পান করুন। শরীরকে সুস্থ রাখতে জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃষ্ণা লাগার অপেক্ষা না করে নিয়মিত জল পান করার অভ্যাস গড়ে তুলুন। তৃতীয়ত, প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করুন। হ্যাঁ, হাঁটা, ব্যায়াম, খেলাধুলা কিংবা যোগাসন, যেটি আপনার জন্য উপযুক্ত সেটি নিয়মিত করার চেষ্টা করুন। সারাদিন বসে থাকার অভ্যাস শরীরের জন্য ভালো নয়। অল্প সময় হলেও নিয়মিত হাঁটুন, শরীরকে সচল রাখুন। চতুর্থত, পর্যাপ্ত ঘুম। ব্যস্ততার কারণে অনেকেই ঘুমোতে অবহেলা করেন, কিন্তু শরীর ও মনের সুস্থতার জন্য পর্যাপ্ত ও নিয়মিত ঘুম অত্যন্ত প্রয়োজন। রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করার অভ্যাস কমিয়ে সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। সবশেষে বলবো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার পোশাক পরা, দাঁত পরিষ্কার করা এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখা, এসব ছোট ছোট অভ্যাস আমাদের অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই কিছুটা সময় নিজের জন্য রাখুন। বই পড়ুন, গান শুনুন, প্রকৃতির কাছে যান, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, হাসি, আনন্দ ও সুন্দর সম্পর্ক সুস্থ জীবনের অংশ। ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। শুনছেন আজ সকালের এই অনুষ্ঠান। আমরা এবার শুনব একটি গান, জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন জয়ন্তী চক্রবর্তীর কণ্ঠে একটি গান। আর গানের পরে আমরা ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠান আজ সকালেতে। আজ সকাল অনুষ্ঠানে এবার একটি ঘোষণা। বিলোনিয়া পৌরসভা এলাকার ওয়ার্ড সেক্রেটারি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ 30 আগস্ট রবিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে। পরীক্ষা উপলক্ষে বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক পরীক্ষা কেন্দ্রের চারপাশ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 আইন জারি করেছেন। এ আইন জারি থাকতে 30 আগস্ট

সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী এবং পরীক্ষার কাজে নিয়োজিত বৈধ কর্মী ও আরক্ষা বাহিনীর কর্মী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আইন ভঙ্গকারী ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবেন। এই ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আশুকাল অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতির পর্বে আবারও জানিয়ে দিচ্ছি, আজ সকাল 11টায় শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সরাসরি দিল্লি কেন্দ্র থেকে। এই অনুষ্ঠানের বাংলা এবং কপ্রক রূপান্তর শুনবেন তার ঠিক পরে আগরতলা কেন্দ্র থেকে। আর এই ঘোষণাটির মধ্যে দিয়ে শেষ করব আজকের মতো আজ সকালে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এবার শুনুন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলার সংবাদ, এরপর শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলার সংবাদ এবং কপ্রক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। নতুন করে বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে হড়কাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, 2500 মানুষ এখনো নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এখনো পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। 275 জন ভারতীয় এখনো নিখোঁজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ে একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। গতকাল তিনি তার নির্বাচনী ক্ষেত্রে বহু কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন এবং এরপর সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাফকাত মির্জিয়োয়েভের প্রাসাদে যাবেন। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। রাষ্ট্রপতি প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনিজ শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা, কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতেও দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বৃদ্ধি পেয়েছে। আগামী বছরগুলিতে বর্তমান $1 বিলিয়ন এই বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নতুন করে বৃষ্টিপাত এবং আরো বন্যার কারণ আশঙ্কার মধ্যেই নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। অন্তত 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2500 মানুষ এখনো নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার বা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটক রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে, 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালসে এবং পশ্চিম নাওয়ালসে জেলায়

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, 15,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টার করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত রাসোয়া জেলায় বৃষ্টি ও কুয়াশার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর গতকাল সেখানে অনুসন্ধান ও উদ্ধারের কাজ পুনরায় শুরু হয়েছে। চীন জানিয়েছে নেপাল চীন সীমান্তে চীনা অংশ 7 জন মারা গেছে এবং 550 জনের বেশি মানুষ নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রী বলেন সুশা বলেছেন সরকার বন্যা দুর্গত নাগরিকদের পাশে রয়েছে এবং সমস্ত সরকারের সম্পদ কাজে লাগিয়ে প্রতিটি নাগরিকের জীবন বাঁচানোই তাদের প্রধান অগ্রাধিকার। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী হয়ে আছে। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বুধবার নেপালে আকস্মিক বন্যার ঘটনার পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এখন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে 275 জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বংশোদ্ভূত ও অন্য দেশের নাগরিক প্রায় 128 জন নিখোঁজ। স্থানীয় সরকারি সূত্রে খবর অনুযায়ী গত 2 দিনে 598 জন ভারতীয় নাগরিক চীন থেকে নেপালে প্রবেশ করেছে। এদিকে চীন থেকে এখনো রওনা হননি এমন 900 জন ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস সরাসরি অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। নেপাল উদ্ধার ও তল্লাশি অভিযান সহায়তার জন্য ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF কে প্রস্তুত রেখেছে। পাশাপাশি জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর বিমান পাঠিয়ে অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন গতকাল কাঠমান্ডুতে 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমান হিসেবে একটি C-130J হারকিউলিস পাঠানো হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিও সরেজমিনে পরিদর্শন করেছেন। চিকিৎসক প্যারামেডিক এবং ট্যানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে এসে পৌঁছয়। গতকাল তারা নোয়াকট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিমে ও লাটাং এলাকায় আকাশপথে জরিপ চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। নেপাল সরকার ভূতে কোশী নদীতে বন্যার নতুন সতর্কতা জারি করেছে এবং নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসোয়া নোয়াকট এবং ধাদিং এলাকায় ভূতে কোশী নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। IMD তথ্য অনুযায়ী আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। লখনৌতে 3 দিনের সফরের তৃতীয় শেষ দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। PM সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তিনি লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যে 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত বলেছেন যেসব হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। কারণ হিন্দুত্ব প্রতিটি মানুষের মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকে মেনে নেয়। নিউ ইয়র্কে আয়োজিত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে

ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, হিন্দু পরিচয়ের জন্য ধর্মীয় বৈচিত্র্য এবং প্রতিটি ব্যক্তির সমান মূল্যকে স্বীকার করা আবশ্যক। প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শ্রী ভাগবত আরো বলেন, বিভিন্ন আক্রমণ নেমে আসে এবং সভ্যতার ঐতিহ্যের অনেক উপাদান হারিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের সহাবস্থানের ঐতিহ্য টিকে রয়েছে। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর গুরুপ্রকাশ পাসোয়ার অভিযোগ করেন, দলিত সম্প্রদায়কে অপমান করার একটি ইতিহাস কংগ্রেসের রয়েছে। তিনি বলেন, এর বিপরীতে নরেন্দ্র মোদী সরকার বিআর আম্বেদকরের স্মৃতি বিজড়িত স্থানগুলিকে তীর্থস্থানের মর্যাদা দিয়ে তার ঐতিহ্যকে সম্মান জানিয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমে জেলা রংপুর একটি হিন্দু পরিবারকে হত্যার ঘটনায় পুলিশে দেওয়া ব্যাখ্যার বিষয়ে সিভিল সোসাইটির একাংশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল তারা এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উভয় ওই পরিবারটিকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর রংপুর সিটি সিভিক সোসাইটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। মহিলা ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচ শুরু হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাসখান্ডে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাবকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 137তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন ইয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনবেন। রাজ্য পুলিশের উদ্যোগে বিশালগড়ের গোকুলনগরে টিএসআর এর প্রথম ব্যাটেলিয়ানের সদর দপ্তরে গতকাল রাখি বন্ধন উৎসব আয়োজিত হয়। পুলিশ ও টিএসআর মহিলা কর্মীরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাতে রাখি পরিয়ে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধনের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় হয়, এতে আত্মবিশ্বাস বাড়ে। বর্তমানে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই। ত্রিপুরা পুলিশ ও টিএসআর এর মহিলা কর্মীরাও ভালো কাজ করছেন, তাদের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী দুদিনের সফরে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে গেছেন। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গিয়ে পৌঁছলে সে দেশের রাষ্ট্রপতি সফকত মির্জিয়েভ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি সফকত মির্জিয়েভের দ্বিপাক্ষিকভাবে গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থবারের জন্য উজবেকিস্তান সফরকে কেন্দ্র করে ও তাকে স্বাগত জানাতে পুরো তাসখন্দ শহরকে ভারতীয় জাতীয় পতাকা ও হোর্ডিংয়ে সাজিয়ে তোলা হয়েছে। তাসখন্দে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন বিমানবন্দরে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ও আগামীকাল 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস নারেঙ্গি থেকে ছাড়বে সন্ধে 6:30। আজ 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়বে সন্ধে 7:20। আগামীকাল 20501 আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়বে সন্ধে 7:00। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে গত 3টি অর্থ বছরে পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরে রাজ্যে পর্যটকের সংখ্যা ছিল 7,29,414 জন, এর মধ্যে বিদেশি পর্যটক ছিলেন 19,171 জন। রাজ্য বিধানসভায় তিনি একথা জানান। তিনি

জানান রাজ্যে বর্তমানে আনুমানিক 400 কোটি টাকা ব্যয়ে 5টি পর্যটন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। সরকার জানিয়েছে দেশে চিনির কোনো ঘাটতি নেই এবং যুক্তিসঙ্গত দামে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে সম্প্রতি চিনির কারখানা মূল্য প্রায় 20% কমেছে এবং খুচরো দামও নিম্নমুখী। কৃত্রিম সংকট রুখতে আগামী মাস থেকে মাসিক কোটার পরিবর্তে পাক্ষিক চিনি বণ্টন ব্যবস্থা চালু করা হবে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক সিবিএনের মধ্যপ্রদেশ ইউনিট 66 লাখেরও বেশি নেশাজাতীয় ওষুধ সাইকোট্রপিক ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় একটি লরি সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে জানানো হয় অপারেশন বজ্র 2.0 অনুযায়ী আন্তরাজ্য পাচারচক্রের বিরুদ্ধে এই সাফল্য পাওয়া গেছে। এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী এইসব নেশাজাতীয় ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সাইকোট্রপিক ওষুধের পাচারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তি এবং সংস্থাগুলোকেও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবলে জয় পেল এগিয়ে চলো সংঘ। গতকাল সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশনকে 5-1 গোলে পরাজিত করেছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। এছাড়া পশ্চিম ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা, গুমতি ও দক্ষিণ জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। এদিকে আইএমডির পক্ষ থেকে আগামী 2 দিন উড়িষ্যা রাজ্যে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। তাছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায়।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সমৃদ্ধ বর্মা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী মিয়া সানজাও সালনাইনি উজবেকিস্তান বেরেমা আরনি রাজাখল তাসখন্দ থাংসৈখা উজবেকিস্তাননি প্রেসিডেন্ট মন্ত্রীপক্ষক লামসখা তিনি উজবেকিস্তাননি রাষ্ট্রপক্ষক বাই মন্ত্রীপক্ষক লুকুয়া দং বেরামনি ককলাম সালেমা আসুগান অব মন্ত্রীপক্ষকনি ওয়াইব্রী উজবেকিস্তান বেড়াইমা থাংমা বেড়াইমা জরাও বানিয়া রং বক্সিনমু রং কনৈ হাকতরনি বিং মানজুমু বং রানো খবৈ জুদা জুদা হামক্রাইনি দিখিলন তুই কগলাম সালায়ন আপনি লগিলগি হামসাসাক ভারত নৈসাই ব্রৈশি সিনি তাই উজবেকিস্তান নৈসাই থামসিনি হামক্রাই রেগজাক ওয়ানসুকমুং বিং চুবাচুনি লাম্ফার নানো তুইব খরক নৈ অজা কগলাম সালায়ন নেপাল তাই তিব্বত কিরমা সিংসা তৈলম্মা পাতিমুঙ্গ থৈজানাই রগনি বংমারে বাংখা খরক দগ্রা নৈশি দগ কমাজা খরক নৈ সাইনি কবং লুকরক নেপালনি দেরামুঙ্গ কলাইজাক আমচাইরগ রুতুকমুংনি সামুং তাংজাকি তঙ পুলিশ আমচাইনি তংনাই তাই জুদা জুদা মথা কমানাই রগ্ন তাই কচাজাক লুকরগ্ন রুতুগৈ নাইমথাক রকজাক থায় নরমানি সামুং তাঙি তঙ আবনি লগি মথাকজাক লাহারক সরাই সরাই খালাই থাংলাই সু সেব কাহাম খালাইনা সাইটকজাকি তঙ নেপালনি রুতুকমুংনি সামুঙ্গ তাই চুবামুঙ্গ ভারত বাসি সিনি দশমিক দগ টন মানি রহরকা কাঠমান্ডুনি কবক মুংবাই সাকনাইনাই তাই টানেল কচাজাক রগ্ন কারিনা কৃন খবৈ খরক সিসা আদং বদল ভারতনি রহরজাকা নেপাল ইয়াং বুইহা নাইখুংনি দামনৈশি ব্রী ফিয়কজাক কন্ট্রোল রুম তাই কাঠমান্ডু তাই বেজিং ভারতনি ফুরাইনকনি সেব বাই হেল্পলাইন চলটনিবই শুভামুটাই রতুমুনি সামু চাঙি টঙ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী তিনি ফুং দামসি সাহা আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতই হাকর তাই বুইহা কতনি লুকরক বাই কগলাম সালায়ন ও মেইল আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককটমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআর মোবাইল অ্যাপও খানাই মানানো ও পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীপক্ষকনি নাইখুং এবার ককথম তাই আওয়াইমুং নাইখুং ইউটিউব চ্যানেলও খানাই মানানো পান্ডা পাইদ্রপন আমচাইনি কক বাই আওয়াই খালাইজাগান তাই হরনি দামচার আমচাই বেরামনি কক বাই তাই বৈশা আওয়াই খালাইজাগান তিনি হাস্তিনি মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন কি বাত পান্ডা খানাওয়ানো আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম

Central Bureau of Narcotics CBN ni Madhya Pradesh unit kaidok sidok rasaini bokobang phekjaknai beremni biti psychotropic tablet romkha opati mongol lori malkhunok hoboi khoroksano romjakha kendroni rangkoksong lainokni bokhakti sajakha operation bajra 9.2 buksha rogei haktor barei yaktun khlani rokno kebengi osasamung mankha narcotics drugs and psychotropic substances act raijano rogei o bebak phekjaknai biti rokno romjakha o psychotropic bitino yaktun khlani rokbai krungja tai kubuni borok তাই মতারক নব নাইটুক জাগে টঙ হাস্তে থাকায় বিশি থাম রং বিশি ও বেড়াই রকম বংমারি বংখা হই সাকা বেড়াখি মন্ত্রী সুরেন্দ্র চৌধুরী থাকায় রং বিশি হাস্তে ও বেড়াই রকম বংমারি টংমানি খরক সিনি রাসায়নী চিচুকু সাই ব্রেরা চিচার আবুনি বিশিং বুইহা কতরনি বেড়াই রকম বংমারি এংখা খরক চিচুকু সাই সারা সিনি সিসা হাস্তে বিধানসভা ও এমএলএ অন্তরা সরকার দেবনি সুমুংনি ককফিল ও ককঠুম রক্ষা বেড়াইখি মন্ত্রী ফেক মুবাই চালই টংনাও শিকলা হদানো তৈব কবংখাই থাই গরং রা কবক মু নারকা মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া বাদারঘাটনি দশর দেব স্পোর্টস কমপ্লেক্স বসং থং সালন রগই সংসাজাক হাস্তে বেরামনি পান্ডাও কক নারকমাও অ কবক মু নারকা মন্ত্রী অগ্রা পান্ডাও মন্ত্রী অগ্রা হকি থংক্রং মেজর ধ্যানচাঁদনি মাংথং ন আচুক রখা পান্ডাও মানজাকা থং মন্ত্রী টিংকুরাই মেজর ধ্যানচাঁদনি বেসাজলা এবার অলিম্পিয়ান তাই অর্জুন সকার মানজাক হকি থংক্রং অশোক কুমার আকসং পান্ডাও খরক সিবা থংক্রং ন রাংনি চুবাচুব ইয়াফার জাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক চন্দ্র মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ফুটবল কপ্লাইংখা এগিয়ে চল সঙ্গ মিয়া সানজাও উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংমুঙ্গ জুয়েলস এসোসিয়েশন ন বা সা গোল নি ফেরবাই মেসেন খা তাবুক নবার তিবানী ককতমা তিনি দ্বীপর জরা নবার তৈবাদ নাইখুনি বুখাকি সাজাকা নখা মনাকজাক টানো ফেরাঙ্ক কিসিমিসা ওয়াতে ওয়াউই মানো হাস্তে নি কিসাস খাং কর আবনো কারিব সালথাং হাং সালথাং ত্রিপুরা খুয়াই ধলাই সিপাই জলা গুমতি তাই সালগ্রা হাঙ্ক নি কিসাস থাইরগ গবাংখা ওয়াতে ওয়াউই মানো হই হজাক মুখা আগর তলব তিনি ফুংনি খামনি তুমি টংমনি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি তুমি টানো সাকাও থামসিবরি ডিগ্রি সেলসিয়াস নি গানা গিলিব ককটমা তাবনি বাকি অরণ পাইখা উল্লেখ ককটমা আবাই অঙ্গানো তিনি সানজাবো

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। এতে আজ শুনুন স্বপন চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কম্প্যাক্ট ডিস্কে।

শ্রোতা বন্ধুরা, গীতালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী বিলোনিয়া। এবার শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

0: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, এবার শুনুন অনুষ্ঠান যা দেখলাম এই জীবনে। আজকের এই অনুষ্ঠান পর্বে শুনুন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবরুমের দীপক দাসের জীবনের অভিজ্ঞতার কথা।
1: নমস্কার। কথা বলার বিষয় যা দেখলাম এই জীবনে, মহাকালের তুলনায় অতি ক্ষুদ্র এই জীবন, কিন্তু 74 বছর নেহাত কম সময় নয়। বেলা শেষে এসে ফিরে তাকাচ্ছি পেছন পানে, দেখছি কি দেখলাম এই জীবনে। শুরুতে কবিগুরুর কথা দিয়ে শুরু করি। এ দুলোক মধুময়, মধুময় এ পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। অধুনা বাংলাদেশের এক বর্ধিষ্ট গ্রাম, নামটিও অসাধারণ আধারমানিক, যে গ্রামে আমার জন্ম সন 1952। একটি আদর্শ গ্রাম বলতে যা বোঝায়, সব ছিল সে গ্রামে। ঠাকুর পাড়া, কুমুর পাড়া, বিরাট বিরাট পুকুর, তার সাথে ছোট ছোট অজস্র পুকুর। পুজো পাঠ লেগেই থাকতো, কিন্তু একদিন সে গ্রাম ছেড়ে অজানা কারণে চলে আসতে হয় ত্রিপুরার সাবরুমে। সেদিন চলে আসার তার আগের কয়েকদিন কেবলই ভাবতাম, কি সুন্দর গ্রাম আমাদের এই আধারমানিক। যেখানে যাব সেখানে কি এমন নারকেল গাছ আছে? সেখানে আলো জ্যোৎস্না এমন খেলা করে, ওখানে কি আমার খেলার সাথে রিনাকে পাবো? কাজল দি, অঞ্জু পিসিমা কি থাকবে ওখানে? এখানকার মতো হিজলডাঙ্গার মাঠ আছে? এই তো বেশ আছি আমরা, কেন এসব মিছামিছি ছেড়ে যাওয়া? অবশ্য যেতে হলো। ত্রিপুরার গ্রামের সাথে বাংলাদেশের গ্রামের কোনো মিল নেই, তবু ভালোবাসলাম ত্রিপুরাকে, সাবরুমকে। তবে সাবরুমে অনেক না পাওয়ার মধ্যে পেয়েছি অনেক কিছু। মাঠে মাঠে প্রতিদিন ফুটবল খেলা, ভলিবল খেলা, মাঝে মাঝে নাটক, যাত্রাপালায় সরগরম থাকতো সাবরুম। মেলার মাঠে যাত্রা বসত, রাতে কনসার্ট বাজলে ঘুম চোখে চলে আসতাম যাত্রার আসরে। কৈশোর যৌবনের সেসব এক অনাস্বাদিত পুলক। তারপর কলেজ, কিছুকাল বেকার জীবন, এরপর দীর্ঘ চাকরি জীবন। চাকরি জীবনের পর বর্তমানের কয়েক বছরের রাজনৈতিক জীবনে এসে নূতন করে জীবনকে উপলব্ধি করছি। প্রত্যক্ষ রাজনীতির অঙ্গনে প্রবেশ না করলে বুঝতে পারতাম না রাজনীতি একটি কঠিনতম পেশা। মানুষকে চেনা, নিজেকে আবিষ্কার করা সম্ভব হতো না যদি না রাজনীতির মাঠে কিছুটা সময় বিচরণ না করতাম। অতি অনাড়ম্বর ও সাধারণ এক জীবন, স্নেহ মায়া মমতা ভালোবাসা ভরা এক জীবন প্রায় কাটিয়ে দিয়ে আজও রাত্রিতে সাবরুম বাড়ির জানলা ধরে দাঁড়িয়ে সে আধারমানি গ্রামের কথা ভাবি, যে গ্রামে আর ফেরা হয়নি, রিনাকে আর দেখিনি, সেই মিষ্টি আম গাছের ঠাকুরমার দেওয়া আমার খাওয়া হয়নি, পথ আমার আজও ফুরায়নি, দিন রাত্রি মাস বর্ষ যুগ মহাযুগ পার হয়ে চলেছে, পথ আমার আজও ফুরায়নি, চলে চলে চলে এগিয়ে চলে। শ্রোতা বন্ধুদের ও আকাশবাণী বিলোনিয়া কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা।
0: শ্রোতা শুনলেন যা দেখলাম এই জীবনে, এতে সাবরুমের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক দাসের জীবনের অভিজ্ঞতার কথা। শুরু করছি

বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। আজকের গানের ভুবনে অনুষ্ঠান আমরা শুনব কালজয়ী কিছু বাংলা গান, পুরনো দিনের সুরের মূর্ছনায় আমরা ভাসব শিল্পী আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের কালজয়ী গানগুলো নিয়ে। সুখ দুঃখ প্রেম আর বিরহের মিশেলে তৈরি বেশ কিছু গান ছুঁয়ে দেখব সেই সোনালী অতীতকে। প্রথম গানটি শুনব রাজকুমারী ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানের ভবন অনুষ্ঠানে এবারে গানটি আমরা শুনব লুকোচুরি ছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

0: চোটের জন্য নয়, ব্যথা পেলেও নয়। আমি জানি হাল ছেড়ে দেওয়া সহজ, আমি যদি ছেড়ে দিই কেউ
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কালজয়ী বাংলা গান।

গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে দেওয়া নেওয়া ছবি থেকে। এবারে গানটি শুনবেন অ্যান্টনি ফিরঙ্গি ছবি থেকে, গানের শিল্পী মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন অ্যান্টনি ফিরঙ্গি ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের ছবি কলঙ্কিনী, শিল্পী আশা ভোসলে এবং কিশোর কুমার।

0: শুনছেন পুরনো দিনের কিছু বাংলা গান অনুষ্ঠান গানের ভবনে। গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সবশেষ গানটিও শুনবো আমরা একই শিল্পীর কণ্ঠে, ছবি ধন্যী মেয়ে থেকে।
1: কি জানি কি হয়,

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আজ শুরু করব ছায়াছবি মহাব্বতেন ছবি থেকে এখানে গান দিয়ে। এই গানের কথা লিখেছেন আনন্দ বক্সী, সুর দিয়েছেন যতীন ললিত, গানের শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। ছবি মহাব্বতেন, শুনুন তাহলে আজকের অনুষ্ঠানের প্রথম গান।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনব আমরা মুসে দোস্তি করোগে ছবি থেকে। গানের কথা লিখেছেন আনন্দ বক্সি, সুর দিয়েছেন রাহুল শর্মা, শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন সাথিয়া ছবি থেকে। গানের শিল্পী সোনু নিগম। এবারে গানটি শুনবেন হাম তুম ছবি থেকে, শিল্পী অলকা আগ্নিক এবং বাবুল সুপ্রিয়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন বীর সেরা ছবি থেকে। গানের কথা লিখেছেন জাভেদ আখতার, সুর দিয়েছেন মদন মোহন এবং সঞ্জীব কোহলি। শুনুন তাহলে উদিত নারায়ণের কণ্ঠে গাওয়া বীর সেরা ছবি থেকে এবারের গানখানি।

এবারে গানটি শুনবো আমরা বান্টি আর বাবলি ছবি থেকে। গানের শিল্পী কুমার শানু, দুঃখিত সোনু নিগম এবং মহালক্ষ্মী ইয়ার।

গানটি শুনলেন ফানা ছবি থেকে সোনু নিগম, সুনীতি চৌহান এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে গানটি শুনবেন ঝুম বরাবর ঝুম ছবি থেকে, রাহাত ফতে আলী খান এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে।

আকাশবাণী বিলোনিয়া, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবার শুনুন দেশ বন্ধনা অনুষ্ঠানে কিছু দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

अपना भारत वो भारत है जिसके पीछे संसार चला और आगे

শ্রোতা বন্ধুরা, সুরভি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রেয়া। অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান, সরাসরি দিল্লি কেন্দ্র থেকে।

0: শক্তিশালী সমাজ। চলুন একসঙ্গে গড়ি বাল্য বিবাহ মুক্ত সমাজ। প্রচারে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি, দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন, আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরো জানান, এই ভাবনাটি খুবই সরল। এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি। এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা। আমি ভাবলাম যে এর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatrajya.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রী কৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নিই। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোন

করেছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণাজি নমস্কার, কৃষ্ণা শেষাদ্রি নমস্কার স্যার, নমস্কার প্রধানমন্ত্রী। ভাই আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তি দুনিয়ার মানুষ না আপনি ইতিহাসের শিক্ষক, তবু আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইড বানিয়ে ফেলেছেন, তাই আমি খুব কৌতূহলী এসব হলো কিভাবে। কৃষ্ণা শেষাদ্রি ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার আমার সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর আমি MBA করি, তারপর আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম, কিন্তু এসব যখন করছি আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি, কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায়। এবং এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরো বেশি বেশি করে মানুষের জানা উচিত? কৃষ্ণা শেষাদ্রি স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয় এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেসব মহান সাম্রাজ্য যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোন সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনই একটা কাল্পনিক প্রশ্ন করছি, যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন? কৃষ্ণা শেষাদ্রি হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজা রাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভীষণ বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো, যেমন তারা বৃহদীশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভীষণ কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি স্যার, তার নাম হিমু। আমরা তার সম্পর্কে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি, আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে উনি একটা সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত বড় সম্রাট হয়েছিলেন, এই যে তার যাত্রা, সেটা জানতে আমি অত্যন্ত আগ্রহী স্যার। আর তৃতীয় যিনি, তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, তিনি একজন নারী, ত্রিভুবন মহাদেবী। ওড়িশাতে এক সাম্রাজ্য ছিল যার নাম ছিল ভৌমাকাড়া রাজবংশ, এর কাহিনী অত্যন্ত আগ্রহ উদ্দীপক। 850 খ্রিস্টাব্দের আশেপাশে ওদের রাজ্যের উপর প্রতিবেশী পাল রাজ্য আচমকা আক্রমণ করে, আর তাতে ওর স্বামী যিনি রাজ্যের রাজা ছিলেন তিনি শহীদ হন, ফলে তার রাজ্য অনেক ছোট হয়ে যায় এবং সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিরা রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেন। তখন ত্রিভুবন মহাদেবী নামের মহিলা রাজ্য সামলান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই 3 জন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই স্যার। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি।

আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশন দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করেছেন আর সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশ অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময়ে রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই, আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন কিন্তু রাজ্য স্তরেও দেখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি সেই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটা ফিচার এসেছিল যাতে আমরা একটা ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ার ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলো শিশুদের কাছে পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর যেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট। আর ভবিষ্যতের সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, আপনি সত্যি অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে আর অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই। কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। প্রধানমন্ত্রী, কৃষ্ণা শেষাদ্রি, আপনি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়ে উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন। প্রধানমন্ত্রী, চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ বা ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথা বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেইনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী,
আগস্ট মাসে আমরা চারদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এ সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরো প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরো বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক দেশবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরো মজবুত করে। বন্দে মাতরম দৃশ্য বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরো বিশেষ হয়ে উঠেছে। এবার 8 কোটিরও বেশি তিরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তিরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তিরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তিরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যকিরণের সঙ্গে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকা সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমন ভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকলো, সেরকম ভাবে ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকলো। এরকম প্রচেষ্টাই সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরো গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজার সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখ লাখ মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট্ট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে তিনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলে সামগ্রী বাড়ালেন, ব্যবসা বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গামাম্মা জির উদাহরণ খুব প্রেরণাদায়ক। আবার বলি বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্বার জির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মা জি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, দোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান শুরু করলো, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজি ও প্রিয়েম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কাঠ আরো উন্নত করলেন, থোকে জিনিসপত্র কিনতে শুরু করলেন আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরো ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতের অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষার উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয় আর নারীদের ভেতর আত্মবিশ্বাস আরো মজবুত হয়। এটাই তো হলো নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাতের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার এই প্রয়াস আমাদের নিরন্তর প্রেরণা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটওয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের চারপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস তারপর আর কি, আকাশ এবং রোহন আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবরাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটওয়াই। এই যুবরা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন,
এক টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি

পুকুর এবং সার্বজনীন স্থান পরিষ্কার করেছেন। বন্ধুরা, এবার শ্রী অমরনাথজির যাত্রাতে স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এবছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000-এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন, 10,000-এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রী সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা ও আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সেই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বিশালি পুরোজির পথ চলাও সেরকম। বিশালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি শখ থেকে ছোট্ট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়ে বাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময় থাকে। বেসালোজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্লেটিলিয়াসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000-এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালোজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবরীগড়ে একটি গ্রাম আছে ধোরকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া বা কেন্দুপাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তার এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকে মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবরীগড় ইকো ট্যুরিজমের সঙ্গে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তার জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60-এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমির বিকাশের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকোট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করেছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবরীগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষা করা যায় আর জীবনের সমৃদ্ধি আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছড়িয়ে মহাকাশে পৌঁছচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি সাট। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস, ন্যাশনাল স্পেস ডে, এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় মিশন শক্তি সেট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটি অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষ

0: কলকাতা পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনী জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটি হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠছে। আমাদের কৃষক ভাই বোনেদের জন্য এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপার বারেদ রাজ্যের কথাই ধরা যাক, তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো এবং কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান এবং তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলিতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল, বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তার ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালে কৃষক চন্দ্রশেখরঞ্জি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তার উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগলুর বেশ কিছু কৃষক ভাই বন্ধু কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন, এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জন করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্টের কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমে আমাদের উদ্ভাবনী কৃষকরা আয়ের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন। তিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভাররা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তার মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপ্থ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রফির জন্য পরিচিত ছিলেন। তার জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তার শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতা রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আবার বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময় আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলি আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভীষণ খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিন যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে বড় ভূমিকা আছে। আমার অনুরোধ, আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারোর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর শুনছিলেন।

0: আবখাতুই জং চিনি কবুনি কটর হাক্তর রমদি চুল পল্লব কর্কটা বগ্রা বসং কাশ্মীরনি আহম রগনি তুই সাউই মানজা জেরক বিশি দগ্রানি কবাং রমই বরকনি হুকুমু তাই গ্রং রগই তনিখা আবনি বাগৈ আং আমতেই কাইসা সাইট সামনানি ওয়ানসুখা আবহাই কতর হাক্তর রগবাই বরক রগ্ন সিনিরই রেনানি
1: কৃষ্ণজি নং আসে কষ্ট খলাইকা আংন কাইসা ইমানহাই সুমং সঙ্গানি মুসুঙ্গু তুমং ভারতনি লাইবুমানি খরকথাম বরকবাই কক সানানি সেবমানকে নং সাববাই কক সানাই তাই তাঙ্গি
0: আও স্যার হিংকে পুইলেন আং রাজা রাজা চুল এবার রাজেন্দ্র চুলবাই কক সানাই জেরক চুল হাকতরনি যতনি ফানগ্রাং তাই এলেম গ্রাংনি বিসিংগ তঙ্গ আপনি বাকি আং বরকন সঙ্গাই বৃহদীশ্বর মন্দির এবার গঙ্গাই কুণ্ডু চুল্লপুরম হাই কতর শিব মতাইনক সামনানি কুচুক ওয়ানসুকমু বরক বাহাইকে মানখা বাহাইকে বরক খাচংখা বাহাইকে বরকনি আ ওয়ানসুকমু সফাইখা জং আবহাইকে সামনা নাঙ্গ আবো বসকাংনি সা সাই এবার নই সাই বিশিরমই গবাংমা বরকন খা বাসারই মানো আপনি বাকি আং বরকনি থানি আ কগ্ন সঙ্গাই তাই তাই খরকসা বরকংখা আনি খাকামু তৈ ভারতনি লাইবুমাও বেলাই চেজাক থাকা বরক স্যার বিনিমু হেমু আপনি বাকি ভারতনি লাইবুমাও বনতুই বতাং তাংনৈ তাংথাম সিমিন মা পড়ব জং সাইমানিয়া হেমু খরকসা টংকসং বরক কইনেনে বরক ব খরকসা বানিয়া খাইনাই আর নি সিমিন ব কাইসা হাক্তর সামমই তিসাকা তাই ব খরকসা হাক্তর সামমই তিসানাই সিমির নয়া ব খরকসা সেংক্রাক তাই ওয়ানসুকনা করং ব খরকসা সেংক্রাক ওয়ানসুক করং ইংরি বিনি লাংমাও ওয়াই নই চি থাম চবা খাইকা আর নি বিশিং ওয়াই নই চি নই কপলাই ইংখা আবনি বাগৈ বিনি তাম ওয়ানসুকমু তাই বাহাইকে খরকসা কসং বরকনি আসে কতর বুবগ্রা ইংরি মানখা আং বিনি অ লাংমানো সাইমানানি বেলাই মসঙ্গো স্যার তাই খরকসা অংখা ত্রিভুবন মহাদেবী যে বরকনি লাংমা বেলাই বুইনি মকল সতন্নাই খরকসা বরৈ উড়িষাও ভূমকর মুঙে কাইসা বগ্রা বসং তঙ বরকনি কথমাবো বেলাইন খনাথতক ইংয়া খেন খ্রিস্ট বিশি চাররা বাঁচি বিশিব বরকনি আরিনি পাল হাকতর বরকনি হান চপ্রখা বরকনি বগ্রা বিনি বসাই আ চবাবো থৈকা আবনি বাকি বরকনি হা খসরখা তাই হানি অজমারক বনয়াকারী থাকা আবনি বাকি অ বরৈ অ হান নাইকলনা পজা হরখা তাই ব ভারতনি লাইবুমাও পুইলা ফিয়কজাক হানি নাইকলনাই রকনি বিসিংগ খরকসা অঙ্গি বাসাখা ব হাপাংন সিমি থির খ্লাইলিয়া ফিয়া অ হান আসককে ক্রা খ্লাইটি সাকা আব উলনি বিশি সারা রমই কলিঙ্গ তাই আ আমচাই ন তুইদুলখা আবনি বাকি বরকংখা আ খরকাম বরক জে রক বাই আং ইমাংনি ওয়ানসুক মুঙ কক সালাইনা মসুগো স্যার
1: কৃষ্ণাজি তাবুগলে মাহন ছিনাই নং অলাই বুমানি খরকসা বুখাক অঙ্গৈ কাসাকা নং আবনি বিশিঙ্গ কলগৈ তঙ্গ নাইদি আংবো বেলাই খাতুঙ্গৈনি সাইটন নাইখা তাই আনি থানি যতনি খা সতনমানি মানৈ অংখা নিনি সাইতো কাইসা টেপ তঙ্গ আরো লুকুরক চাফিপমুং তাই কক বিটি রৈমানো অবহে কাহাম ককথুম ইয়াসাকনা গসি মানিন কাইসা খোসাজাকনাই চাসারমু নং লুকুরকনি ইয়াকনি কক বিটি মানাদে চেংখা
0: ই স্যার জং তাবুক লুকুরকনি গবাংমা কক বিটি মানো ডাল নেই কক বিটি সফাইও ডালসা কক বিটি ইংখা চিনি সামুং চাপফিনানি রমদি অ হাস্তে ও অ জরা অ হাও আ বুবাগ্রা তংমানি এবা অ জরাও আবতৈ চবা অংখা অবহাই কিসাস কক বিটি সফাইও কবুনি কক বিটি রক অংখা নং অ ওয়েবসাইট ফিচার ন

আৰু চাক চাক নিপজা হলাই আনো নৰক জে চাকে ফান হেচটেগ ড্ৰাগ ফ্ৰী ইয়ট হেচটেগ তুই ছ'চিয়েল মিডিয়া অৱ নৰক নি চাইটো মুং ন জে চাকে ফেন শ্বেয়াৰ খালাই দি খাফাংনি হাতুনি লোকৰক অগষ্টাল ৰুগৈ যেন যত থায়ন হা ন হামজাংনানি জুদা জুদা বুমুল নোখা অজৰা যত বৰকন হা হামজাকমানি মাৰি তাইব গ্ৰাক অংগ বসং ইয়াক থান্তি ছাল তাই বাৰ জাকাদি চবানি বিশিংনি পাণ্ডানি চিমি চেংগৈ হা খাকমানি ছাল কসম মুইতো ছাল জৰা অ পাণ্ডাৰক অ তালন জুদা খালাই তিচাব ইয়কমা ছাল তাই বসং নাখায়ুং ছাল যত বরকন কুং চুগ্রি তিসারব হারগা তিরঙ্গা তাংবো তাঙ্গ মুসুমানো তৈব ক্রাক খলায়ো বন্দে মাত্রমনি বিশি সারা বাচি পুংমা বাগৈ অ বিশি তাইব চনা সাকা তাকলাই কাইসা রজাকনি গবাং তিরঙ্গা সেলফিও আপলোড খলাই জাকা তাই অ পালিকথাম নি তের বারত সিমিন মথাকজাক হাইয়া অ বিশি ও সূর্যপত তিরঙ্গানি বিশিংতৈ চিনি পালিথাম বানা হায়ুং গনাঙ্গৈ কাশা জুদাকু হিমুং চেংখা সালনি পুইলা পহর পামা লগি লগিন ফিজিনি আইসি সিরুয় পালিথাম বানা তিসাজাকা আবুনি উল এশিয়া আফ্রিকা ইউরোপনি ফুরাই নক তাই কুবুনি আমসাই রগ তাই আবুনি উল আমেরিকানি সেন ফ্রেসকু জরা পালিথাম বানা তিসাজাকা নর ওয়ান সুগুইনাইডি অ নুকমুংরক বুসু কাহাম অংখানা হায়ুং গনাগৈ জেফ্রু সাল কাসাকা আফ্রো ভারতনি পালিথাম বানাবো কবন সাকা অমহাই সাক্তার মুং হাদানো থানসা খ্লাই তিসাব অবরক হাক্তর বাই চিনি হালকন তাইব ক্রাক খ্লাই রো অ সাক্তার মুং বাই গদাল জাক যতন বেলাই বেলাই হামবাই আনি খাপনি হাক্তনি লুকরক সাল বুরুম ফুংনি সিমি সারিক জরা চিনি দলিতাই আগুলি রকনি লাম খরক রাসাই রাসাই বরি রক বরকনি সামুংবাই পাইলা উংলাই তঙ্গ কেববা মৈখুতিং ফালো বাকসাকে বথাই কেববা চা ফালো কেববা কুম্ববা চাতি সহনাং মতাইনি মানৈ খনৈ ফালো কবাংমা জরা কিসিসা রাংনি বিয়ালবাই বরকনি বানিয়ানি সকাংমুঙ্গ কেবেংমুং সফায়ু পিয়াতাবু পিএম সনিধি তাংবতাং নিসিমি খরক রাসাই রাসাই আমা হানক সং কতাল ফানমানে তঙ্গ বরিরকন ফানরুমুং ও বখাগ জেসুক কক সালাই জাকনা তংমানি আসুক সালাই জাগ্যা পিএম সনিধি তাংবতাংনি সেব মানাইরকনি বিসিঙ্গ ইয়া হিনফানো রাও বরিশি দক ন বরি রক আবুনি ককমাং অংখা হাক্তর গনাঙ্গৈ অংয়া খেন থামচি বা রাসাই বরি রক অ তাংবুতাঙ্গ গদালৈ বরকনি বানিয়ান সকাঙ্গৈ তলাঙ্কা কিসিংসং গাজিয়াবাদনি ববিতা শর্মা অবনি কাইসা কসাম হুনুমারি ববিতা মতাইনি মানৈ ফালদানি কাইসা চিকুনসা ফালনক তঙ্গ খুম চাতি ছহনাং সাতরাই নারিকারাহাই মানৈ ফালৈ বিনি নখুন সুবাউই তঙ্গ ববেলাই কসারাং তাই সামুং ক্রাক খলায়ো ফিয়া বানিয়া ফুয়ানা বাকে বিনি রাং নাঙ্গো ব পি এম সনিধি তাংবতাংনি সিমি রাং সুবাসু মানখা ব বিনি ফাল নগো মানৈ বাংরুই বানিয়ানো ফুয়ারকা বিনি আরো পাইনাই বাংখা তাই তরক তরক লামা কিনানি চিকুনসা ফালনক কাইসা কতর ফালনকুঙ্গৈ কাসাকা কিসিংসং বেঙ্গালুরুনি টি এস নিঙ্গামানি ফুনুংমারিব বেলাইখানো খা বাসাজাকনাই নিঙ্গামা তে বিনি বসাই ইটলি দুসা তে সাম্বা ফালানি কাইসা চিকুনসা বানিয়া চেংখা বানিয়া তো কাহানো উঙ্গৈ তঙ্গো ফিয়া অবনো তৈব কতর খলাইনানি বাগৈ গবাং রাং নাংমানি নিঙ্গামাব পি এম সনিধিনি বিশিংতৈ চুবামুং মানখা ববিনি দাগরৈ মানে ফালজাকনাই মালখুংনো আপডেট খলাইকা মানে গবাং পাইনা চেংখা তে বিনি মেনো গবাংমা
मानिकता

0: ulaba YouTube ni bising tei aboni simari rokno tumka tabuk sucara ba ton burei avocado polirka tabuk ba sidda sidi phalnogo saplai ruitongo katal kaimong scientific rider tai direct marketing by bini chikon sha farm ajimong slai jagai thanka tamil nadu ni kodai kanal ni hokbar khlai nai chandra shekaran ji hector khaksa khetowo avocado poliro runa chanka abuni kaham rangmaribo manai tongka te kaham ajimong bo ngai tongka karnataka ni chikkama galaru ni kisisa hukbar khlai nai takuk bukuk songke coffee hukbani bising bising avocado kaikha ababai borok coffee te golmoris ni logi alai dekhe ajimungbo mani tongo kising song jeng agulini restaurant rogo avocado toast ni kokno khanao phia abo avocado ni bising tei chini innovative hukbar khlai nai ro katal ajimungni lama rutukui mankha kokungkha bai thangni hani avocado bai nine toast ni thokma jetui phanchulo kha hokbar khlai nai rokni ajimungbo asungno bangkha ani khapangni haktoni lukorok sal kisani ulo september talni saltam salmariwa chung mahanayok uttam kumar ji ni asema sal palai lai nai kising song uttam kumar ji khoroksa versatile ekta tomani bini acting by bo lukurokni bokhawo tongruk thanka film lovers rokni samati khe sriman chattoji rai films nayok da hero ni bebag script mahanayok uttam kumar no bokhawo toniuni no sejakha nai sriman chattoji rai salangkha bini thani dignity ni bai baksha wanama singcha emotional deep bortongo bobini acting no mukthang khlai ti sanabagai belai no sakri samong khlai langkha uttam kumar ji belai sak choinai tai philanthropy ni bagibo sini jago bini langma chungno te kaisa kotor phoromong ruo jeprophano nini samongno yakar tardi bini film rok pulawa asik solia tomani phia bo bini samongo phukas khlaika abono bini cha samongni sura kising song ani muite tongo jeffro kolkata o angru chuk khlaio afro uttam kumar ji ni nokgana tei lai mani aro khoroksa ano bini mangpilono yafarka ang uttam kumar ji no haino hai khulomong yafaro bochini jotoni bukhawa tongflai nai mahanayo uttam kumar chirodin manusher hridoye ras korben ani khapangni haktuni lukrok chini basong ter tei sirisitini palaima ter rok chungno khoroksa bai te khoroksa kringnani chep khlairu finance hal rogo chungtai bo nangkumani ter palaina thangai tongo september talni salburi shalo kuthar jarmastmi shal september ono chung bishwakarma matai bo palai lai nai o jora chung chini gana gini mane sanamnai rabai phang matai taknai rokno te bishwakarma kising sokno borom ralaina nango tal kisani yakulono diwali bo phai tongo aboni jugali mabo turuk turukhe chang jagai tongo te rokni o jorawo haino hai ang te waisa norokno bukal for lokal ni kokno safiro te bukal for lokal kokni kuksa hani chati paina simia bini kotor naharmu tongo sengchini nokni bagai jesa mane phano paidi abono waisa joratei nai nai di amane chini baroto sanamjakma da baroto sanamjak manaino tei kung chukma baino baratni baithang chukjakni lama phuarmung ungsuknai okok thumno gabangkok lukorokni thani sogir nabo chini jotoni barja chini creative worker ni bayabro influencer rok tai celebrity rokni bo orokoto samungtongo angnorokni thani koijawo সাক সাক বোকাল ফর লোকাল না দি তাই বুইনব অবনতই খাবাসার দি কিচিং সং নরনি গানা গিনে অব অমহাই কবাং মা বরক টংনা যে বাইথংনি চিকন চিকন চাইতুমুং বাই হত কত সাইমুং তুবুই টঙ্গ নরক নরংনি ককনো মন কি বাতো শেয়ার খালাইদি নরকনি রহরজাক সিমুংরক হাক্তনি জেসাব বেসর টংনাই খরকসা সুকনি খাবাসরুই মানো আং নরকনি ককবিটি তাই সিমুংনি ককরংনো নাসিংনি টংগানো বেলাই বেলাই হামবাই খুলুমকা
1: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবুরুক রূপান্তর শুনছিলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়।
2: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন এফএম উজ্জয়ন্তী প্রচারিত ককবুরুক অনুষ্ঠান।

0: সাইকু ট্রপিক ট্যাবলেট রমখা হাস্তেও থাংনাই বিশিক থাম রং বিশিও বেড়াইনাই রকনি বাংমারি বাঙ্গুই বাংখা হই শাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী ফেক মুংবাই চালি টংনাও সিকলা হদান তাইব গবাং খাইনানি বাকি থং বাই কৃনানি কবক মুং নারখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসাজাক চন্দ্র মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ফুটবল কুপ্লাই ইংখা এগিয়ে চলু সঙ্গ মিয়া সানজাওয়া উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থুমুঙ্গ জুয়েলস এসোসিয়েশন বাসা গুল নিফের বাই মেচেনখা তিনি দ্বীপর জরা নবার দুইবার নাইখুংনি বখাক্তি সাজাখা নখা মুনাকজাক টঙ্গান ফেরাঙ্কগ কিসা মিশা ওয়াতে বাবুই মানো হাসিনি কিসাশুক হাঙ্কর তিনি সালনি তুংমারি টঙ্গান সাকাও 33 degrees Celsius ni gana giniwa aun ke mare kising samasik jora norokhana ka fm news headlines a 101.6 MHz FM mujente onorogo jarao ani loge tongi tongote yo jarao noroka saimana tininka kokti sal aboni bagai sing tiri man ki bat panda bukhana laika te panda cheng mane kisha leri bathanka aun ka ente ke boya chini khasuk sa balai kheno chini tripra hasteni mungnang balai kheno rochap mungkurung chini studio phaisa paja ka chini বেলেগ বৰম গুণাং ছাৰ বিশ্বনাথ দেৱৰ্মা আও ভাই তং চাগাৰি
1: দাং কাহাম ন কাহাম দং মিনচ আছে কাহাম দং নি চাইমানলিয়া টং যাব কোৱা হয়
0: নে নাবুক বাহাই বাহাই ৰক তে তামৰক আমহাই চিনি এফ এম মতো ভাইয়া বালখানা শক পাইয়া বালখা
1: আও আবতো
0: আগি
1: বিশ্বা রক খানা
0: খানা আচ্ছা ওই নং চিনি লুকুরক নত যত্ন বেলেগে নাসিং লাই যা ওই নং তামরক বাহির বুমাই তিনি আং তো নন তুনানি হই রিঙ্গি মাতো বুখা অ জায়গাও ওই নন তো যত্ন সাইমানো হায়দিবা ওই তো নিনি যে বাহাই বাহাই চলিত তাবুক আবু কিসা সাইখানারি কেবা জানাই
1: সানানি থাকে।

0: ফ্রেন্ডনাই অমারখনই ওয়ান সুমার করিছো মানে বখাও ফান করি যে আং খরচা নুকুং গ বরক না মানে ওয়ান সুম করি না ওয়ান সুম করি
1: প্রপোজাল মানে মানে
0: সাইকেল গিয়েছে প্রপোজাল তো ফাইব কবা না তো সোশ্যাল মিডিয়াও তো কবা মান ফাইও আং তাক সাক জরা আনি সাইমা মান জরা তো তাক সাক জরা নং মে কক সাউই তং সাক জরা আং 16
2: চিন
0: কক বড় গান রেসাব মহন রেসামুখনি সাকাঙ্কে বা চিনি কক বরক তাইসা সরাই সরাই
1: খেলা দেবা
0: রেসামুখ হিন্দিতা যেমন খুমলঙ্গ থানায় হিঙ্গাঙ্কে হিন্দিতা এডিসি থানায় হিনি কক সামা হাই যায় গাই জাকাসমিন বিনি বিনি কয়জা রেসামুখ রসাম
1: নাই জানি রেসামুখ দ খানা লাইনা হিঙ্গে খানাই তুমি বুকু খামবাই দো নিন্দে কাশা রিকোয়েস্ট বতংকো
0: দ
1: মানে লাইভ অনে সাই তো জারাও আং বেলা কপাল কাহাম আং ওয়ান সুকি মাই তিন ও জায়গাও বুসকাঙ্গ বন মানান হুনে
0: তাকুক অবনি নিসম কয়জার সম রসব
1: ছিল দ দ শিওর
0: কথার জারিনি তাকুক অবনি নিন খানাই তো হঙ্গা কেন বঙ্গাই রসব ইতাম

0: papai tu zoli zane ble buya na
1: belage kok khaina ni kok khaina ni
0: da kon hello hello ও চই থাকা নর খাইনো হাই সাইটো ফির দি তো মুং মাই জাঙ্গা আনব তা জলি দি তাঙ্কে যে গেস্ট ফাইজাক নারওয়াইনো বনো বুসু জরা মারি নাই নরক ন সানাই ক্রিং হর দি সিং বাই অ জরা ও কক দুক নাম্বার নি বিসিং তে 0381232653 ন কক দুক নাম্বার ও ফাই দি সিং ক্রিং লাই ন অ জরা কক দুক গব হ্যালো হ্যালো হ্যালো হাই নহাই চৌই থাং যাও যে মানসাক চাইটক মানে অ জরা অ নরক বাই কগলাম সানানি ফিয়া হাই নহাই কক দুক ফাই দা বা কক দুক নি ফাঁসি কোনো যেন থালায় হ্যালো হ্যালো
2: দিবর কাহাম বাই না
0: হাই নহাই অ জরা দিবর কাহাম দ বুক সিনি মুড়ি গারে কিসা বিদি বাজার নি লক্ষ্মী না
1: বিদি বাজার জম্পি জলা
0: ধাকন সারি বুক নি দিলে তামরক রিকোয়েস্ট অং সারি হামাই
1: খানাই মানাই মহাই দিবেস্তি টঙ্গুই খানাই টঙ্গু হংখাই নিনবা গেরসাবি টঙ্গু অরসামা

0: বেলে আমাক চাইখানা দেখানা তাবু শাস্তি বড় উচা মুখ খানা নামুচ
1: রোমান্টিক
0: রাজু মহারানী ওকে
1: রাজু মহারানী বো মহারানী নিনখা মহারানী তো ইয়াং চিনি টাকার জল মহারানী কেসে দো মহারানী
2: ইয়াং
1: উদয়পুর মহারানী উদয়পুর মহারানী না শিও
2: রেডিও বাই দেখা চিনি পান্ডা সাগারি এবার এপ নি বিশিং তুই দেখা আচ্ছা আচ্ছা হাসি না এখন যে মানতে খানি নাই তো বেলা হামাই এখন খরক নেই ওর মতে বোখা বিশিং ওয়ান সুক তখনা ফাটি দাদি
1: খাই
2: খাপাই রসা মুখানা নাই আং তো রসা মুং নি রফান সাইমিয়াবা
0: Kanawa, they cock sour, bunyo canaru was an abonan samung, Nungusapanga, canonai.
1: Aunque, takuk, norok, takuk corone, norok ni koya grasamurzawitongo, tay, tebukoine, jacanai tonai, norobo, or some no canawinate.
0: Bukuro line maya, bukarok, kiss it, do it on waken up, damn borrow my line money don't waken up.

0: mo paithak ra sam pair sa bimangla
1: do ha do kokri hambai belaki no singo zara risa mung to khna lai ne no hambe na kok duk bekring lai ne na angka ngau risa mung no ang ready uni bising tu je recording khaja
0: playback
1: ha apan khna ar ne do
0: da kokri da
1: hello hello
2: hello nebam
1: e chini bukok wakiti da
2: e
1: chimnani
0: mane bo
1: regular
0: na না বুকুক আপো ই না নরক তো সাজাগই হামজাগই ন সাবো পিয়া আনি বুমুং অরিজিনাল বুমুং আনি বিশ্বনাথ কমাই থানো তো
1: বাংলাদেশ মানুষ এটা যে কক বড় হামজাগ নাই রকম গা হ্যাঁ দিবা
2: ขาร์มเซ่บอกนี่นี่บุคคลของอิจารย์นั่นเซ่บอกผู้สุขการวิจัยนี่นี่บุ้งงดเทบอกปีชาวิจงทงทางไกลนี่นี่ป้ามงรักไปกับต่อนั่งอ้อไปทางการคนว่าที่ชาหิมนั่นนี่อ้อจะมงรักทางเดียวกับต่อจักรแต่จอดนั่นนกขนาดต่อจักรบ้าบุษชาที่นี่ชาสิไซเซียชาหนาร์คานาคาร์คาก็ขานาร์เงียอังนนท์ที่นี่อ้อฟันดาวมันมันนี่ว่าเกยทางไปนกนั่งคุ้มกับชาเมดาว
0: নরং কই নাই অবন ইয়াকার দি আবন সামুং ইয়াকারই নরক কতাল্লাংমাবো কিপিলি ফেবি দি জরা তংখ নরং কবংমা লামা হিমজাংনাই তংখ বুমা বুফা তামসা তামহিন অবন খুঞ্জু কাইয়ে বখাও নাহারই তংনানি চাইটক বাইদি তাকুকতে বুকজং নরক চিচিনি থিনাংনি খরকচা খরকচা পিলার হাইকেবা পালা হানি মানো নুখুংনি পালা হাইকেবা পিলার নরক নরং ইয়াগোছে চিনি দফানি ফান নরক সিচিনি দফানো তৈ দুল নাই নাই নরক সালসা বুমা বুফাং নাই আপ্রো সিনাই নিনি বুমা বুফানো ন তামো খাইনি নাই তামো সানানি নাই আপ্রো নং সিনাই বুমা বুফানি ডিউটি তামো হাইনি বাগাই বুমা বুফানি ককনো নাহারে চলি দি বুমা বুফা তামো সা তামো ফুনুক তামো দাগি আবনো নাই হিমনানি বাগাই আং নরক নো কয়ু কোনো কেব বুমা বুফা যে বসানি বাগাই হামিয়া নাই নাই কেব গ্রী বসানি বাগাই নন নিনি বাগাই তমুং হামে নাই হঙ্গাং কে নন খাকলামনি আবুক তৈচারে নন পুষি তো বুকলা খামুং বুমা বুফা নো হামজাক দি বুমা বুফানি কক বাই তংনানি সাইটক বাই দি তাকুক তাই বুকক চং স্পেশালি শিকলা শিকলি রং না অকক কসারো গাই তাই আংহাই বুমা আই আংহাই বুমা হাইকাবা বুফা উংনাই নরং নবো আং কয়ু আনি বসা তিনি বিয়াং থাং বড় তং সাবু বাই হিম সাবু বাই চা সাবু বাই গুড়ি সাবু বাই বেড়াই আবনো নাইকলি তংনেন বাগেই আং নরং নবো কয়ু হরনি দশটাও হাফাইকে হাঙ্কে আনি ডিউটি দো আনি বসানো সঙ্গানি নেন বিয়াংনি ফাইতাবো অমহাইকেরক নাইকলই বসা বতৈন গাহাম লামাও তিনেন বাগেই চাইটুক যাবাই দি তাকুক তাই বুকক চং জরা বেলাই কেসেপ তাবুংনি জরা বেলাই কেসেপ হাইনি বাগেই বুমা বুফা নরক ব sakthalena nang nai
1: aw friend circle bo sab sab bai katha
0: sab sab bai katha ka kahan bai dekha
1: yang yang him
0: abo nai nai
1: nang bai da ang khon nai
0: abo duty chang hai bu pha nang hai bu ma abo abo chini duty ke no stong bai pai an no sto manai no sanam nan onek to bo tai kaham pilen he pilen hang lia
1: yang nok ni boro ka hini tong nai ngia bui sapruta
0: bui sapru
1: ngia an bsa ma hai
0: Abo buma bufa abo mohai ni sagrao.
1: Jotono.
0: Haipana. Kunu sarai buma bufa ni buskango. Hamya samung khlaya.
1: Khlaya.
0: Abon bag e abon bagai buma bufa
1: hi an busa.
0: An busa abo hai ngia mohai okok sao. Inge tai pori tong nai sarai sikla sala sikla sikli berong no ang kok sar nai. Sak sak ni mung bai sini jang nani narok trai khai di. অমুক ফনানি বসলা অমুক ফনানি বসা যাক নি সিজাঙ্গানে নরক ত্রাইতা খাইদি সার নুঙ্গই সাগরি খাইনি তাওন চুকদি
1: ঠিক আমলে
0: সার নুঙ্গজাগই ম্যাডাম নুঙ্গজাগই সাকরি বাকরি খাইনি নরক ত্রাই খাইদি কাইসেন কক সানাই পাইথাগো তাই নিজি নি সিনি মুংবাই নিনি সিনি মুং ন অ হায়ং হা কতর ফিল দি
1: আমলে বেলে কবি কক আমো ফরসা বুরিঙ্গই আ কক নাম বেলে কেন কাম কে সাইমানুতা
0: তাবু বিশনাথ নি বসলা হনাই তা সিনি জাগ দি বিশ্বনাথ নি বসলা হানি চিনি জাগে বই অমুক ফোনানি বুফা হানি চিনি রানি বিনি বাবু হুনিছে চিনি মুং রানি নাই তিনি সালকানি বুফা হানিছে মা চিনি যাকছে নাই তিনি নাইটক তিনি বুফা হানিছে মা চিনি যাক নাই অমাইকে চিনি মুং রানি ট্রাই খাই দি সার নুঙ্গই ম্যাডাম নুঙ্গই সাকরি খাইনি অবঙ্গাকে আন এক্সপিরিয়েন্স কক সামনে
1: বলে বেলে কবি কক যত ন যে সামুংনি বিসিং তুই নিজে নিজে সিনিমুং সামুই মান বুড়ি রকনি ফোনানি বিহি খেলে হিনজা কাঙ্কাই ন ফোনানি বুসা হাঁকাই ন তো সিনিমুং পাই থাঙিয়া হায়া দিবা ফিয়া জানি যা সিনি সাক সাকনি সিনিমুং আবো সিং রমই নারকনা নাম বেলে কবি কক নিকে ফাইদি কুরুংলাইনে হাই ন হাই কক দগ আবনি উল সিং রসাম খান লাইনাই
0: ফিয়াবা
1: প্লেব্যাক খান লাইনাই দা হ্যালো হ্যালো বেলাই না দিবর কাহাম দা সিরিমুরি গাড়ি সাবুখা
2: ও
0: দেবর কাহাম হামাই ননব লামসব চিনি পান্দাবো আবো নরক সে নরক খানা না দেখছ সঙ্গ কসু গতি সানাই দিছি
2: জান কিছু সা আনি সুং বহেন না
0: দা দ এই সুং মানো তাম সুং নাই
2: নাই সুং ওং নাই দে তা তো
0: আও আও দ ককরি এ
2: হেই সুং দ তো হিন্দি তো কে রব সর সামু বি ও কো বি বু খায়ো
0: এ
2: সাজেশন
0: আং নোট খাইনাই আং ট্রাই খাইনে খনারনানি দ দ দ খান ও পর্সন খান সঙ্গে দানো
1: খাই

0: Kanai mana? Henan nai bo.
1: Ang ba nino hello nang lan nito tong kubuk? Hello. আচ্ছা এই খানার নাই খানার দক খানার নাই আবো আবো গানো অমু হাই স্টেপ নো নরসা মুংরসা দেনি আনু কইখা আবো আনি কপাল থক থক নাংজা কিন্তু হাতে আংখাই রসাম নো ফান ফান ফান করি খাই দক দক
0: নাং প্লেব্যাক আং নরম
1: রসাম নাই না না না না নাং ভাই ও কও
2: কইছ
1: বান নমা খাইয়া তো দিন জমা দক বেলে হামে আং নঙানো তো রসাম রসাব দিতে হনে নঙানো সাকা আনু কইখা ফিয়া ও রসাম উন তাবু রসাম না নি দ রসাম না দ ককরি দ রসাব খানা দ
0: ওকে ওকে বলে হাম ভাই নিন ভাগ তিনি স্টুডিও ফেম কাছে চাইলেন সিঙ্গি টাঙ্গা আছে
1: দেখুন একচুয়ালি দ ও রসাম না জান আং হেন্দার কাকে ন খানা নে যে ও রসাম উন আনি কপল না দা নাং নাং তাবু তাবু তাবু তাবু
0: তে তাবু সাসি না আং কাছে এন্টারটেইনমেন্ট ফানুং থাং সিতুন গেতে
1: কাছে দ
0: কক কবাং মা কক তোং আং বস হানা নি সিং না নি রাসক জরা কি শাওয়াস হাউই বস হাবাইয়া
1: খুমার

0: বাহ বাহ, বেলাই খানা টকা তে আং উরামুরান মাসাও নিনে অরু চামুর খানাতে খানাতে সাক সাক বেলাই নি কপাল কাহা মিনিমা ওয়ান সুগাং তে কাইসা গ বজে সামানি থাসিং অমাহাই যে রাখি বন্ধন স্পেশাল রুচা মুরক চিনি কক বরক বাই
1: বতানা হামজাগৈ বাহানো জুনা হামজাগৈ
0: কেতা কাইসা রুচা মুংবাং সামানা মুসুং সুং যে জরো পান্দার খলাই কাং কানো চিনোর যে উমেন এম্পাওয়ারমেন্ট বুড়ি রক নি বাকি রুচা মুং স্পেশালি কৃই
1: কৃই
0: চিনি কক বরক বাইতা সুং হিন্দি রক অংক নাই নাই দি গবাং মা রুচা মুং রক অংক রূপ আমি বুড়ি রক নি ফান নি বাকি
1: রাখি বন্ধন রাখি বন্ধন রাখি খালাই মূ তো চিনি কালচার করি
0: আমি ত্রিপুরা হাসেন বেলা নিয়ে রুচামুং বিশ্বনাথ দেববর্মা।

0: samung to sung khana lai ka sek jora phia kok du phai tong ma ba jora ba pai tei pai tei no sung ha phia chini je narwai no sung di poni dam nei jora to ni nani bagai chini ora jora khajak apni bagai sung ka bang ko ko rucap mung to kisa kisa bun bagai jora ri ma ba bu khana nam sung sa gong ge khana lai ka hai na hai o jora kok du bai kring lai na hello hello
1: hello bai dela chena khulum ka
0: Bridges dipol ka ham
1: I'm going to go to the house.
0: I'm going to go to the house.
2: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সঙ্গে দেশ জুড়ে প্রায় 35 লক্ষ মহিলা যুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা শ্রী মোদী স্মরণ করিয়ে দিয়েছেন। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখান্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশ জুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে শ্রী মোদী বলেন, মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। যুব সমাজের সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং উন্নত ভারতের জন্য এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন তিনি। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এর পরিণাম সম্পূর্ণ পরিবার এবং গোটা সমাজকেই ভুগতে হয়। মাদকমুক্ত ভারত গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী।
3: नशा मुक्त युवा फॉर विकसित भारत ये अभियान इस समय पूरे देश में तेजी से आगे बढ़ रहा है। इसका लक्ष्य बिल्कुल साफ है, नशा मुक्त युवा, ड्रग फ्री इंडिया। बहुत सारे लोग, विशेषकर हमारे युवा, बहुत बड़ी संख्या में इसका हिस्सा बन रहे हैं। आखिर यह भारत के युवाओं की हेल्थ, उनकी हैप्पीनेस और उज्ज्वल भविष्य के लिए ही हमारा सामूहिक संकल्प है।
2: পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন বলে প্রধানমন্ত্রী জানান। দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর টি এস নিঙ্গাম্বার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহিলার ব্যবসার প্রসার ঘটলে তার পরিবারের ভবিষ্যৎ শক্তিশালী হয়, সন্তানরা উন্নত শিক্ষার সুযোগ পায়, সংসারের প্রয়োজনও মেটে। আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা বিষয়ক যাবতীয় প্রচেষ্টা সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে বলে তিনি জানান।
3: स्वच्छता की एक बहुत बड़ी खूबी होती है, जब किसी जगह को स्वच्छ रखने का संकल्प वहां के लोगों का अपना संकल्प बन जाता है तो बदलाव केवल साफ सफाई तक सीमित नहीं रहता, इससे उस जगह की पूरी पहचान ही बदल जाती है। देश के अलग अलग हिस्सों में स्वच्छता के लिए ऐसे प्रयास हमें निरंतर प्रेरणा देते हैं।
2: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
3: আজ আমার বেটিয়ো কে স্বপ্নো কি উড়ান ধরতি সে নিকলকর অন্তরিক্ষ তক পৌঁছ রহি হ্যায় আর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত ऐसे सपने देखने वाली दुनिया की हजारों बेटियों को एक साथ जोड़ रहा है। इस प्रयास का नाम है मिशन शक्ति सेट। इसके माध्यम से 108 देशों की 12,000 छात्राओं को सैटेलाइट टेक्नोलॉजी सीखने और इनोवेशन के क्षेत्र में आगे बढ़ने का अवसर मिल रहा है।
2: ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা দিবস, দেশ বিভাজন, বিভীষিকা স্মৃতি দিবস, জাতীয় হস্তশিল্প তাঁত দিবস ও জাতীয় মহাকাশ দিবস সহ একাধিক কারণে চলতি মাস বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। শ্রীমতী বলেন, এর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি চলতি বছরকে আরো স্মরণীয় করে তুলেছে। এবছর 8 কোটিরও বেশি তিরঙ্গা সেলফি আপলোড করা হয়েছে। সূর্যপথ তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে চলতি বছরে জাতীয় পতাকা বিশ্বজুড়ে এক অনন্য যাত্রায় সামিল হয়েছে।
3: তিরঙ্গে কা ইয়ে উৎসব কেবল ভারত তক হি সীমিত নাই রাহা। ইস সাল সূর্যপথ তিরঙ্গা কে জরিয়ে হামারা তিরঙ্গা দুনিয়া ভর কি এক অনোখি যাত্রা পর নিকলা। फिजी के सुआ में सूरज की पहली किरण के साथ तिरंगा फहराया गया। इसके बाद एशिया, अफ्रीका, यूरोप और फिर अमेरिका के सैन फ्रांसिस्को तक इंडियन मिशन्स और पोस्ट पर तिरंगा लहराता गया। आप कल्पना कर सकते हैं ये दृश्य कितने अद्भुत रहे होंगे।
2: শ্রীমতী মুম্বাইয়ের কৃষ্ণা শেষাদ্রির কথা আজকের মন কি বাতে সকলের সামনে তুলে ধরেন। তিনি একটি অনন্য ওয়েবসাইট তৈরি করেছেন যেখানে কোনো একটি বছর নির্বাচন করলে সেই সময় ভারতে কোন শাসকের রাজত্ব ছিল তা সহজেই জানা যাচ্ছে। www.bharatrajya.com এই ওয়েবসাইটটির মাধ্যমে শুধু ইতিহাসের ছাত্রছাত্রীরাই উপকৃত হচ্ছেন না, সাধারণ মানুষও দেশের অতীত সম্পর্কে জানতে পারছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। তিনি বলেন, উত্তম কুমার বহুদা বিস্তৃত অভিনয় প্রতিভা মানুষের হৃদয়ে চিরকাল বিরাজ করবে। উত্তম কুমারের কথা ভেবেই বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর নায়ক সিনেমার চিত্রনাট্য রচনা করেছিলেন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। উৎসবের মরশুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। উজবেকিস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে সেদেশের রাষ্ট্রপতি শওকত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেছেন। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ প্রথমে যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজনে একটি যোগাসনের কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রাসাদে চলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 734। 320 জন বিদেশি নাগরিক সহ প্রায় 2,500 মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান থেকে 259, পূর্ব নাওয়ালপারাশি থেকে 184, পশ্চিম নাওয়ালপারাশি থেকে 82 এবং গোর্খা জেলা থেকে 58টি দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সরকার ভোতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যা বিপর্যয়ের পর এ পর্যন্ত 108 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
4: दोनों देशों के बीच में एक सामरिक साझेदारी है। आज के बातचीत के बाद इस साझेदारी में और बल मिलेगा, नए नए मुद्दों पर बातचीत होगी। दोनों देशों के बीच में बात ये चल रही है कि
2: হড়পাবানে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে ভারত নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছে। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নুয়াকোট জেলার ত্রিশুরি এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য ভারত থেকে ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে পৌঁছেছে। বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক করার লক্ষ্যে 42টি বেইলি ব্রিজ তৈরির জন্য সহযোগিতা চেয়েছে নেপাল। নেপালের কাছে তিব্বতে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। চীনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরপাবানে নিখোঁজদের সম্পর্কে তথ্য জানতে বা ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সাহায্যের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দুটি বিশেষ 24 ঘন্টার হটলাইন নম্বর খুলেছে। এগুলি হল 0086-891-681-7165 এবং 0086-183-0802-6705। অবিরাম বৃষ্টির জেরে বালেশ্বরের সুবর্ণরেখা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উত্তর ওড়িশায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে IMD জানিয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের FIH হকি বিশ্বকাপের ফাইনালে বেলজিয়ামের ওয়াভরেতে বেলফিয়াস হকি অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
5: মানে
6: নিনি লাংমাবাই কবুল যাক বহাইদা আর সামু যাক ওফো
5: কপালত
6: করি হানি মা তো আবু মুসং মানে না আর রঙে সিং আর মাখান খেত
5: কপালো
6: রঞ্জন আনি 50 কাজাক দেব আনি 50 কাজা
5: আং রসা বিহাং কে নঙ্গান সিনি কামুং বা আবুর সিনা তা এ হিং কে বা আবুর তা কক বা পেকোয়ার জলন খরকসা পেকোয়ার জলা কামিনি খরকসা বরক নি দখমা সক সিবলে আং বা হায়া দা ইয়ে খাওয়াই যে উসু বাং মারখান লাইকে আং সার নঙ্গান কামিতি লাইফ রুম হাইনু মাসক থাকি না অর বিশ
6: bichona de bor mani kami or samung no muito mantina ta bakau ka sa kirima ni ni samna ni kami ro ni ro ning lai thang tin ta na ron
0: jo nu no yang ti ro ka wai sa sik ne nu khang ge ra samung tang sa sa pon khnai thang ka mon ne ma hai ro
6: bodoman thagor kami ba yan kami te bisi sal la ya
0: oh ke thang lai chung na ta yang ti ro
6: Aboto nin kami sim tangir sa di ron sa.
0: Singwa gi sa rai puro roko bela ki nanya bagi thang lai
6: ja. Maximum kami un thangi mara sab ka ko ka abo lukuro tumung ring kha bar sa phai di hinga ka thangi mara sab sang ro samne baro ba.
0: Tabu ning ron jon sate sate ang bolu abo kok na ma manju sinai ang bo sa rai puro roko bela ke nuhur tei nuhur ya tei roko ma na har bona. Ki han gana studio ma nan nang e mangu pan wan su ge do. Bela hamai.
6: I'm not sure if you're a good person.
0: Da jotonon jora marine jora phia thangi tongo chinora jora bo asak ka bang kri kha ba phia nai nai jora bodi ki thangi tong ke ni ni khra tok jang mani sing playback mung sa sak khana lai nai da
6: ning ni ni rasa mung khra tok jang mani rasa mung tam sagar ki ani khokti re sabja
0: khokti ingkai ang sarik ni sal
6: sa o
0: ke te ka sa bo asak sal ka ding ma suri ma ola bebak no khana tok jago
6: ga
0: nang khana muwa ni apo bo khana tok jago
6: acha
0: apun bisingo ajuk ni mango jadu nang phayo
6: apun ur samung do asuk sal kedu mar sung se khnar ding ke tumung ni nar tong
0: asuk sal kedu ma suri ma ulo se man khani ni khao oke
6: asuk sal kedu ma
0: suri
6: ma ulo se man khani ni khano man khani
0: ni khano ni le anda na
6: ar samung na
0: ar samung Nini Rizamuno Kanaka no Buisaimanai Amoto Bini Rizamun Hane Heda Nga Bui Pia Baxa Saibia Nidokana or Rizamun Kana Mani Bishing the Ever No No Zil Studio Paisak Nibishing or Tag Rizamun Kanaka would totally clear in there. Oh Borok no?
6: Oh Borok
0: Rizamungo in Paisaka or a Korang Rina, Omahita. No. Guessing Ojarao, Nini Rizamun no, Sukhana Line. Khanai tongni noro 101.6 MHz FM mujyantara noro gojra tune khlai tongo te ang tong noro be RJ Jikashmi te chinoro faisa paja chini chitri prahasteni balai khana ruchamung kurung chini takok Bishwanath Debarma

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্তীর কপ্পরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: Consumer Affairs has notified the Legal Metrology Indian Standard Time Rules 2026. The rules provide for Indian Standard Time as the common time reference across the country for legal, administrative, commercial and other official purposes. The common time reference will support accurate time stamping of banking and digital payment transactions, coordination of railways, airports and other transport systems, and also the coordination of emergency and other time-sensitive services. In sports, defending champions Germany will take on Spain in the Men's FIH Hockey World Cup 2026 final at the Belfius Hockey Arena in Wavre, Belgium this evening. It is scheduled to start at 8 p.m. Indian Standard Time. While Germany will aim to defend the crown they won in 2023 and lift their fourth title, Spain will chase their maiden Hockey World Cup trophy. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi holds talks with Uzbekistan's President Shavkat Mirziyoyev in Tashkent today. In his Mann Ki Baat program, Prime Minister Modi highlights women empowerment through PM Swanidhi, says 35 lakh women benefiting from the scheme. Prime Minister highlights Mission Shakti Sat as a platform for 12,000 girl students from 108 countries to learn satellite technology and pursue innovation. Prime Minister Modi appeals youths, musicians and content creators to develop jingles, slogans and content for Nasha Mukt Bharat campaign, says campaign gaining momentum across the country. Death toll from flash floods in Nepal rises to 734, nearly 2,500 people still missing. India sends fourth relief flight carrying 11 tons of humanitarian aid to Nepal. Red alert for heavy to very heavy rainfall issued over Odisha for today. And defending champions Germany to take on Spain in Men's FIH Hockey World Cup 2026 final in Wavre, Belgium this evening. And with that, we end the midday news.
1: Akashpan. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। আজ কথা বলবেন কাজল চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। উনি কথা বলবেন বিলোনিয়ার জেল রোড এলাকা থেকে।
2: আমার চোখে আকাশবাণীর অনুষ্ঠান এই প্রসঙ্গে কিছু বলতে গিয়ে আমি কাজল চক্রবর্তী প্রথমেই বলবো, আকাশবাণী কথাটি শুরুতেই আমার মনে বেজে ওঠে সুদূরের সুরের মূর্ছনা। আকাশবাণীর সিগনেচার টিউন শুনতে শুনতেই আমার ঘুম ভাঙে, তারপর আকাশবাণীর সঙ্গীতাঞ্জলি শুনতে শুনতেই আমার সংসারের কাজ শুরু হয়। আকাশবাণী মানে আমার কাছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার মহিষাসুর মর্দিনী। আকাশবাণী মানে সারা বিশ্বের খবর, দেশের খবর, যুদ্ধের খবর, খেলার খবর, সংবাদ বিচিত্রা, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, যুব সমাজের সঙ্গে তার মত বিনিময়, শিশু মেলা, মহিলা মহল, কৃষি দর্শনে কৃষিকতার আসর, ক্যাম্পাসে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে গান বাজনা, কবিতা আবৃত্তি, বক্তৃতা, নাটক ইত্যাদি সংগ্রহ করা, যুববাণী অনুষ্ঠান, বয়স্কদের কাছ থেকে পুরানো দিনের কথা জানা, সিনেমার গান শোনা অবকাশ রঞ্জনীতে, শ্রুতি নাটক শোনা, কুইজ অনুষ্ঠান উপভোগ করা, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিয়ে ক্লাস করানো ইত্যাদি, তারানা অনুষ্ঠানে নতুন নতুন যুবক যুবতীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, আমাদের সময়ে আজকালকার মতো অবসর বিনোদনের তেমন কোনো মাধ্যমই ছিল না, একমাত্র রেডিও ছাড়া। গ্রামেগঞ্জে এমনকি বিলোনিয়াতেও দু একটা ঘরে ছাড়া তেমন রেডিও ছিল না, টিভি তো সেই দিনের ব্যাপার, টিভিও ছিল মিলনিয়াতে তখন দু চার ঘরে, তাও সাদা কালো টিভি। বিয়ের যৌতুক হিসাবে ছেলের বাড়ি থেকে

0: দাবি থাকতো রেডিওর। সে যাই হোক, আমাদের বিলোনিয়ায় যখন রেডিও স্টেশন হওয়ার কথা শুনলাম, আমাদের সে কি উত্তেজনা, কি উদ্দীপনা আর কি আনন্দ। 1992 সালে মিলোনিয়ান রেডিও স্টেশন চালু হলো। আমি তো সবার আগে আগেই ছুটে ছুটে যেতাম, স্কুলের বাচ্চাদের নিয়ে শিশু মেলা করতে যেতাম। তখন ডিরেক্টর ছিলেন এনসি দেববর্মা, প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন মৃণাল দেববর্মা। একবার আমরা 30 মিনিটের প্রোগ্রাম করতে গিয়ে 25 মিনিটেই শেষ করে ফেললাম। আমাদের হাতে তখনও 5 মিনিট সময় ছিল। আমি তাড়াতাড়ি ওখানে বসেই বাচ্চাদের জন্য একটা গল্প লিখে ফেললাম, রেকর্ড করা হলো। মৃণালবাবু তো খুব খুশি হলেন। সেই থেকেই আমার রেডিওতে অনুষ্ঠান করা শুরু। শিশু মেলায়, মহিলা মহলে, কৃষি কথার আসরে আমার কথিকা প্রচার হতে লাগলো। শুধু আকাশবাণী বিলোনিয়া কেন, আকাশবাণী দিল্লির খবর, কলকাতার অনুষ্ঠান, বেলা 3টার সময় কলকাতার রেডিওতে এর থেকে বেতার নাটক শোনার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। আকাশবাণী আগরতলার অনুষ্ঠানও বাদ যেত না। সে যাই বলো, এখন মনে হয় আমাদের গেছে যে দিন সে কি একেবারেই গেছে, কিছুই কি নেই বাকি। আবার ভাবি রাতে তারারা থাকে দিনের গভীরে। যাকগে, আজকাল তো মোবাইলের দৌলতে যুব সমাজ সামাজিক মাধ্যমে বহু কিছুই করছে, অবসর বিনোদনের জন্য। যাই হোক, আমরা এখন পুরনো হয়ে গেছি, পুরানো দিনের মানুষ, তবু বলবো সেই পুরানো সেই দিনের কথা। ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়।
1: আমার চোখে আকাশবাণী, কথা বললেন কাজল চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, বিলোনিয়ার জেল রোড থেকে। আকাশবাণী বিলোনিয়া শুনবেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান, আসরে শিল্পী আশা ভোসলে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান। শিল্পী ছিলেন আশা ভোসলে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হবে মহিলাদের জন্য প্রচারিত অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে আজ শুনবেন রূপকানুষ্ঠান মরুমি গীতিকার। আজকের অনুষ্ঠানের গীতিকার শৈলেন্দ্র।
1: রূপকানুষ্ঠান মরুমি গীতিকার শৈলেন্দ্র, আজ আপনাদের শোনাব হিন্দি ভাষার এক ক্ষণ জন্মা কবির কথা, শঙ্করী দাস কিশোরীলাল। তার জন্ম 1923 সালের 30 আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিণ্ডিতে। আপনারা ভাবছেন, এ আবার কে, এমন নামের কোন কবির কথা তো শুনিনি। হ্যাঁ, নামটা অপরিচিতই লাগবে যতক্ষণ না তার পেন নেমটা আপনারা জানতে পারবেন। শঙ্করদাস কিশোরীলাল হিন্দি গানের জগতে বিখ্যাত তার পেন নেম শৈলেন্দ্র হিসেবে। ইনি সেই মরুমি গীতিকার শৈলেন্দ্র, যার অসাধারণ লেখনীর ছোঁয়ায় আমরা পেয়েছি সর্বকালের জনপ্রিয় অসংখ্য সব কালজয়ী সৃষ্টি।

দারিদ্র দুর্দশাকে তিনি দেখেছেন নিজের জীবনে, জীবনের দুঃখ দুর্দশার মরমী কাহিনী তাই তার কলমে ভাষা পেত। বাম মনোভাবাপন্ন মানুষটি কাজ করতেন ভারতীয় রেলওয়েতে ওয়েল্ডার হিসেবে। সাদামাটা জীবন, কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছিল তার কলম। দারিদ্র্যের সঙ্গে নিরন্তর সংগ্রামের মাঝে ওটাই ছিল তার আনন্দের রসদ। চাকুরিতে বদলির সূত্রে আসেন বোম্বেতে, যে নগরী তখন দেশ জুড়ে সব ভাগ্যান্বেষীদের তীর্থক্ষেত্র। উনি অবশ্যই আসেন চাকুরির সূত্রে, কিন্তু তার ভাগ্যের চাকা ঘোরে এই মায়ানগরীর কল্যাণেই। তিনি না চাইলে

মুশায়েরা অর্থাৎ কবি সম্মেলন, হিন্দি ভাষী কবিদের মিলন ক্ষেত্র, যুগ যুগ ধরে চলে আসা এই অনুষ্ঠানগুলো এখনো সমান জনপ্রিয়। বোম্বেতে এমনি এক কবি সম্মেলনে তাকে কবিতা পড়তে দেখেন কিংবদন্তি চিত্র নির্মাতা রাজ কাপুর। অসাধারণ এই মানুষটির ছিল জহুরী চোখ, সঙ্গে তিনি জানতেন গুণীর কদর করতে। যুবা কবির কবিতায় মুগ্ধ রাজ কাপুর তাঁকে তার ফিল্মের জন্য গান লিখতে বলেন, কিন্তু তখনকার মতো

বীর বিধিবাম। তার বামপন্থী মনে বিরূপতা ছিল বোম্বে ফিল্ম জগতের বৈভব আর চাকচিক্যের প্রতি। প্রসঙ্গত এটাও জেনে রাখুন, তিনি আইপিটি এর সঙ্গেও জড়িত ছিলেন। যাই হোক, তিনি সরাসরি রাজ কাপুরের প্রস্তাবে না বলে দেন, সেটা ১৯৪৮ সালের কথা, কিন্তু ভবিতব্য ছিল অন্য রকম। পরের বছর কবিপত্নী গর্ভবতী। পয়সার অভাবের কাছে হার মানে কবির জেদ। প্রিয়জনের ব্যথাতুর মুখ তাকে বাধ্য করে তার বৈভবের প্রতি বিতৃষ্ণাকে। দূরে সরিয়ে রাজ কাপুরের শরণাপন্ন হতে তিনি বাধ্য হন। তিনি নিজেই যোগাযোগ করেন রাজ কাপুরের সঙ্গে, প্রস্তাব দেন তার ছবির জন্য গান লিখবার।

1949 সাল, রাজ কাপুরের ছায়াছবির জন্য গান লেখা শুরু করেন কবি শৈলেন্দ্র। ছবির নাম বরসাত। সেই ছবির জন্য 500 টাকার বিনিময়ে দুটো গান লিখেন কবি। তখনকার দিনে এই টাকাটার মূল্য ছিল অনেক। রাজ কাপুরের সঙ্গে তাঁর যোগাযোগ কবিকে নিষ্কৃতি দেয় তাঁর আর্থিক অনটন থেকে। গান দুটোর সুরকার ছিলেন শঙ্কর জয়কিষণ। শুরু হল হিন্দি ছবির জগতের এক সফলতা ভরা জুড়ি জয়যাত্রার। গীতিকার শৈলেন্দ্র এবং সুরকার শঙ্কর জয়কিষণ, তাঁদের তিনজনের সঙ্গতে আমরা পেয়েছি কালোত্তীর্ণ সব গান, যেসব গান এখনো শ্রোতাদের কানে মধু বর্ষণ করে চলেছে। 1951 সালে নির্মিত ছায়াছবি আওয়ারার জন্য শৈলেন্দ্র লিখলেন গান আওয়ারা হুঁ। এই গান তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, কারণ রাজ কাপুরের এই ছবিটি বিদেশে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নে প্রভূত জনপ্রিয় হয়, এবং বিশেষ করে এই গানটি।

সে যুগে সুরকারীরা তাঁদের পরিচিত বিভিন্ন নির্মাতাদের কাছে প্রস্তাব করতেন বিভিন্ন গীতিকারীর নাম, ওটা ছিল দস্তুর। শৈলেন্দ্র তাই শঙ্কর জয়কিষেণ জুড়িকে বলে রাখেন রাজকুপুর ছাড়াও অন্য সব প্রডিউসারের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবার। ব্যস্ত জুড়ি কথা দিলেও বেমালুম ভুলে যান তাঁদের দেওয়া।

প্রতিশ্রুতির ক্ষুণ্ণ হন কবিবর, মনে করিয়ে দেবার জন্য একটা চিরকুটে লিখে পাঠান এক অমর গানের কলি। সেটা দেখেই গানের কথার অন্তর্নিহিত ভাবটা বুঝতে পারেন সুরকার জুটি। তড়ি ঘড়ি তাঁকে পরিচয় করিয়ে দেন প্রডিউসার রাজিন্দর সিং বেদির সঙ্গে। তিনি তাঁর ছবি রঙ্গলির জন্য গীতিকার হিসেবে ভেবে রেখেছিলেন আরেক কিংবদন্তি হসরত জয়পুরীকে, কিন্তু শঙ্কর জয়কিষাণের চাপাচাপিতে বাধ্য হন শৈলেন্দ্রজিকে নিতে। শুনুন সেই কালজয়ী গান।

আর্থিক অনটনের বোঝা কাটিয়ে উঠতে পেরেছিলেন গীতিকার শৈলেন্দ্র। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির দৌলতেই প্রচুর বিত্তের মালিক হন নিজ প্রতিভা বলে।

0: এতই অর্থশালী হয়ে ওঠেন যে সিনেমা প্রযোজনাতেও তিনি হাত লাগান। সেটা ১৯৬৬ সালের কথা। প্রচুর টাকা লগ্নি করেন তিসরে কসম সিনেমা তৈরিতে। তিসরে কসম সেবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয় সেরা ছবি হিসেবে। কিন্তু দুর্ভাগ্য, ছবিটি কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি। আর্থিক লোকসানের মুখে পড়েন শৈলেন্দ্র। এই আর্থিক ক্ষতি সিনেমা তৈরির টেনশনকে তাকে গুরুতর অসুস্থ করে দেয়। ১৯৬৬ সালের ১৪ই ডিসেম্বর মাত্র ৪৩ বছর বয়সে এই মরমী কবির জীবনাবসান হয়। অকালে ঝরে যায় এক অযুত সম্ভাবনাময় প্রাণ। শুনলেন রূপকানুষ্ঠান মরমী গীতিকার শৈলেন্দ্র। সংকলন শর্মিষ্ঠা দাস, প্রযোজনা সহায়তা ফোটন চক্রবর্তী, প্রযোজনা দেবাশিস সেনগুপ্ত।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন রূপকানুষ্ঠান মরমী গীতিকার শৈলেন্দ্র। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুপর্ণা সাহা। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: India will take on Thailand in the 2020 Asia Cup at Dubai today. The match will begin at 8:30 p.m. Indian Standard Time. A total of 8 teams have been divided into 2 groups of 4. India and Pakistan are both in Group A alongside Hong Kong and Thailand. Sri Lanka, Bangladesh, UAE and Indonesia are placed in Group B. And with that, we end this news bulletin.
1: এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে। শুরু করতে যাচ্ছি পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ রয়েছে একই ছায়াছবি থেকে বিভিন্ন শিল্পী কণ্ঠে গান। আজকের ছবি থোড়ি সি বেওয়াফ হয়। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন অবকাশ অঞ্জনী অনুষ্ঠানে একই হিন্দি ছায়াছবির গান। আজকের ছবি থোদি সি বেওয়াফায়। এবারে গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই হিন্দি ছায়াছবির গান, ছবি থোড়ি সি বেওয়াফায়। এবারে গানটি শুনুন সুলক্ষণা পণ্ডিত এবং জগজিৎ কাউরের কণ্ঠে।

অবকাশ রঞ্জনীতে শুনছেন একই হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। ছবির নাম থোড়ি সি বেবাফাই। এবারে অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন আসাম হোসলের কণ্ঠে।

থরিসি বেবাফায় ছবির এই গানটির সাথে শেষ হলো পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছিলেন একই হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখনকার নিবেদন লোকসঙ্গীত। লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনুন লোকগীতি, শিল্পী গৌতম দাস বাউল।

এতক্ষণ লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন লোকগীতি। আজকের শিল্পীরা ছিলেন গৌতম দাস বাউল, পৌশালী বন্দ্যোপাধ্যায় এবং জয়তী চক্রবর্তী। আকাশবাণী বিলোনিয়া, এখন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানে আজ শুনুন ককবরক নাটক সাজাকিয়া কক, রচনা সুবল দেববর্মা।

0: খুলুমকা রবীন বাবু
1: খুলুমকা ও খুলুমকা কর না আসুক ছিল চেয়ার
0: আসুক দেখাই
1: তা সাউ মুখেসা ওয়াইসপন ফাইমার নতুন গেবা সে সিনে সিমা লিয়াবা
0: আপনি কলোনি এরিয়া কাইসা ক্লাব তংলা
1: ক্লাব ও তোমার ক্লাব সঙ্গামু আই মিন ক্লাব মুংতাম সঙ্গামু
0: খাকসাং ক্লাব ই কবকারনি সেক্রেটারি সুব্রত
2: আংন
0: আংখা বা প্রেসিডেন্ট আনি মুখাই আপনি খাইন উপায় কিনা করা দেবমা হন্তা আনখেবা
1: উহ দালাই না তং থকা দনর গয় মালাই তোমার ক্লাব থে হিনকামু
2: খাকসাং ক্লাব
1: খাকসাং ক্লাব ব্যাপার খা তবুম আসলে কি হদা হামারি বাগে তাবুনে দিন ক্লাব মথা আবরত্ন বেলাই সে দরকার
0: যুক্তি তো বেলাই সে কাহাম কিন্তু রবীন্দ্র বাবু ই 2000 সাল নি গান আওয়াজ পাইয়ে দিকে দিকে বড় রোগ বাইথাং হামনা তানা ফেচিং মাংসে খাবরুমি দেশ
2: দশ
0: নি হামারি বংনি থানি মুনি কথক সিমিয়া খে বিমাবো বুইনি কাহাম কাহাম কক সানাই রোগ বুইন কাহাম কাম উপদেশ রাই রোগ নুখাবলা যত সব লোক হামারি ও কত মাংসে কাই তুঙ্গো
1: মিনি ই কক গো খাত যা ফানো গুবু নাস্ত তো ফানো সিং মানে যারা তাও হা দাও হামারি তুম না বাজে সামু তামে রগলে ও কত বা মা ফুচানে গলাই যদিও আবো বেলায় না সামকুত আজি সমাজ বাসে হইছু প্রকৃতি রাইদাতে মার খেন জোয়ার ফাইও আ জোয়ার বাই রীতিমতো আগি নি রাইদা সিরিসি তিনি চলি ফাইমা আদব কায়দা রগব সলাই মু ছপাই
0: আ বক্তিসলা রবীন্দ্র বাবু
1: খানালা আং সাওন পৃথিবীর ইতিহাস ন মুখনাবলি সেই শিল্প বিপ্লব রেনেসাঁস তাই রিফরমেশন আন্দোলন রব অবশ্য আর জুয়ার দিশানাই সমাজ নি বরং
2: ভাবিছি না
1: তাবুং ই বাইতাং হামারি মা তুই কাপ হামা চিরদিন টংলাক নাইলাম জরা নবা কতর বাই উল্টা পাল্টাং থাংবেন
2: উহ রবীন বাবু ভাই মালাই বেলাই কি পঙ্কতক লাহা এঙ্কে তাবুক সুং ভাইমারুমি উদ্দেশ্য রকছে আংকে সানাহনি বাইমানি
1: আসলে নাইতি আনি কমান নন খানারি তঙ্গছিও আজকে সাগা দিন নেবাগে ই অবাগা তাম খাইমান
0: রবীন বাবু নন কৃষি বিভাগ নি চাকরি নাই আই মাস্টার লাইন থাকাই ছ চা খামু লে
1: তাম খাই তাম খানো করা বাবু
0: জবাবে হাই চুর চলা মসার মা হেকে গুরক পাক গুরক পাক খেত ন আং ব খর তে মি মা থাকা বলে
2: আসলে বিনি যুক্তি রগ একবার
1: বাস্তব দাও দাও সাগা দি আং সে তাম খাইমান বা আং বাই তাম ফামু আদি
2: খানাও তাকলা ই কলোনিও বেনিফিসিয়ারি রোগ নি বাগৈ গোয়াল নক বাই ওয়াহান নক তান জাগান হুনই আবো বুমতি রোগ বা তামো
1: আও ঠিক নো নরক খানা কানা বংনি ফল পকলান চাস নি লগ লগে ওয়া গাই আকর বডি ওই রাংদিন অবস্থান তা হামনা বাগৈ সাংবো তাং সরকার টাকলান চিমি না খা কারণ ফল পকলা কৃষি সামগ অবসর বা ল্যাংলামা জবই তং অবসর অর্থাৎ ল্যাংলা মানো যাতে জবই কে সামঙ্গ কলার না বাগি ন ই কাতাল স্কিম কাইসা তা চালু
2: রং মতো বানা বাগিতা
0: বা খুব স্কিম কাম লাসলা সব্রত হব
2: বেলাই কে কাম স্কিম হব
0: কাই আ ওয়াহন নক বে গোয়াল নক তাং না সামঙ্গ সুন রে দিখলাই
2: আ রবীন বাবু সুন হাই বেকার রগ্ন খা খলাই কে আপুনি বা ইন কলোনি নিতাই বো সামঙ্গ
1: তাছাড়া ই কলেনে যত ডেভেলপমেন্ট ওয়ার্ক বেনিফিসিয়ারি রং ইয়াকতেই ন ক্লাইনা রাইতা থার্ড পার্সন বাই কোন কন্ট্রাক্ট সামুং তো অর চলিয়া
0: রবীন্দ্র বাবু তামাশিক নং বুঝিয়াংবা সংখেনানো মাগনো দেখলাই ন যে লাভ মান লাইমি নি শতকরা কোটি টাকা খাই সংনন রনাই ব্লে তা বুকলে বুঝি খানাবলা
2: আগি সঞ্জীব বাবু নি আমল হব যে হাই কেন টাংলাই ফাইও
0: টাংলাই ফাইও হাই
2: বাবা কো সুবা জাগ ও রাঙ্গ আপনি বা তামু হুম
1: দাতা ওয়ানা খাদো
0: ওয়ানা ও তামনো বানা
2: আর তো বানা না কিছু গরিবলি
0: করা ভাই সুব্রত তমসাক নিনতাম বানা না তো ই আমসো ইয় চিনকরিনো তিখে আপনি নি কোন বানামা কিরিমা তংলা কাছে খাকলা ফেলি নে খেরবেরি তং দি
2: আও ফেলি নি তং মানো
0: নি নি ইয়াস তো থ্যাপ তো সাবো কগ্রং না নি
1: নং নি কগ্রং খানা ওই
0: চিন না জানাই নি না
1: ও সেবা না ছিউ
2: তগলাই তগলাই ওয়ানা খারাপি নি সিমি চেঙ্গে মন্ত্রী মহল পর্যন্ত চিনি লাইন বা খাইল জালি যা খাই একবার ক্লিয়ার ছিলি
0: সাপটা
2: আপন আসে কখন গই শুকরু গই সবাই সাউই বুদাওয়া না আদি মালিয়া
1: সাগানা ব্লে নং নি ই তম ন পুতি থাই ন মার্কে বানা কক্সিউ বুঝকা
0: তা তা মা কক্স ব্রতাব
2: ম তো ঠিক কম গিয়া তোমা হামা ক
1: না দি নর খাই তাতা দা ছিকলা রং থানি দেশ হদা তাই জাতি নি বড়রছে তাই বো সাক থানা নাংমানি ইয়াং না গলে দিয়াল দিমানি যাকাং না বাগে ই কলিনে আছে না রং নি সামনে শুদ্ধ সে সেকরে তঙ্গ তাই বসে আং হাই কলিনে ইনচার্জ ন আছে কোনাই দল খবই দুর্নীতি কত খাই নাই ও না ফি খাই চিং নিজন ক্লামি প্রেসিডেন্ট সেকাতারি হলে খাও বখাও আছে সাতন তবে যে সামনে কাম তাং মা হোপলেস
2: খানাদি সুব্রত বাবু ক্লাব সমাজ সেবা আবরো বাতিনি ওয়া ঘন্টা সে আওয়া ঘন্টা বাইনো সংসিনি বাই থাং হামারিন হামারিনি বুথাই খাগো শুধু সংসিমিদা সংসিমিয়া ই হাসাকাও গবান মা বরন ই দান্দাও তঙ্গো
0: তাবুনি যুগ কই জন দশ নিবাগে সামুং তাংনি তো ক কাহাম কাহাম সিমিতে সানা মান বাইবলা হায়া দা সুব্রত
2: হাইনু গলে সাব তঙ্গনা হন ক কাহাম কাহাম সানাই রক নুখাবলা মুই তোমার দি রবিন বাবু ই সামুং ন সং তাংনে তাং যুক্তি রক একবার বাক্য
1: দ দ সাগা দি আং সে তাম খাইমান বা আং বাই তাং
2: দে নি তোমার দি রবিন বাবু তোমার মাস মা তাংনা
1: আবো আং বুঝা নি
2: তোমার কাছে যাবো
1: নানো সামহামিয়া পাই থাম হামারি তাই দুর্নীতিগ্রস্ত বড় নিগ্রুদ্ধে ইয়াকে সঙ্গে বাঁচানা যাদি এইসব

0: শুনলেন ককবুড়ো কাথুনিক গান। শিল্পী ছিলেন তরুবালা দেববর্মা। ককবুড়ো অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন কৃষক ভাইদের জন্য খেতে খামারে। এতে আজ শুনুন বন্য প্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে সংরক্ষণ বলছেন ডক্টর অনিরুদ্ধ মজুমদার।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আজকে একটি বিশেষ দিনে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে বসেছি, যে অনুষ্ঠানে আমাদের সাথে আজকে রয়েছেন একজন বন্য প্রাণী বিশেষজ্ঞ, অর্থাৎ বিজ্ঞানী, বন্য প্রাণীর উপরে যিনি গবেষণা করছেন, ডক্টর অনিরুদ্ধ মজুমদার। আমরা ওনার টোটাল পরিচয়টা ওনার নিজের মুখ থেকে জানব। তো ওনাকে আজকে ওনার কাছ থেকে আমরা জানব যে যে বিষয় নিয়ে আমরা আজকে জানব, বিষয়টা হলো গিয়ে বন্য প্রাণী সংরক্ষণ, বন ও পরিবেশ রক্ষা, জৈব বৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণ, এই বিষয়ের উপর আমরা ওনার কাছ থেকে বিশদে জানব। কারণ প্রকৃতিকে আমাদের সংরক্ষণ করতে হবে, প্রকৃতি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি এই প্রকৃতিকে যদি আমাদের সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের বন এবং পরিবেশের দিকেও দেখতে হবে। যেখানে বন্য প্রাণীরা থাকে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা রাখতে হবে, তাদের সংরক্ষণ করতে হবে, আর এই সবগুলি নিয়েই আমাদের একটা জৈব বৈচিত্র্যের মধ্যে পড়ে। সেই বিষয়টা নিয়ে উনি আজকে বিস্তারিত জানাবেন। তো উনি রয়েছেন আমাদের সাথে আমাদের স্টুডিওতে। ওনাকে প্রথমে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
2: নমস্কার, ধন্যবাদ। আমার নাম ডক্টর অনিরুদ্ধ মজুমদার। আমি মধ্যপ্রদেশ বন বিভাগের অন্তর্গত রাজ্য বন অনুসন্ধান সংস্থান জবলপুরে বন্যজীব প্রভাগের বৈজ্ঞানিকের পদে পদস্থ আছি। আর আমি দীর্ঘ 20 বছরের অধিক সময় বিভিন্ন সংস্থার মাধ্যমে, যেমনি ভারত সরকারের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুনের শোধকর্তা হিসেবে পিএইচডি করি মধ্যপ্রদেশেরই পেন্স টাইগার রিজার্ভে, তারপরে বিভিন্ন ধরনের বন্যজীব সংরক্ষণের উপর কাজ করে দীর্ঘ 10 বছরের অধিক সময় আমি আমার বর্তমান সংস্থান রাজ্য বন অনুসন্ধান সংস্থান জবলপুরে কার্যরত আছি। আর আমি মধ্যপ্রদেশের বাঘ গণনা থেকে শুরু করে বিভিন্ন ইন্ট্রোডাকশন প্রোগ্রামের কাজ করছি, মধ্যপ্রদেশ বন বিভাগকে সহায়তা করছি, এবং আমার সবচেয়ে বড় যে যোগদান যেটা করছি সেটা হচ্ছে পরিবেশে আমাদের সবচেয়ে জানার দরকার আমাদের জৈব বিচিত্রতার ব্যাপারে। সেই ব্যাপারে আমাদের যত বনরক্ষক বন্ধু আছে তাদের আমি প্রশিক্ষণ দিচ্ছি, তাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো যেগুলো আছে আমাদের মধ্যপ্রদেশ বন বিভাগের অন্তর্গত সেখানে গিয়ে আমি প্রশিক্ষকের রূপে কাজ করছি, তাদের কিভাবে বন্যপ্রাণীর গণনা করা উচিত সেই গণনার মাধ্যমের সমস্ত আয়ামগুলো, তার সমস্ত প্রসেসগুলোর ব্যাপারে আমি তাদের অবগত করাচ্ছি। আর সাথে সাথে যে মানব বন্যপ্রাণী দ্বন্দ্ব এর উপরেও বিভিন্ন যে আজকালকার যে শোধ হচ্ছে এরকম বিভিন্ন ধরনের, যেমন আমাদের আরবান ল্যান্ডস্কেপ, যে আমাদের শহরে এরিয়াতে বাঘ এসে যাচ্ছে বা লেপার্ড এসে যাচ্ছে, এইসব বন্যজীবের ওপর যে মানব বন্যজীব দ্বন্দ্বের ওপরে যে কিভাবে নিরাকরণ কিয়া করতে পারি সেই কার্যের ওপরে আমি কার্য করছি, এবং মধ্যপ্রদেশ বন বিভাগের বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে আমি বন বিভাগকে সহায়তা করছি।
1: যেহেতু আপনি একেবারে মানে অনেকগুলি বিষয়ে আপনি কাজ করছেন এবং বন্য প্রাণী নিয়ে, বিশেষ করে বন্য প্রাণীর উপরে আপনি একজন বিজ্ঞানী বা বিশেষজ্ঞ, যে বন্য প্রাণীদের আমাদের সংরক্ষণ করা, আপনি বলেছেন একটা বিষয় যে আজকের জীবজগৎ যারা জীবকুল আছে ওনারা চলে আসছেন অনেকটা শহরে বা সেখানে আসছেন শহরে।

0: যখন আসে তখন শহরের মানুষ আতঙ্কিত হয়ে ওদেরকে মারার চেষ্টা করে, কিন্তু না, আমাদের তাকে সংরক্ষণ করতে হবে। আমাদের যদি প্রকৃতিকে বাঁচাতে হয়, পরিবেশকে বাঁচাতে হয়, সবকিছুকে বাঁচাতে হয়, তো আপনি প্রথমে বন্যপ্রাণী সংরক্ষণ যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে যদি আলোকপাত করেন।
1: দেখুন, সবচেয়ে একটা আমাদের ছোটবেলা থেকে একটা কবিতা পড়েছি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃভূমি,
0: খুব সুন্দর।
1: কিন্তু সমস্যা এটা হচ্ছে, বন্যেরা বনে সুন্দর রাখার আমরা যতটাই চেষ্টা করছি, পরিবেশ নিয়ে কাজ করার ব্যক্তিরা, বন বিভাগের অধিকারীরা, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে যে বন ছেড়ে এরা অনেক সময় লোকালয়তে চলে আসছে। বিশেষ করে সাপের মাধ্যমে সবচেয়ে বেশি লোকের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি যে কেউই আমাদের ক্ষতিকারক নয়। আমাদের আমাদের সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা সচেতনতা নই। আমাদের পরিবেশে যত সাপ প্রজাতি আছে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে তার হার্ডলি 10-15% সাপ হচ্ছে ভেনোমাস, মানে যার বিষধর সাপ, বিষধর সাপ বলি। বাকি মানে 80-90% সাপ আছে যাদের কোনো বিষ নেই, তা সত্ত্বেও আমরা ভয় পাই, তাদের মারি, তাদের শেষ করে দিই। কিন্তু আমরা এটা ভুলে যাই, এই সাপই আজকে আমাদের ইঁদুর প্রজাতিকে কন্ট্রোল করে আজকে আমাদের শস্যকে বাঁচাচ্ছে। পরিবেশে তার যোগদানটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা এই জায়গাটা ভুলে গিয়ে সাপকে মারার চেষ্টা করি, সাপ ঘরে ঢুকলে তাকে লাঠি ভেটা করি, কিন্তু এটা উচিত নয়। এই জায়গাতে আমার মনে হয় সচেতনতার অভাব আছে। এই জায়গাটাতে আমাদের পরিবেশের বিদদের সবাই মিলে এগিয়ে আসা উচিত, লোককে সচেতনতা করা উচিত, বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের মাধ্যম দিয়ে আমরা যত জনগণের কাছে পৌঁছাতে পারবো আমাদের মনে হয় ততটাই আমরা বন্যজীবকে রক্ষা করতে পারবো। এছাড়াও অনেক প্রজাতির প্রাণী আছে, যেমন করে লেপার্ড। লেপার্ডও অনেক সময় শহরের আবাদিতে চলে আসে, বিভিন্ন জায়গায় দেখা গেছে। তার প্রধান একটাই কারণ হচ্ছে যে আমাদের আনকন্ট্রোল ওয়েতে ডগ অ্যান্ড পিগ, মানে যে ডোমেস্টিক ডগ এবং পিগ, এই ভ্যারাইটিসকে আমরা যে বাড়ছে, এরা শহরের আশপাশে যখন জঙ্গল থেকে এরা যখন বাইরে আসে, বিশেষ করে ঠান্ডা সময় যখন গাছগাছালি যাদা বেশি থাকে এবং ওদের প্রজননের সময় তাদের ফুড রিকোয়ারমেন্টটা বেশি থাকে, এই সময় যখন এরা স্থানীয় লোকালয়তে চলে আসে, তখন ম্যাক্সিমাম টাইমে এদের যে আমাদের স্থানীয় যে গৃহপালিত কুকুর, এদের উপরে এরা নির্ভরশীল হচ্ছে। তো আমাদের এই ব্যাপারেও সচেতন হওয়া উচিত। এই যখন লেপার্ড আসছে বন দপ্তরকে খবর দেওয়া উচিত, এবং আমাদের যে ডোমেস্টিক ডগ, এই ডগকে আমরা বাইরে না ছেড়ে আমরা আমাদের আশপাশে রেখে, আমাদের ঘরের আশপাশে রেখে যতটা পরিমাণে আমরা এদের কন্ট্রোল করতে পারি এবং এদের নিয়ন্ত্রণটা রাখাটা খুব দরকার, তাহলে আমাদের লেপার্ড পপুলেশন আমাদের লোকালে আসবে না। এইভাবে আমরা সংরক্ষণের মেসেজ মানুষের মাঝে দিতে পারি, আর আমরা সুরক্ষা নিয়ে চলতে পারি। যখন লেপার্ড এলো আর ওই সময় যদি কেউ দেখতে পেয়েছে, তখন তাকে ভয়ের একটা সৃষ্টি না তৈরি করে আমাদের উচিত কি হওয়া, যে রাত্রিবেলা যদি আমরা ওই সব জায়গায় যাচ্ছি, যে সেমি আরবান হ্যাবিটেটে, একটা টর্চ নিয়ে চলা, একটা লাঠির হাতে রেখে চলা, টকটক করে চলা, একসঙ্গে গ্রুপে চলা, এইরকম যেন ধরনের যে আমরা ছোট ছোট স্টেপগুলো যদি নিতে পারি, তাহলে আমরা অনেক হিংস্র বন্যপ্রাণীর মাধ্যমে থেকে নিজেকে সুরক্ষিত করতে পারি। যেমনি অনেক জায়গায় কি হয়, ওপেন ডিফিকেশন করতে যায় লোকে, সেই জায়গাগুলোতে আমাদের উচিত, যেমনি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শৌচালয় সব জায়গায় সুলভ শৌচালয় বা শৌচালয় রয়েছে, প্রজেক্ট রয়েছে, আমরা সেইগুলোকে, সেই প্রজেক্টের জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা কেননা এইভাবে আমাদের প্রকৃতিতে যেভাবে আমরা যে সুরক্ষিত হওয়ার চেষ্টা করছি, সেই সুরক্ষিতটা আমরা নিজেরাই যদি চেষ্টা করি হতে পারি। আর বন্যজীব ধীরে ধীরে ওরা জঙ্গলে একটা সময় আসে, তারপর ওরা আবার নিজের জায়গায় চলে যায়।
0: মানে জীব হোক আর মানুষ হোক, সকলেই সকলের দরকার, কিন্তু এক্ষেত্রে তাদের রক্ষা করতে হলে আমাদের প্রথমত সচেতন হতে হবে। মানে আমাদের মানুষের যারা মানুষ রয়েছি, আমাদেরকে সচেতনতা যতক্ষণ পর্যন্ত না হই, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না, আমরা অযথা তাদেরকে নষ্ট করে দিতে পারি। তো এই যে বন্যপ্রাণী কথাটার সাথে বন সম্পৃক্ত, কারণ বন্যপ্রাণী যখন তারা থাকবে তখন তারা বনেই থাকবে, যেটা প্রথমে আপনি শুরু করেছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তাহলে বন, আমাদের বনকে রক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বন এবং পরিবেশ, এই দুটো জিনিসকে একত্রিত করেই আমাদের এই জীবের জন্য, যারা জীবকুল আছে তাদের জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে, সে নিয়ে যদি আপনার কিছু বলেন।
1: দেখুন, আমাদের পরিবেশের সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হচ্ছে আমাদের বন। আমাদের শরীরে যে অক্সিজেন সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? বনের থেকে পাচ্ছি। বনের সংরক্ষণ করা সবচেয়ে বেশি দরকার। আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? একটা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে সাপোর্ট করে, ফরেস্ট ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করে, এই যে অবৈধ চোরাই শিকারী যে কাঠ কাটতে আসে তাদের আমরা জঙ্গলের থেকে না যাওয়া রুখে দিতে হবে। তাদের রুখতে পারলে সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাঠ কাটাই বন্ধ হয়ে যাবে এবং তাতে আমাদের বন সুরক্ষিত হবে। এবার আরেকটাও আছে, আমাদের কিছু কিছু জায়গায় পতিত জমি, যে জমিগুলোতে খোলা জমি এবং চাষবাস হচ্ছে না, এইরকম জায়গাতে আমাদের সয়েল কন্ডিশনকে দেখে সুটেবল প্ল্যান্টেশন করাটা দরকার। প্ল্যান্টেশনের মাধ্যমে আমরা কৃত্রিমভাবে মানে বন তৈরি করতে পারি। আমাদের এরকম অনেক অনেক উদাহরণ আছে, সফল উদাহরণ আছে, সেই সফল উদাহরণগুলোকে আমাদের বনের আরো পরিব্যাপ্তি করার জন্য দরকার। দ্বিতীয় জিনিস, তৃতীয় জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার, যে জিনিসটা আমরা সবসময় ভুল করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জিনিসের জঙ্গলের মধ্যে ফেলে আসি বা তাদের নষ্ট করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের যখন আমরা জঙ্গলে যাই আমরা প্লাস্টিকের বোতল ফেলে আসি বা প্লাস্টিক জাতীয় দ্রব্য, আমাদের এটা ভাবতে হবে যে প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল না। তো আমরা জঙ্গলে যখন যাই তখন আমরা এমন জিনিস নিয়ে যাই যেটা বায়োডিগ্রেডেবল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমরা জঙ্গলে কেন সেটাকে রাখবো, সেটা আমাদের বাড়িতে সাথে করে নিয়ে আসি আর আমরা জঙ্গলের মধ্যে এটা ফেলে না আসি। এতে এতে কি সুবিধা হবে? আমাদের বন্যজীব ওই প্লাস্টিক জাতীয় খাবার খাবে না বা প্লাস্টিক জাতীয় জিনিসকে ওরা অনেক সময় ওদের পাকস্থলিতে পাওয়া যায় যখন মারা যাওয়ার পরে পোস্টমর্টমের সময়। তো এই জায়গা থেকে রক্ষা করতে পারবে। দ্বিতীয় জিনিসটা, প্লাস্টিকটা বায়োডিগ্রেডেবল না হওয়ার জন্য সেটা আমাদের যে বিভিন্ন যে জলাশয়তে গিয়ে মিশছে বা বিভিন্ন জায়গায় যে আমাদের সয়েল ইরোশনে ট্রিগার করছে, এই জিনিসগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এই একটা আমাদের প্রধান স্টেপ। আমরা আমাদের নিজেদের যে রহন সহন বলতে পারেন বা চাল পোশাক আশাক যা কিছুই হয় সেটা যতটা আমরা প্রাকৃতিক উপায়কে ফলো করে যদি আমরা করতে পারি আমরা প্রকৃতিকে অনেকভাবে রক্ষা করতে পারি। আর আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটার অভাব অনেক জায়গায় দেখা যায় সেটা হচ্ছে আমরা জাগরুক নই, আমরা সচেতন নই। এই জায়গাতে আমাদের উচিত সরকারের তরফ থেকে, অনেক জায়গায় সরকার সম্ভব হয় না, তখন এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অথবা বিভিন্ন ধরনের যে সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তাদের মাধ্যমে আমরা একটা অ্যাম্বাসাডার ক্রিয়েট করে লোকেদের কাছে কি জিনিস পরিবেশকে রক্ষা করার জন্য উপকারী আর কি জিনিস পরিবেশকে রক্ষা না করে পরিবেশের ক্ষতি করছে, সেই সব জিনিসের ব্যাপারে মানুষের কাছে যদি আমরা সচেতনভাবে তাকে জাগরুক করতে পারি, মানে তাকে জাগ্রত করতে পারি, আমার মনে হয় আমরা পরিবেশের সংরক্ষণের একটা বড় দায়িত্ব পালন করতে পারবো।
0: হ্যাঁ ঠিক, কারণ পরিবেশটাই তো প্রথম দরকার, তাহলে বন বনটাই রক্ষা করতে হবে। এখন একেবারে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ, কি শহর থেকে কি গ্রামাঞ্চল, কি কৃষক, সকলে একটা অভিযোগ যে জীবকুল অর্থাৎ বানর, বিশেষ করে বানর, বানরটা চলে আসছে লোকালয়ে, কেন আসছে? তাদের খাদ্যের সংকট হচ্ছে, খাদ্যের অভাব হচ্ছে, কেন খাদ্যের অভাব হচ্ছে, তাহলে সেটা আমাদের ভাবা দরকার। তো এই যে বানরকে, যদি বানরকে আমাদের সংরক্ষণ করতে হবে কিন্তু আমরা নির্বিচারে তাকেও মারছি, তো সেক্ষেত্রে শুধু আপনি তো দু একটা জীব কুলের কথা বলেছেন, আরো অনেকগুলি জীবকুল রয়েছে যেগুলি আমাদের লোকালয়ের দিকে চলে আসার চেষ্টা করছে বা আসছে, কেন আসছে এই বিষয়টাকে নিয়ে যদি
1: দেখুন। একটা জিনিসটা হচ্ছে আমাদের দু ধরনের, যেমন ত্রিপুরার স্টেট অ্যানিমেল যদি বলি ও চশমা বাঁদর, ঠিক আছে, আবার বানরের মধ্যে অনেক প্রজাতি আছে, যেমনি প্রাইমেটস এর মধ্যে যদি আমরা দেখি হনুমান লাঙ্গুর একটা প্রজাতি আছে, হনুমান লাঙ্গুরকে টাইগার বা লেপার্ড এরা মারে, এরা কন্ট্রোল করে দেয় এদের পপুলেশন জঙ্গলের মধ্যে। দ্বিতীয় জিনিস, এরা টুইক্স খাচ্ছে, খেয়ে এরা কখনো কখনো খাওয়ার অভাব বলতে পারেন, অথবা মানুষ এদের বিভিন্ন ধরনের যে সহজ দ্রব্য রোডে থ্রো করছে এসব করছে, এইসব জিনিসের মাধ্যমে এরা অ্যাট্রাক্ট হয়ে অনেক সময় শহরের ক্ষেত্রে চলে আসে। বাট আরেকটা প্রজাতি আছে যার নাম হচ্ছে রেসাস ম্যাকাক বা আমরা লাল মুখ বান্দর বলি বা বাঁদর বলি যাকে। এরা কি হয়, এরা একটু অ্যাগ্রেসিভ হয়, ট্রুপে থাকে এরা, মানে হনুমান লাঙ্গুর যেটা যার মুখটা কালো পোড়া থাকে তার থেকে এরা একটু অ্যাগ্রেসিভ হয়, এবং এদের জেনারেলি আমরা যতটা অধ্যয়ন দেখেছি যে এদের কোনো কার্নিভোর স্পিসিস, মানে যেরকম টাইগার লেপার্ড বা ওরকম টাইপের জাতীয় মাংসাহারী যে যতগুলো বন্যপ্রাণী আছে তারা এদের খায় না,
0: আচ্ছা
1: এদের অ্যাভয়েড করে, তো এর ফলে এদের সংখ্যাটাও বাড়তে থাকছে। আর এরা এরা জেনারেলি চেষ্টা করে সহজভাবে মানুষের আশপাশের আবাদিতে থেকে আবাদি
0: খাবার
1: খাবার সংগ্রহ করা। এবং দেখবেন বিভিন্ন ধরনের আমাদের ভারতবর্ষের টেম্পেলের আশপাশে লঙ্গুরের থেকেও এই লালমুখ বান্দর এর সংখ্যা বেড়েছে। একটা আমাদের সহজাত মানুষের একটা ধারণা যে এরা হচ্ছে আমাদের হনুমানের প্রতীক, তার ফলে অনেক জায়গায় মানুষ এদের খাবার দ্রব্য দিচ্ছে, খাদ্য দ্রব্য দিচ্ছে। এবার এদের কাজ এদের একটা হ্যাবিটের পরিবর্তন এসে যায়, যখন আমি সহজভাবে জিনিসগুলোকে পাচ্ছি তখন এদের ইচ্ছা হয় যে আমরা আরো ভাবে সহজভাবে লোকালের কাছে থেকে এই জিনিসগুলোকে ইয়ে করবো। এরা প্রলিফিক ব্রিডার, খুব সহজে এরা বাচ্চাও দিচ্ছে। আর এরা আমাদের লোকালয়েতে থেকে, যেহেতু এদের কেউ মারে না বা আঘাত করছে না বা এদের রেস্কিউ করার ছাড়া আর কোনো উপায় থাকছে না, এবং এরা খুব চালাক যে এদের রেস্কিউ করার জন্য যে ছোট ছোট যে পিঞ্জরা মানে বা আপনার ফাঁদ পাতা হয় তার থেকে এরা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আমি আমি অনেক আমাদের মধ্যপ্রদেশের রেস্কিউ টিমের লোকেদের সঙ্গে কথা বলেছি যারা শহর শহরের ক্ষেত্র থেকে বাঁদরকে ইয়ে ধরে, ওদের কথা অনুযায়ী লঙ্গুর মানে যেটা কালো মুখের যে ইয়েটা হনুমান লঙ্গুর বলি যাদের, তাদের ধরা সহজ, বাট এই রেসাস ম্যাকাক এদের ধরাটা খুব কঠিন, খুব অ্যাগ্রেসিভ হয়, কামড়েও দেয় খুব। এবং আপনি শুনলে একটু অবাক হবেন যে আমি শুনেছিলাম কিছু বছর আগে দিল্লিতে হনুমান লাঙ্গুরকে পরিপালন করা হয়েছিল এই রেসাস ম্যাকাককে কন্ট্রোল করার জন্য।
0: আচ্ছা,
1: রেসাস ম্যাকাক প্রচন্ড ভাবে অ্যাগ্রেসিভলি দিল্লির এক মন্ত্রীও তার ব্যালকনি থেকে পড়ে মারা যান, এবং এরকম দুর্ঘটনাও ঘটে, অনেকের বাড়িতে ওরা কামড়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক নোকসানও হয়েছে, এরকম টাইপের হয়েছে। সেই জন্য বন দপ্তর থেকে বিশেষ করে এবং পরিবেশ বন্ধুরা মিলে এরা হনুমান লঙ্গুর পেলেছে, এটা থাপ্পড় থাপ্পড় মেরে যাতে দুটো, কিন্তু অনেক সময় কি হয় এরা ইন্টারমিক্স হয়ে যায়, মানে যখন ফুড রিসোর্সেস যখন পেয়ে যাচ্ছে সময় ভাবে এরা ওয়াইল্ড না, এরা সেম ভাবে ওটাকে শেয়ার করছে। তো এই জায়গাতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিজেদের জাগরুক করে সচেতন ভাবে, সবচেয়ে বড় দরকার আমরা এদের কোনো খাবার থ্রো না করি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এদের আমরা বন দপ্তরকে খবর দিয়ে যতটা সম্ভব পদ্ধতিতে এদেরকে রেস্কিউ করে যদি পাঠানো যায় তার সুবিধাটা করাটা উচিত। আর সবচেয়ে বড় দরকার যে জিনিসটা হচ্ছে এদের মারা দরকার নেই, বাট এদের বংশকে পরিণত করার জন্য ক্যাস্ট্রেশন জাতীয় যদি কোনো স্টেপ থাকে আমাদের ভেটেরিনারি সার্ভিসের সহায়তা নিয়ে, আমরা যতটা পরিমাণে এদের যে জন্ম নিয়ন্ত্রণটাকে যদি আমরা একটু কিছুটা কন্ট্রোল করতে পারি, এটা শুনতে হয়তো খারাপ লাগবে, এটা হয়তো অনেক পরিবেশবিদ এটার অপোজও করবে যে আমরা কেন, বাট আমি আমি এদের
0: ঠিক
1: মৃত্যুর কখনো পক্ষপাতী নই, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে যে আমরাও জন্ম নিয়ন্ত্রণের কথা যখন মানুষের ক্ষেত্রে বলছি, যখন আমাদের অনিয়ন্ত্রিত জন্ম হার আমাদের দেশের বিভিন্ন ইকোনমিক সিস্টেমকে নোকসান পৌঁছাচ্ছে, সেই জায়গায় আমাদেরও ভাবতে হবে যে ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে আমাদের যতটা থাকা উচিত সেই ক্যাপাসিটির বেশি যদি কোনো বন্যপ্রাণী বা যে কোনো কিছু থেকে থাকে সেইটাকে কন্ট্রোল করার জন্য কিছু অ্যামিকেবল মেকানিজম তৈরি করা উচিত, এটা আমার মনে হয়। তার ফলে জঙ্গলের থেকে জানোয়ার, জঙ্গলি জানোয়ার কখন শহরের রহবাসস্থলে আসবে না, আর রহবাসস্থলে আসলেও তাকে সুন্দরভাবে নিয়ন্ত্রিত তার ইয়েতে পদ্ধতিতে তার সংরক্ষণ বা এবং তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সলোকেশন করে সংরক্ষণ করা যেতে পারে।
0: যদি ধরুন শুধুমাত্র অনেক ধরনের অনেক প্রজাতির অনেক ধরনের জীবজন্তু রয়েছে বনে অভয়ারণ্যে, সে যেটা বললেন কোথাও কোথাও লুপ্ত প্রায় কিছু রয়েছে, যেমন আমাদের কৃষ্ণ অভয়ারণ্যে রয়েছে লজ্জাবতী বানর, ওটা অনেকটা লুপ্ত প্রায়, আরও বেশ কয়েকটা রয়েছে, যেমন পাখির মধ্যে রয়েছে ধনেশ পাখি, অনেকটা লুপ্ত প্রায় হয়ে গেছে। তো এই ধরনের আপনার জৈব বৈচিত্র্যের মধ্যে যেমন জীবকুল আছে তেমন মানে পাখি ওরাও রয়েছে, তো এই টোটাল বিষয়টাকে যদি আমাদের সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের কি করা দরকার, আর কতটা সচেতনতা তো রয়েছে, সচেতন আমরা হতে হবে, আমাদের থাকতে হবে, সেটা অবশ্যই পালন করতে হবে, এছাড়া আমরা কিভাবে এইটাকে ভিত্তি করে আমরা সেই পরিবেশকে রক্ষা করে এই যে প্রকৃতি, প্রকৃতিকেও সংরক্ষণ করার দরকার আছে, আমরা সব কিছু মিলেই তো প্রকৃতি, তো এই প্রকৃতিটাকে আমরা রক্ষা করতে পারি।
1: এক্ষেত্রে আমার মনে হয় আমাদের যদি, আমি সবসময় আমার যত জায়গায় আমি কথা বলি একটা কথা সবসময় বলি, কোনো মানুষ যদি স্ট্রেসে থাকে, মেন্টাল স্ট্রেসে থাকে, তার কিছু সময় কাটানো উচিত এই আমাদের পক্ষীগুলোর সাথে।
0: একদম,
1: কেন তারা তাদের অ্যাক্টিভিটিস, তাদের গান, তাদের ভোকালাইজেশন, তাদের বিভিন্ন ধরনের যে সং বলতে পারেন বার্ড সং, এ আমাদের মনের মধ্যে যে পীড়াদায়ক যে পরিস্থিতি তৈরি হয় সেই পীড়াদায়ক পরিস্থিতিকে একদম দূরে সরিয়ে দিতে পারে। এটা তো পক্ষীর একটা সবচেয়ে উন্নততর দিক। এছাড়াও আমাদের প্রকৃতিতে লোকে ঘেন্নার চোখে দেখে, তাও আমি বলবো, সেটা হচ্ছে ভালচার বা শকুন। শকুন প্রজাতি হচ্ছে আমাদের উপকারী বন্ধু।
0: একদম,
1: তারা আমাদের যদি পরিবেশ থেকে স্ক্যাভেঞ্জিং না করতো, কাক যদি স্ক্যাভেঞ্জিং না করতো, তাহলে আজকে আমাদের পরিবেশে নোংরা আবর্জনা ভরে থাকতো, আর আমাদের পরিবেশ বলুন, বন্যপ্রাণী বা কোনো মৃতপ্রায় মৃতজীবী, যে মৃত জীব আছে রয়েছে, তার দুর্গন্ধে আমরা টিকতে পারতাম না।
0: একদম,
1: তো এই জায়গায় প্রকৃতিতে আমাদের পক্ষীকুলের ভীষণ উপকারী আছে। আমাদের আরবানাইজেশনের ফলে একটা সমস্যা হয়েছে, যে আগে ঘুলগুলিতে চড়াই পাখি বাসা বাঁধত, সেই চড়াই বা স্প্যারো তার সংখ্যা দিনকে দিন কমতে থাকছে। এর ফলে আমাদের যে প্রকৃতিতে একটা খুব সুন্দর প্রজাতি যে চড়াই, তার সংখ্যাও দিনকে দিন কমে যাওয়ার খবর আসছে। তো আমাদের উচিত স্প্যারোর ছোট ছোট বাক্স তৈরি করে আমাদের বিভিন্ন ঘরের আশপাশে যদি আমরা রাখি, তাদের আর এটাকে ন্যাচারাল তরিকাতে আমরা পরিপালন করতে পারি, তাহলে কি হবে যে এরা এসে আমাদের ঘরের আশপাশেই বাসা বাঁধবে। নিজেরাই একটু যদি আমরা জল আর একটু যদি দানা দিতে পারি তাদের, তারা প্রকৃতিতে বাসা বেঁধবে, তারপর তারা বাচ্চা দিয়ে তারপর সেই বাচ্চাটাকে ইয়ে করে চলে যেতে পারে। এইটুকুন ছোট ছোট যদি আমরা স্টেপ নিতে পারি, বিশেষ করে গরমকালে, এখানে প্রচন্ড গরম হয় এবং পুরো ভারতবর্ষে গরমের জায়গা, আমাদের উচিত গরমকালে যখন টেম্পারেচার খুব বেড়ে যায়, তখন এইসব বন্যজীবকে, যে যারা আমাদের শহরের স্থলে আছে, তাদের একটা জলের কোনো বন্দোবস্ত করা এবং জলটাকে আমাদের পরিশুদ্ধ পরিবেশে তৈরি রাখা, এবং প্রতিদিন দেখা উচিত যে জলটা নোংরা না হয়। দ্বিতীয় জিনিস, যদি আমরা একটু পারি, এরা ওই সময় অনেক সময় আমাদের আশপাশের গাছগাছালি শুকিয়ে যায়, তার ফলে ওদের কি হয়, খাওয়ার জায়গাটা খুব মুশকিল হয়। আমি এটা বলছি না যে এদের একদম আমাদের উপর নির্ভরশীল হতে হবে, এরা নেচারেরই একটা তৈরি এবং ওরা জানে কিভাবে সৃষ্টি করতে হবে এবং কিভাবে জিনিসগুলোকে তৈরি করতে হবে। আমাদের বাস একটু একটু প্রাকৃতিক উপায়ে যদি এদের কিছু খাদ্যবস্তু আমরা যদি, মানে যেরকম শস্য দানা এসব যদি আমরা একটু জোগাড় করে দিতে পারি গরমকালটায় শুধু, বাকি সময়টা তো যখন বর্ষার পরে এরা নিজেদের মতো নিজেরাই পরিবেশের থেকে জিনিসপত্র তৈরি করে নিতে পারবে। পাখিরা থাকলে কি হবে, একটা হচ্ছে আমাদের পরিবেশে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে, দ্বিতীয় জিনিস ভালচার জাতীয় বড় পাখি যারা থাকবে তারা আমাদের পরিবেশটাকে একদম যে উচ্ছিন্ন উচ্ছিষ্ট যে খাবার গুলো খেয়ে আমাদের পরিবেশটাকে একদম সাফ সুতরো রাখবে। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। বন্যজীবের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশে পাখিরও গুরুত্ব আছে এবং পাখি কুলকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
0: এটা তো একেবারে ঠিক, মানে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল রয়েছে, শুধুমাত্র পাখি কেন, যেমন কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে, কেঁচো আমাদেরকে উপকার করে, যেটা তো আপনি বললেন যে জীবগুলো আমাদেরকে উপকার করছে কারণ খাদ্য শৃঙ্খলের মধ্যে বিষয়টা চলে আসছে। কিন্তু একটা বিষয় প্রায় সময় আমরা শুনি দেখি বা আমরা পালনও করি যে পরিবেশ দিবস, পরিবেশকে রক্ষা করা, তো এবং সবাই বলি আমরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। তো আমরা মুখে বলি কিন্তু আমরা করি না, কিন্তু শুধুমাত্র একটি দিনকে আমরা উদযাপন করি, সেই দিনটাতে আমরা আমাদের কিছু দেখাওয়া করি। তো যদি এই যে পরিবেশ রক্ষা করতে হয় এবং প্রকৃতিকে রক্ষা করতে হয়, প্রকৃতিকে আরো সুন্দর করে গড়ে তুলতে হয়, আমাদের কিভাবে কি করতে হবে, কিভাবে চলতে হবে, এবং যার মধ্যে সব কিছুই থাকবে।
1: দেখুন, আমাদের সবচেয়ে দরকার যেটা, দিবসগুলো পালন করার সঙ্গে সঙ্গে সেই দিবসে নেওয়া শপথগুলোকেও পালন করা। পরিবেশ দিবস হয় 5th June, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে আমরা সেই দিনে আমাদের শপথ নেওয়া উচিত, আমরা প্রকৃতিতে এমন কিছু কাজ করব না যেটা অপ্রাকৃতিক হয় বা আনন্যাচারাল হয়। তো এটা আমাদের প্রধান শপথ হওয়া উচিত। প্রকৃতির বিভিন্ন ধারাগুলোকে আমাদের কখনো ভাঙা উচিত না। যেমনি আমরা অনেক ধরনের কাজ করি তিনি, আমি আপনাকে আমার সম্ভাষণের শুরুতেই বললাম যে প্লাস্টিক ইউজ করা আমাদের যতটা উচিত এই প্লাস্টিক ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা, সবচেয়ে বড় কথা আমাদের জল সংরক্ষণ করাটাও উচিত। প্রকৃতিতে একটা উন্নত আমাদের বিভিন্ন জায়গায় জলের বিভিন্ন দেশেরও, আমাদের রাজস্থানের দিকটা যদি আমরা দেখি বা জয়সলমীর ওইসব সাইটগুলোতে দেখি, মানুষ দূর দূর থেকে যাচ্ছে জল নিয়ে আসতে, অথচ আমাদের এখানে জলের আধিক্য আছে, নদীগুলোতে প্রচুর পরিমাণে জল পাওয়া যাচ্ছে বর্ষার জলে। তো আমাদের এটা একটা প্রকৃতির একটা আমাদের আশীর্বাদ আমাদের আমরা পাচ্ছি। আমি ত্রিপুরার ক্ষেত্রেই যদি বলি, আমাদের বিভিন্ন গোমতী নদী, তারপরে মুহুরী নদী, ফেনী নদী, এইসব নদীগুলোতে আমরা যদি জল সংরক্ষণের জন্য ভালো প্রয়াস নিতে পারি, আমাদের ছোট ছোট যে নদী নালাগুলো যে আছে তাদের যদি জল সংরক্ষণের কথা, তাহলেও আমরা পরিবেশের উপরে সংরক্ষণের একটা দায়িত্ব পালন করব। এর সাথে সাথে আমাদের উচিত যতটা পরিমাণ আর্টিফিশিয়াল, যেমনি এসির ব্যবহারটা যতটা পরিমাণ কম করা উচিত, আমাদের পরিবেশের বাড়িটাকে আমাদের এমনভাবে তৈরি করা উচিত যে আমাদের আগেকার দিনে আমাদের পরিবেশে কিভাবে আমরা থাকতাম, আমাদের প্রাচীন পরম্পরাতে আবার আমার মনে হয় ফিরে যাওয়া উচিত। যতটা আমরা সভ্যতার নিজেকে আরো সভ্য ভাবছি, ততটাই আমরা প্রকৃতিকে বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে ডেভেলপমেন্টটা খুবই দরকার, আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের মেডিকেল সায়েন্স আমাদের আজকে এমন জায়গায় নিয়ে গেছে, আমাদের কঠিন থেকে কঠিনতম রোগকে আমরা আজকে তার সমস্ত ভাবে আমাকে সক্ষম ভাবে আমরা তার অ্যাড্রেস করতে পারছি। এটা তো আমাদের ডেভেলপমেন্টের সত্যি উপকারী। আমরা এক মিনিটে আমাদের মোবাইলের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে দিতে পারছি, আমাদের বিভিন্ন ধরনের জিনিস আছে। আবার আমার এই জিনিসটাও ভাবতে হবে, এই মোবাইল টাওয়ারের রেকলেসনেস এর জন্য আমাদের পরিবেশে অনেক ধরনের বার্ডস তার ওয়েভলেন্থে যে ম্যাচ করতে পারছে না, ক্ষতি হচ্ছে। তো আমাদের সংরক্ষণ দরকার, সাথে সাথে আমাদের সম্বর্ধন মানে ডেভেলপমেন্টটাকেও যদি আমরা ভাবি, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব দরকার। এবং এই জন্যই আমাদের এই দিনগুলোকে আমাদের খুব সুন্দরভাবে সবাইকে জাগরুক করার জন্য এগিয়ে আসা উচিত। আজ বিশ্ব বাঘ দিবস 29 জুলাই, এই দিনটাকে পালন করা হয়। এই দিনটা পালন করার মাধ্যমে আমরা বাঘের উপকারিতা, পরিবেশে বাঘের সংরক্ষণের কি দায়িত্ব গুরুত্ব, সেটা আমরা স্কুল কলেজ এবং আরবান এরিয়ার লোকেদের কাছে আমরা এটা বোঝানোর চেষ্টা করি। তার ফলে কি হয় যে বাঘের যে একটা ইল্লিগাল পোচিং বা হান্টিং, সেই জিনিসগুলো লোকেদের মধ্যে একটা জেনে বাঘকে আমাদের সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এইরকমভাবে আমরা বিশ্ব কছুয়া দিবস পালন করি বা মানে কচ্ছপের জন্য দিন পালন করি, ক্রোকোডাইল ডে পালন করি, এরকম আলাদা আলাদা দিনে আমরা বিভিন্ন ধরনের বন্য প্রাণীকে সংরক্ষণের একটা যে বার্তা লোকেদের মাঝে দেওয়া উচিত, সেই দিনটা আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমার মনে হয় আবার আমি বলবো, আমাদের দিবসগুলো পালনের সঙ্গে সঙ্গে সেই দিবসে নিয়ে নেওয়া শপথগুলোকেও পালন করা উচিত, তবে এই দিবসগুলোর সার্থকতা হবে।
0: মানে আমাদের বাড়িঘর থেকে সবকিছু আমাদের পরিবেশ বান্ধব হিসেবে গড়ে উঠতে হবে।
1: একদম।
0: তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা এসে গেছি, আমাদের কথা বলা শেষ করতে হবে, তা একেবারে পরিশেষে আপনার কাছ থেকে কি বার্তা থাকবে সমাজের প্রতি, আমাদের যারা মানবকুল রয়েছে তাদের প্রতি কি বার্তা থাকবে আমাদের পরিবেশ জীবকুল এবং প্রকৃতির জন্য, আমাদের জন্য কি বার্তা আপনার থাকবে?
1: আমি আপনার মাধ্যমে আমার যত শ্রোতা বন্ধু আছে তাদের একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা জীবনে যেমনি এগিয়ে চলছি, আমাদের এগিয়ে চলা উচিত, কিন্তু আমাদের ভাবা উচিত যে প্রকৃতিতে আমাদের সাথে সাথে যারা চলছে, সেই বন্যজীব, সেই প্রকৃতির গাছগাছালি, এদেরও আমাদের সাথে নিয়ে চলা উচিত, তাদের সংরক্ষণ করা উচিত, তাদের রক্ষা করা উচিত। সবচেয়ে বড় কথা, আমি একটা ডায়লগ সবসময় বিশ্বাস করি, লেট লিভ লেট আদার লিভ, তুমি নিজে বাঁচো, তুমি অন্যকেও বাঁচতে দাও। আমরা সেই জায়গাটা ভুলে যাই অনেক সময়, আমরা বিদোহন এত বেশি করি যে আমাদের যতটা দরকার তার চেয়ে বেশি বিদোহন করি, তখনই আমাদের জঙ্গলের বিনাশের শুরু হয়ে যায়। আর যখন বিনাশ শুরু হয়ে যায় তখন আমরা ভয় ভীত হয়ে যাই, তখন ভাবি আরে আমরা কি করলাম, কি ক্ষতি করলাম। আমার মনে হয় বাড়িতে আগুন লাগার সময় কুয়ো খোদার চেয়ে আগে থেকেই সতর্কতাটা নিয়ে রাখা উচিত, তাহলে হবে কি বাড়িতে আগুনও লাগবে না, আর আমাদের আগুন লাগলেও তার রক্ষা করার জিনিস আমাদের হাতে থাকবে। সুতরাং জঙ্গলকে আমরা বিনাশ না করে, জঙ্গলকে বিদোহন না করে, আমরা জঙ্গলকে রক্ষা করার জন্য কাজ করি, জঙ্গলি জানোয়ার যত বন্যজীব আছে তাদের রক্ষা করার কাজ করি, আমরাও প্রকৃতিতে যেভাবে বেঁচে আছি তাদেরও বাঁচতে দিই। আমাদের সবার উচিত তাদেরও বাঁচতে দেওয়া, আমাদের সবার উচিত তাদের সাথে নিয়ে চলা। কো এক্সিস্টেন্স দ্য আলটিমেট সলিউশন অফ হিউম্যানকাইন্ড অ্যান্ড অলসো টু রিডিউস দ্য ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট, আমাদের কোএক্সিস্টেন্স মানে সহবস্থান, আমরা সবার সঙ্গে থাকতে আগে ছিলাম, আগে রয়েওছি, আর আমাদের ভবিষ্যতেও থাকতে হবে, এই ধারণা নিয়ে আমরা এগোই।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অনেক অনেক আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে আবারও জানাচ্ছি নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। এতে আজ শুনলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক প্রকৃতিকে সংরক্ষণ, বললেন ডক্টর অনিরুদ্ধ মজুমদার। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন অভিজিৎ ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী বিলোনে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সৃজনশীল অনুষ্ঠান সৃজন ছন্দে রাত 7:05। ৭:৩৫ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 প্রথমে কক বড়ক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবড়ক অনুবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9:00 শুনবেন বাংলা নাটক মাটির মানুষের গান, রচনা অজয় বৈদ্য, নির্দেশনায় বিপুলাল চক্রবর্তী। 9:30 ওমেন এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে সৃজনশীল অনুষ্ঠান সৃজন ছন্দে। অনুষ্ঠানটি সংযোজনায় পিনাক দত্ত। উমা, এখানে ছবি টবি আছে দেখি?
1: শ্রোতা বন্ধুরা, শুরু করতে যাচ্ছি আজকের সৃজন ছন্দে অনুষ্ঠান।
2: কি কইছো? কাহা সিনেমা?

0: Batıra çapın ağrıdı senin yolun.
1: সৃজন ছন্দে
0: আমরা
1: চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে সেই সমস্ত যুবা শিল্পীদের সঙ্গে পরিচয় করে দিতে, সেই সমস্ত

0: তেমনি আজকের শিল্পী গোমতী জেলার কাকরাবন থেকে এসছেন সৌরভ দাস। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে যন্ত্রসঙ্গীতটির আওয়াজ শব্দ আপনারা শুনছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমাদের বহুল প্রচলিত এবং সঙ্গীত জগতের সঙ্গে জড়িয়ে আছে যে ছয়টি তার, সে যন্ত্রটির নাম গিটার। তাই আজকে আমরা কথা বলবো সে যন্ত্রশিল্পী তথা গিটার বাদক সৌরভ দাসের সঙ্গে। স্বাগত আপনাকে।
1: নমস্কার স্যার।
0: নমস্কার। আপনার বাড়ি তো কাকরাবন?
1: হ্যাঁ। সব ওখানে।
0: জন্মকাল?
1: জন্ম 1996।
0: আচ্ছা, তো এই যে যন্ত্রটার সঙ্গে আপনার বসত করাই বলবো,
2: অর্থাৎ
0: এটাকে ভালোবাসা, তার সঙ্গে প্রেম এবং তার সঙ্গে আপনার সমস্ত না বলা কথাগুলো শেয়ার করে নেয়া শুধুমাত্র আঙ্গুলের মধ্য দিয়ে। আপনার আঙ্গুলের যে সুর সৃষ্টি হয়
1: কাজের মেয়ে আছেন আপনি,
0: তা কথা বলে আপনার হাতের গিটার এই সম্পর্কে আমরা জানতে চাইছি, কবে থেকে শুরু, কবে থেকে এর সঙ্গে আপনার?
1: স্যার বলতে গেলে তো প্রায় 15 বছরের কথা সেটা।
0: আচ্ছা,
1: আমাদের এখানে একটা দাদা ছিল, তো উনি খুব ভালো গিটার বাজাতেন, ওনার নাম হচ্ছে বিশাল কর্মকার। দাদাকে দেখে গিটারের প্রতি আকৃষ্ট হয় আমি। তো তাছাড়াও দাদা আমাদের ত্রিপুরাতে গোল্ড মেডেলিস্ট ছিল, বিশাল কর্মকার নাম বললে একটা সময় সবাই চিনত ওনাকে। তো উনি আমাদের সত্যি দুর্ভাগ্য, উনি এখন নেই আমাদের মাঝে। উনি আমি যখন কলেজে উঠেছিলাম উনি তখন একটা বিশেষ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তো তার জন্য আমরা সবাই ব্যথিত হয়েছি, দুঃখ প্রকাশ করেছি।
0: স্বাভাবিক, একটা শিল্পী, উদীয়মান শিল্পী যখন চলে যান তখন মনটা ভারাক্রান্তই হয়।
1: আমাদের ত্রিপুরা রাজ্যের সত্যি কথা উনি একজন বিশিষ্ট শিল্পী ছিলেন, গিটার বাদক। উনি যদি থাকতেন ওনার থেকে আমরা এখনো শিখতে পারতাম, কিংবা আমাদের গোমতী ডিস্ট্রিক্ট সহ সারা ত্রিপুরায় অনেকটা কিছু হতো, যেমন ওয়েস্টার্ন মিউজিকে হয় এরকম কিছু কিছু উনি কাজ করতেন। তো ওনাকে দেখে আমি বিশেষ করে গিটারের প্রতি একটা আকৃষ্ট জাগে। তারপরে ওনার কাছে প্রথম কিছুদিন শিখেছি, তারপরে ওনার কাছে শেখার পর আমাদের উদয়পুরে একজন স্যার ছিল সুবীর স্যার, ওনার কাছে আমি তালিম নিয়েছি। ওনার পরে আমি কলকাতা চলে যাই আমার পড়াশোনার জন্য। তারপরে আমি শান্তিনিকেতন সুজিত স্যার নামে একজন স্যারের কাছে শিখেছি।
0: আচ্ছা,
1: তো ওখান থেকে এসে আবার একজন ছিল আসামের গিটারিস্ট, নাম হচ্ছে জুন।
0: তাহলে শান্তিনিকেতনের?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, তো ওখানে কি নিয়ে পড়াশোনা করেছেন?
1: ওখানে আমার স্পেশালি বিএড ছিল।
0: বিএড? আচ্ছা।
1: এর পাশাপাশি আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, আমার গিটারে বিশারদ কমপ্লিট হয়েছে, তখন আমিও মেডেলের জন্য সিলেক্ট হয়েছি, তখন আমিও
0: পেয়েছিলাম।
1: এইভাবে আমাদের মিউজিক জার্নি। তারপর এখন প্রায় বি মিউজ আমার কমপ্লিট, তারপর আমি এম মিউজ অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক।
0: তাহলে বলতে গেলে এখানে বলা যায় যে, অর্থাৎ ওই যে যিনি মারা গেছেন বিশাল, ওনার কাছ থেকে প্রথম উৎসাহ, তারপরে
1: বিশালদার থেকে উৎসাহ হয়ে তারপরে এখানে ছোট ছোট প্রোগ্রাম
3: বেশি,
1: যেমন আমার গান সঙ্গীত গুরু ছিলেন শেখর ভট্টাচার্য,
0: ওনার কাছে কতদিন শিখেছিলেন?
1: যতটুকু করেছি মানে অনেক কিছু পেয়েছি স্যার।

0: স্যার তখন তো আমি কলেজে পড়তাম।
1: আচ্ছা আচ্ছা, অর্থাৎ মহাবিদ্যালয়ে গিয়ে তখন আপনার এই জার্নিটা শুরু
0: হলো? এর আগেই হয়েছিল, স্কুল লাইফ থেকে হয়েছিল,
1: স্কুল লাইফ থেকে,
0: কিন্তু ওখানে গিয়ে আমার একদম বেশি করে ওটা হয়েছিল। তো মানে তখন এতটা ভাবিনি যে আমি প্রফেশনাল ভাবে গিটার আসবো।
1: কলেজের এই যে যন্ত্র সঙ্গীতটা আপনি বললেন গিটার, বা আপনি যেটা সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছেন এই গিটার, গিটার বলতে তো আমরা কত ধরনের গিটার কে আমরা বুঝবো?
0: অ্যাকচুয়ালি স্যার গিটার আমাদের তিন ধরনের হয়। তিন ধরনের কে আবার আমরা অনেক ভাবে ভাগ করে থাকি। যেমন প্রথম আমরা যে গিটারটা শিখি এটার নাম হচ্ছে অ্যাকুইস্টিক গিটার। অ্যাকুইস্টিক গিটার থেকে আবার কয়েকটা ভাগ আছে, যেমন ক্লাসিক্যাল গিটার। যেমন অ্যাকুইস্টিক গিটার স্প্যানিশ যেটা হয় সেটার ফ্রেডবোর্ডটা একটু চিকন হয়, আর ক্লাসিক্যাল গিটার যেটা এটার ফ্রেডবোর্ডটা একটু মোটা হয়। আর এটা শেখার পর আমরা এর থেকে ইলেকট্রিক গিটারে যাই, ইলেকট্রিক গিটারের পরে আমরা বেস গিটার করি। এছাড়াও আমাদের আরো অনেক কিছু গিটার আছে, যেমন তানবুরা নামক একটা ছিল প্রথম।
1: বেস গিটার কে কি স্প্যানিশ গিটার বলা হয়?
0: না স্যার, বেস গিটার কে স্প্যানিশ গিটার বলা হয় না। এটা অ্যাকচুয়ালি একটা মানে প্রথম তো স্প্যানিশ যেহেতু গিটারটা হয়েছে তাই স্প্যানিশ গিটার এটা স্পেশালি।
1: আচ্ছা,
0: তো এর থেকে এটা ইভলিউশন হতে হতে যখন হলো তখন বেস গিটার এসেছে আর কি।
1: আচ্ছা, আর হাওয়াই গিটার বলতে?
0: হাওয়াইন গিটারও একটা গিটার একটা অংশ, কিন্তু ওইটা রেখে বাজানো হয়। যেমন আমরা এমনি এটা নিয়ে বসি আর ওটা রেখে কোথাও বাজানো হয়, আর
1: রেখে বাজানো হয়
0: আঙ্গুলের মধ্যে নব সিস্টেম কিছু থাকে।
1: অর্থাৎ হাওয়া গিটারে যে স্পেনিশ গিটারের মতো ফ্রেট থাকে না? হ্যাঁ, ফ্রেট থাকে না,
0: ফ্রেট থাকে।
1: হ্যাঁ থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে রিদম বাজানো যায়
0: না স্যার?
1: রিদম বাজানো যায় না। হ্যাঁ, এতে রিদম বাজানো যায় না। আচ্ছা, তারপরে
0: রিদম বাজানোর জন্য এটার মধ্যে স্পেশালি লিড করা হয়।
1: লিড করা হয়। আচ্ছা, আপনি কোনটার সঙ্গে বিশেষভাবে চর্চায় আছেন?
0: অ্যাকুইস্টিক গিটার, অ্যাকুইস্টিক প্লাস ক্লাসিক্যাল গিটারও জানা আছে।
1: গিটারে তো ছয়টা তার থাকে তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে ছয়টা তারে বিশেষ করে কোন দুটো আঙ্গুল ব্যবহার করতে হয়?
0: প্রথমত আমাদের তর্জনী আর মধ্যমা,
1: মধ্যমা এবং তর্জনী,
0: মধ্যমা তর্জনী
1: এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ। বৃদ্ধাঙ্গুষ্ঠ তো বৃদ্ধাঙ্গুল লাগানো থাকে
0: না স্যার? বৃদ্ধাঙ্গুলটা ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ফ্রেডবোর্ডের পেছনে থাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর বেসিক্যালি চারটা ফিঙ্গারে
1: হাওয়াই গিটারের ক্ষেত্রে আমার মনে হয় এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ একটা বিশেষ।
0: হ্যাঁ, এটা হাওয়াইন গিটারের ক্ষেত্রে স্যার,
1: হাওয়াই গিটারের ক্ষেত্রে বিশেষভাবে এটা এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আঙ্গুলটা বিশেষভাবে আমাদের
0: বৃদ্ধাঙ্গুলটা মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই দুটো ফিঙ্গার দিয়ে আমরা স্ট্রাইকারটা ধরি। এবার যদি আমি লিড এখানে ধরেন ফিঙ্গার দিয়ে কিছু লিড করি তাহলে কিন্তু ফিঙ্গারটা আমাদের পেছনে থাকে। আর যখন আমরা কোনো কিছু বাজাবো এইভাবে তখন এ ফিঙ্গারটা একদম ইম্পর্টেন্ট আমাদের।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এটা লাগবে।
1: আর যে যখন আপনারা এই যে আপনি যে মিউজিক যন্ত্রটা বাজাচ্ছেন সেই ক্ষেত্রে কোন আমাদের যেমন হাওয়াই গিটারের ক্ষেত্রে স্ট্রিং তো বলা হয়, এগুলোকে আঙ্গুলে লাগানো হয়, সেটা কি আপনাদের প্রয়োজন হয়?
0: না স্যার, গিটারে এরকম কিছু হয় না। তবে স্যার আরেকটা কথা বলি আপনাকে, কিছু কিছু ক্ষেত্রে ধরুন গিটারের আওয়াজটা সুন্দর করার জন্য কিছু জিনিস আছে যেগুলা আঙ্গুলের মধ্যে লাগিয়ে টার্ন করতে হয়, করলে সুন্দর হয়।
1: ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে সেটা
0: হয় মানে যদি যারা সুন্দর করার জন্য লাগাতে পারে, কিন্তু লাগাতে হবে এমন কোনো কথাই নেই।
1: কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: লাগাতে পারে,
1: লাগাতে পারে, কমফোর্টেবল কিছুটা কমফোর্টেবল নয়।
0: কারণ এখন তো স্যার অনেক কিছু চাহিদা হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেকে গিটারটাকে অনেকভাবে ব্যবহার করে
1: থাকেন। একটা মিউজিক হয়ে যাক।
0: ওকে স্যার।

0: যেখানে আমরা ছিলাম বা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছি, আপনি অ্যাকুইস্টিক গিটার সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছেন বা এটাতে চর্চা করে থাকেন, অ্যাকুইস্টিক গিটারের কয়টা পার্ট
1: আছে,
0: এই যন্ত্রটা সম্পর্কে যদি আমাদের একটু পরিচয় করে দেন।
2: আচ্ছা স্যার, আমি পুরোটা নাম বলে দেবো।
0: অবশ্যই অবশ্যই।
2: আমাদের উপরের অংশটা বলা হয় হেড, তারপরে সঙ্গে টিউনিং কিস, নাট, ফ্রেট, সবটা এখানে নিয়ে হচ্ছে ফ্রেডবোর্ড।
0: আচ্ছা,
2: ফ্রেডবোর্ডের এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের নেক বলা হয়।
0: আচ্ছা, নেক।
2: আর ছটা আমাদের স্ট্রিং আছে,
0: আমাদের যেমন গলার অংশ থাকে, গলা থাকে তেমনি এটারও একটা গলা।
2: আচ্ছা, তো স্যার তাহলে এগুলো হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং কাউন্টিং সবসময় নিচের থেকে হয় এখানে, যেমন এক নাম 1 2 3 4 5 6,
0: এই যে তারগুলোকে। আচ্ছা,
2: এবার এক নাম্বার নিচে থেকে যদি বলি তাহলে ই বি জি ডি এ ই, স্ট্রিংগুলার নাম। আর এই সবটা অংশের নাম হচ্ছে আমাদের যেটা রাখা হয়
0: বডি।
2: হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সাউন্ড হোল, স্যাডেল, ব্রিজ পিন, ব্রিজ, জ্যাক বুস্টিং কানেকশন পয়েন্ট থাকে এখানে একটা, এটা হচ্ছে পিক গার্ড।
0: আচ্ছা,
2: বাস এতটুকু আমাদের বেসিক জানতে হবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কিছু অ্যাকুস্টিক গিটার রয়েছে যাদের বডির ভিতরে পিক আপ থাকে, থাকে তো
2: অবশ্যই।
0: আচ্ছা, যার দ্বারা আমরা যে অ্যাম্প্লিফায়ার এর সহযোগিতা বা সহায়তায় আমরা অর্থাৎ এটাকে কানেক্ট করে আমরা এই যে ধ্বনিটা সৃষ্টি হয় এটাকে আমরা বাড়াতে পারি,
2: অবশ্যই
0: তাই। আচ্ছা, তা আপনি কোনটাকে বেশি অভ্যস্ত, ক্লাসিক্যাল নাকি
2: স্প্যানিশ?
0: স্প্যান কোনটাতে আপনি?
2: অ্যাকচুয়ালি বেসিক্যালি স্যার আমি স্প্যানিশই বাজাই। তো
0: আচ্ছা,
2: তো ক্লাসিক্যালটা ধরুন আমাদের এখানে তেমন ভাবে প্রচলিত নেই, তার জন্য ক্লাসিক্যালটা হয় না, কিন্তু ক্লাসিক্যাল বাজানো যায়, বাজাতে পারি।
0: বাজাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনার এই যে শিল্প কর্মকাণ্ড, এটা নিয়ে ত্রিপুরার কোথায় কোথায় জার্নি করেছেন?
2: স্যার ত্রিপুরাতে আমি অনেক জায়গায় জার্নি করেছি, মানে ম্যাক্সিমাম জায়গাতে মানে গিটারের জন্য গিয়েছি। যেমন এখানে ধর্মনগর, যেমন কিছুদিন আগে আসামে একটা প্রোগ্রাম করে এসেছি, লাস্ট আসাম গিয়েছি, তারপরে যখন কলকাতা ছিলাম বা ওয়েস্ট বেঙ্গল ছিলাম ওইখানে তো প্রচুর প্রোগ্রাম করতাম। তারপরে ত্রিপুরায় এখানে লাস্ট ধর্মনগর করেছি, আগরতলা, এখানে ধলাই, ত্রিপুরা, স্যার সবখানে করেছি
0: মোটামুটি ত্রিপুরার
2: আটটা ডিস্ট্রিক্ট, মানে আটটা
0: ডিস্ট্রিক্ট কভার করেছেন। এবং বিলোনিয়াতেও আপনার সেই চর্চাটা ভীষণ ভাবে হয়ে থাকে শুনেছি। আচ্ছা, এই বিষয়ে আপনি শিক্ষাদান করে থাকেন?
2: হ্যাঁ অবশ্যই,
0: অবশ্যই করে থাকেন। বাহ, তো আগামী দিনে আপনার এই যন্ত্রটা বা এই শিল্পটাকে নিয়ে আপনার ভাবনা কি? অ্যালবাম করা বা অন্য কিছু?
2: হ্যাঁ, তো সেক্ষেত্রে স্যার আমি তো কিছু কিছু স্টুডিওতে, যেমন আমাদের এখানে কিছু স্টুডিওতে কিছু গানের মধ্যে আমি গিটারে পার্ট দিয়েছিলাম, আমাদের এখানে যখন হয়েছিল কিছু ট্রাইবেল গানের মধ্যে আমি আমার গিটারের পার্ট দিয়েছিলাম। তাছাড়া স্যার গান কম্পোজ করার ক্ষেত্রে এটা আমার বিশেষ একটা ভূমিকা রাখতে পারে ইন ফিউচার যখন আমি এটা নিয়ে কাজ করব। তাছাড়া চেষ্টা করি স্যার গান লেখার জন্য, তো ওই গানের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে গিটারের একটা পার্ট যদি দেওয়া হয় আশা করি ভালো লাগে বা ভালো হয়, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে একটা বিশদ কাজ করার পরিকল্পনা আছে।
0: আচ্ছা আচ্ছা, আরেকটা মিউজিক হয়ে যাক।

0: থাকো ভালো। আমার তো মনে হচ্ছে সেই আমাদের সেই বিখ্যাত গান নীলে নীলে অম্বর, কিশোর কুমারের, সেটাই আপনার গিটারে সৃষ্টি হয়েছিল, তাই তো? আচ্ছা, এবার আপনার কাছ থেকে জানতে চাইব, একেবারে যারা প্রাথমিক শিক্ষাতে যারা মনে করেন এই এটা নিয়ে তারা চর্চা করবেন বা এই গিটার বাজাবেন, নতুন এই যে শিক্ষার্থী, এটা ব্যবহারের ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে বা অনুশীলনের ক্ষেত্রে কিভাবে করবেন, কি কি নিয়ম আছে?
1: আচ্ছা, প্রথমে তো স্যার গিটার সম্পর্কে নলেজ থাকতে হবে, বা টিচার কাছে আসলে প্রথমত গিটার সম্পর্কে অবগত করানো হবে। তারপর গিটার নিয়ে বসার স্টাইল কিভাবে
0: কিভাবে বসবেন,
1: যেমন গিটার নিয়ে অনেকে দেখেন স্যার, যেমন কোন চেয়ারে যদি বসে তাহলে হাতা থাকে, কিন্তু ওইটা থাকতে পারে
0: উইদাউট আর্ম, অর্থাৎ হাতা ছাড়া
1: চেয়ারে
0: বসে চেয়ার থাকে ওইটাই ব্যবহার করাটা
1: উচিত, মানে বসা যায়, কিন্তু অনেক সময় কি হয় স্যার, এখানে যদি লাগে তো প্রবলেম হয়, তো স্যার এটা দেখতে হবে। তারপর বসার স্টাইল একটা আছে, যেমন অনেকে ছড়িয়ে এমনি বসে, এটা মানে আমাদের ত্রুটির মধ্যে পড়ে আর কি, যেমন দোষ গুণ থাকে না, তো এটা দোষের মধ্যে একটা থাকে। তারপর সোজা হয়ে বসতে হবে, অনেকে বাঁকা হয়ে বসে, হেলিয়ে বসে, এমনি সোজা হয়ে বসতে হবে। তো এই জিনিসগুলো যদি প্রথম একটু দেখা হয় তাহলে আস্তে আস্তে ভালো হয়। তারপরে স্যার গিটার যখন বাজাবে তখন ওপেন স্ট্রিং প্র্যাকটিস করতে হয়, তারপরে এরপরে ফিঙ্গার সেটের জন্য কিছু কাজ আছে, ওইগুলা করে করে করে ধাপে ধাপে ধাপে এগোতে হয়।
0: আচ্ছা, আর হাত এবং আঙ্গুলের ব্যবহার?
1: হ্যাঁ, হাত এবং আঙ্গুলের ব্যবহার, যেমন আমাদের যে এই হাত দিয়ে তো আমরা লেফট হ্যান্ড দিয়ে তো রিদম লিড করি, তো তখন আমাদের ফিঙ্গার যে পজিশনটা হয় তখন ফিঙ্গার কাউন্টিং এখান থেকে শুরু হয়,
0: মানে আঙ্গুলের ডগাগুলো থেকে, অগ্রভাগ থেকে,
1: অগ্রভাগ থেকে, আর এখান থেকে ফিঙ্গার কাউন্টিং 1 2 3 4 এভাবে হয়।
0: আচ্ছা,
1: তো এখানে যখন আমাদের
0: তর্জনী থেকে,
1: হ্যাঁ তর্জনী থেকে উপরের যে ফিঙ্গার, এখান থেকে আমাদের বেসিক্যালি গিটারটা লিড করতে হয় আর কি। যেমন অনেকে এরকম ভাবে ধরে, হ্যাঁ মানে আমাদের পুরো আঙ্গুল দিয়ে ধরে, কিন্তু এটা উচিত নয়। যখন আমরা এভাবে ধরবো তখন আমাদের পারফেক্ট যে সাউন্ডটা আসবে, আর চেষ্টা করবে স্টুডেন্টরা যেন এটা মাঝখান থেকে ধরা হয়, যদি এভাবে কিনারে লাগে বা উপরে লাগে তাহলে সাউন্ডটা ঠিকঠাক ভাবে আসে না, মাঝখান থেকে ধরলে সাউন্ডটা ঠিকভাবে আসবে।
0: আর ডান হাতের ব্যবহার কি হবে?
1: আর ডান হাত দিয়ে তো আমরা, এটা তো আমাদের মেইন হাত, কারণ এটা দিয়ে যদি কিছুই না হয় এই হাত যত কিছু করুক,
0: সাউন্ড ব্যবহার ক্ষেত্রে
1: পিক
0: ব্যবহার করা হয়, পিক ব্যবহারের ক্ষেত্রেই ডান হাতটা বিশেষ ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে
1: স্যার এই হাত দিয়ে তো আমাদের রিদম করা হয় বা সবকিছু এখানে করা হয়, তো এই কিছু নিয়ম কারণ যদি মেনে শুরু করা হয় তাহলে ভালো।
0: কিছু শব্দ জড়িয়ে আছে যেখানে স্ট্রামিং এবং প্লাকিং, এই দুটো শব্দ মানে এই যন্ত্রটার সঙ্গে,
1: স্ট্রামিং প্যাটার্ন আর প্লাগিং প্যাটার্ন। স্যার প্লাগিং হচ্ছে, যেমন আমি আপনাকে কিছু একটা করে দেখাচ্ছি,

0: সুর তোলা,
1: হ্যাঁ
0: সুর সৃষ্টি করা, এটাকে বলা হয় প্লাগিং। আর
1: প্লাগিং, আচ্ছা, স্ট্রামিং,
0: স্ট্রামিং যেমন কিছু একটা আমি করলাম এভাবে এভাবে করা।
1: আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ বাহ। আচ্ছা, কতদিন গিটার বাজাতে

0: অর্থাৎ গিটার বাজানো শিখতে কতদিন লাগতে পারে?
1: এটা তো সম্পূর্ণ যিনি শিখবেন ওনার উপর নির্ভর,
0: প্রাথমিক পর্যায়ে গিটার বাজানো বা
1: এমনিতে স্যার
0: সহজ গান বাজাতে আমাদের কতদিন লাগতে পারে?
1: ৬-৭ মাস হয়ে যায় স্যার। মানে এটা তো স্যার
0: যদি একাগ্রতা
1: থাকে 6-7 মাসের মধ্যে স্যার
0: নিয়মিত চর্চা থাকে,
1: নিয়মিত চর্চা থাকে তবে স্যার 2-3টা গান বাজাতে পারবে স্যার।
0: তবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি কতটা ভালো বাজাতে পাচ্ছেন বা এই বিষয়ে আপনার ধ্যান জ্ঞান কতটুকু আছে তার উপরে নির্ভর করে। আচ্ছা, তারপরে শেখার সময় বা এই যে আমাদের গিটার শেখার বিভিন্ন ধাপ বা সময়সীমা গুলো কিছু আছে কি?
1: হ্যাঁ স্যার, অবশ্যই আছে স্যার। প্রথমত যারা কোর্স ধরে শেখে তাদের জন্য তো বিভিন্ন আমাদের বোর্ড থাকে, ওই বোর্ডের রুলস এবং রেগুলেশন অনুযায়ী বছর নির্ধারিত থাকে যে তোমাকে এই বছরের মধ্যে ওই কোর্সটা করতে হবে, ওই কোর্সটা করতে হবে। তো এইভাবে যদি এগোনো যায় তাহলে স্যার সেই ক্ষেত্রে ধরুন 7-8 বছর লেগে যায়।
0: কোন 7-8 বছর লেগে যাবে।
1: আর তাছাড়া যদি এমনিতে শিখে তাহলে তো স্যার,
0: কেউ যদি বেসিক কোর্ড বা স্ট্রামিং শিখতে চায় তাহলে কতদিন লাগবে?
1: ১-১.৫ বছরের মধ্যে হবে স্যার।
0: ১.৫ বছর প্রতিদিন কতক্ষণ করে নিয়মিত চর্চা করতে হবে?
1: প্রতিদিন এক ঘন্টা দিলে আশা করি হবে।
0: ১ ঘন্টা করে লাগবে। আচ্ছা, তারপরে বলুন।
1: তারপরে এভাবে যদি স্যার নিয়মিত প্র্যাকটিস করে তাহলে আশা করি 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
0: বারকোড বা ফিঙ্গার যে এক্সারসাইজ এটা কতদিন করতে হবে?
1: হ্যাঁ, বারকোডটা স্যার বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে সেটা সমস্যা দেখা যায়। সব কোড দেওয়ার পরে যখন বারকোডে আসা হয় তখন কোনো কোনো স্টুডেন্ট বলে যে স্যার এটাতে খুব সমস্যা হচ্ছে, ফিঙ্গারে ব্যথা করছে। তো সেক্ষেত্রে আমরা কি হয় বিভিন্ন স্টুডেন্টের সমস্যার সম্মুখীন হতে হয়, তখন তাদেরকে বারকোড কিভাবে হয় তার একটা টেকনিক্যাল একটা ব্যাপার আছে, তখন সেটা আমরা ছাত্রদের বলতে চেষ্টা করি, তখন তারা এটা শিখে বারকোডটা সহজ হয় মোটামুটি তাদের কাছে।
0: আচ্ছা, এর জন্য যদি কেউ নতুন শিখতে চান কোনো বই আছে কি অনুশীলন?
1: হ্যাঁ, বই আমাদের মার্কেটে অনেক বই পাওয়া যায়।
0: কোথায় পাবে?
1: সেক্ষেত্রে স্যার বিভিন্ন পাবলিশার্স থেকে অনেকেরা বের করেন। তাছাড়া
0: একটা বইয়ের নাম যদি বলেন তাহলে যারা এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন বা কেউ যদি উৎসাহী হন তাহলে কি করে যোগাযোগ করবেন বা কোন বইগুলো কিনবেন ওনারা?
1: যেমন স্যার আমার যখন আমি কলকাতা ছিলাম তখন আমাদের যে খোকন মন্ডল দার সঙ্গে পরিচয় ছিল, ওনার লেখা কয়েকটি বইয়ের নাম আছে, যেমন গিটার সারণী, গিটার কর্ডস, তারপরে গিটার প্লাগিং, এই কয়েকটা ওনার বইয়ের নাম আছে। এছাড়াও যদি আগরতলা যাওয়া হয় তাছাড়া বইমেলাতে যাওয়া হয় তখন
0: সুনীল গাঙ্গুলির,
1: গাঙ্গুলির স্যার বইটা আমি পড়িনি তো কিনতে পারে স্যার, অনেক পাবলিশার্স তো বের করে তো সেক্ষেত্রে কিনতে পারে স্যার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের কাছাকাছি এসে বসছি বা পৌঁছেছি, আরেকটা গান যদি হয় 12টা।
1: আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো মিউজিক আপনাদের
0: ফোক বেসড একটা মিউজিক হবে, ফোক বেসড,
1: ফোক বেসড না?
0: হ্যাঁ।
1: আচ্ছা স্যার, স্যার মিউজিক করবো না গান করবো, কোনটা করবো?
0: গান করুন,
1: একটা রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বললাম এই সৃজন ছন্দে অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীত শিল্পী তথা গিটার বাদক শিল্পী সৌরভ দাসের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের আমন্ত্রণে এসেছেন। আপনার যন্ত্রে নতুন নতুন সুর সৃষ্টি হোক, আর সে সুর ছড়িয়ে পড়ুক ত্রিপুরা থেকে অনেক অনেক দূরে নীল দিগন্তে, এবং হাজারো লক্ষ মানুষ আপনার সে সুরে ভেসে বেড়াক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ স্যার।
2: এতক্ষণ শুনলেন সৃজনশীল অনুষ্ঠান সৃজন ছন্দে। আজ শুনলেন গিটার বাদক সৌরভ দাসের সঙ্গে কথা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন পিনাক দত্ত।

আকাশ বাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। সংবাদের অব্যবহিতা পরেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক অনুবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। উজবেকিস্তান সফর শেষ করে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি স্বচ্ছতার

0: গুরুত্ব তুলে ধরে বলেন, কোন একটি স্থান পরিচ্ছন্ন রাখা সংকল্প সেই জায়গার পরিচিতিকেই সম্পূর্ণ বদলে দেয়। মাদক মুক্ত যুব সমাজ ও নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেপালে হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে 150,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক সুসংহত, কৌশলগত অংশীদারিত্বে উন্নতি হয়েছে। উজবেকিস্তান সফরে সে দেশের রাষ্ট্রপতি সাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ আজ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
1: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরো জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
2: I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
0: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশোনা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। হিন্দি ভাষার জন্য 100টি লাল বাহাদুর শাস্ত্রী স্কলারশিপ এবং তাশখান্দ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিদ্যা বিভাগে একটি সংস্কৃত চেয়ার স্থাপনের ঘোষণা করা হয়েছে।
1: दोनों देशों के युवाओं, विशेषकर स्टूडेंट्स और प्रोफेशनल्स के बीच एक्सचेंज को बढ़ावा देना हमारी उच्च प्राथमिकता है। दोनों देशों के बीच टूरिज्म बढ़ाने के लिए आज प्रोग्राम ऑफ कोऑपरेशन पर सहमति बनी है। मुझे खुशी है कि उज्बेकिस्तान में हिंदी भाषा को प्रमोट करने के लिए आज हम स्कॉलरशिप की घोषणा करने जा रहे हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, PM স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর TS নিনগাম্মার কথা উল্লেখ করেন।
3: লাখো মাতা ও বহনকে PM স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। PM स्वनिधि योजना की लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
0: আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোন একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প সেই জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের পাটোয়াইতে আকাশ এবং রোহন নামে

0: যুবক নদীঘাট সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।
1: স্বচ্ছতা কি এক বহুত বড়ি খুবি হতি হ্যাঁ কিসি জগহ কো স্বচ্ছ রাখনে কা সংকল্প ওয়াহা কে লোগো কা আপনা সংকল্প বন জাতা হ্যায় তো বদলাও কেবল সাফ সফাই তক সীমিত নাহি রহতা ইসসে উস জগহ কি পুরি পহচান হি বদল জাতি হ্যায় দেশ কে অলগ অলগ হিসসো মে স্বচ্ছতা কে লিয়ে এসে প্রয়াস হমেন নিরন্তর প্রেরণা দেতে হ্যায়।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
2: আজ আমাদের বেটিয়ों के सपनों की उड़ान धरती से निकलकर अंतरिक्ष तक पहुंच रही है और आपको यह जानकर गर्व होगा कि भारत ऐसे सपने देखने वाली दुनिया की हजारों बेटियों को एक साथ जोड़ रहा है। इस प्रयास का नाम है मिशन शक्ति सेट। इसके माध्यम से 108 देशों की 12,000 छात्राओं को सैटेलाइट टेक्नोलॉजी सीखने और इनोवेशन के क्षेत्र में आगे बढ़ने का अवसर मिल रहा है।
0: দেশ জুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। মাদক মুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। উৎসবের মৌসুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রী মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে হর্পাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500-এর বেশি মানুষ এখনো নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমে জয়সওয়াল জানান, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হর্পাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনো নিখোঁজ। এদিকে বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপাল পৌঁছেছে। হর্পাবানে বিধ্বস্ত নেপালের স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে $150,000 বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমিতি বর্মা তিনি ককটমা বুবা রংখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি সাকা হাক্তর গনাঙ্গই ফেকমুক্রই শিকলা ফর বিকশিত ভারত সামুং বতাং কাহাম খেন বসকাঙ্গই টঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি তিনি উজবেকিস্তান নিজ তনি কচুক বসং সকার অর্ডার অব অলি দারাজালি দোস্তলিক রিউই বরং ব্যাপারকা

0: মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ সাকা সামংমান ঠকরেনানি ব্রিডগনি ফান বাংরিথানি মকলকাই বাইথাং চুকজাকতাই কাহাম কোক ত্রিপুরা সামনা বাগে হাফাং সামুক টাঙ্গি দ দাবো ককটমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নন্দমূরি সাকা হাক্তর গনাঙ্গি ফেক মুং করি শিকলা ফর বিকশিত ভারত সাউংবতাং কাহামকে নবসকাঙ্গি দঙ তিনি আকাশবাণী ও মন কি বাত মেলো বাইথাংনি ওয়ান সুকমণি কক সানা থাংতানি মসাং মোদী সাকা ফেক মুং ইয়াকাকজাক শিকলা হদাতাই ফেক মুং ইয়াকাকজাক ভারতনি বাগি নাইকলজাক ও সামুংবতাং যুগলিজাক মেলো সিমিয়া তামনি হিনবা কবাংমা বরক আলাই দাখে শিকলা দফা কবাংখে ও সামুংবতাং ও মানজাগি দঙ মোচাংমুড়ি লুকরগ্ন ফেক মুং করি ভারতনি বাগি ফানগনাং স্লোগান কাইসা সামনানি তাই শিকলা রসাবনাই রগ্ন ফেক মুং ইয়াকাকজাক লংমানি কক বিটিরে ওই রসামু সৈনানি কবখা
1: আরে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নাই হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ওয়ে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে আপ আপনে প্রয়াসো কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে কই বার ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন সে জাদা আসরদার হোতে হ্যায় আইয়ে ভারত কে ইউয়া কো নশে সে দূর রখনে নশে সে মুক্ত রখনে ইস পবিত্র কার্য মে হাম সব আপনি ভূমিকা নিভায়ে
0: মন্ত্রী বখরক শাখা পিএম স্বনিধি যোজনা নিয়াক্তি ব্রৈ রাসাই রাসাই কটাল ফান কিফিলি মানি তঙ্গো নারী ক্ষমতায়ন ও বাবাইনতি জেসে কগলাম উংনা তঙ্গ আসুকিয়া অঙ্গি তংখা ও সামুংবতাঙ্গ রা ও বরিশি দক ন ব্রৈ হাক্তর গনাঙ্গি থামসিবা রাসাই সক ব্রৈ রক ও সামুংবতাং বাই করঙ্গি বাইথানি বানিয়া ফুয়ারি তঙ্গ
1: লাখো মাতা বহনো কো পিএম স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায় মহিলা সশক্তিকরণ কে ইস পহলু কি উতনি চর্চা নাই হোতি জিতনি হোনি চাহিয়ে পিএম স্বনিধি যোজনা কে লাভার্থিও মে করিব 46% মহিলায়ে হ্যায় ইয়ানি দেশ ভর মে লগভগ 35 লাখ মহিলায়ে ইস যোজনা সে জুড়কর আপনে কারোবার কো আগে বড়া রহি হ্যায়
0: বসাকা বসকাং সালগ ভারত জন্মাষ্টমী তাই বিশ্বকর্মা মতাই হাই তাই ব কিসাসক বড় মানজাক তের পালায়ন সালকিসানি বিশিঙ্গন দীপাবলি ফায়ন ও তেরনি মল ব লুকরগ্ন ভোকাল ফর লোকালনি বাকি কক সারানি কবখা মন্ত্রীবক্র নন্দমোদীর তিনি তাসখন্দ ও আরনি রাষ্ট্রবক্রক সাবকাট মির্জিউ ওয়েব উজবেকিস্তানী যতনি কচুক বসং সকাট অর্ডার অব অলি দারাজলি দুস্তলিক রিউই বরম ইয়াফারকা মন্ত্রীবক্রক মজাং মোদী অ সকাট ভারত তাই উজবেকিস্তানী বিশিং কাহাম হালক নি ফাইসিং ইয়াফারকা ইয়াং ভারত তাই উজবেকিস্তান তিনি খনি আয়ুর্বেদ বেড়াইখিরি রাংথং তাই রাংথংনি কগলাম কবাংখে কথালাই সামুং টাংমুং কচুক রং তাই হাবারনতি খা খালাইমা ও সৈরেখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা সামুমান ঠগ্রানি বরিরগনি ফানবাং রিথানি মকলকাই বাইথাং চৌকজাকতাই কাহাম কুক ত্রিপুরা সামনা বাগে হাফাং সামুং টাঙ্গি তঙ তিনি আগরতলানি মুক্তধারা অটেটরিয়াম অফার লেটার বাগমুং তাই বরিরগ্ন রি সুবজাংনাই মেশিন বাগমা মেলো ব অ কক সাকা মেলো হর হরবথানাই নাইখুংনি ড্রাইভারনি আসুক থায় খরক চিদকনি আগ অফার বলাই তাই খরক সারা চার্চি বরিরগনি আগ রি সুবজাংনাই মেশিন ইয়াফারি রেখা আরও ভার্চুয়াল তৈ সাবরুমনি মনোবন কল কটাল সামজাক উলবাচিনি ফায়ার স্টেশন নব চেঙ্গি রেখা মেলো কুমনি বিশিং মানজাখা মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা আওরি নাইখেরানি মেয়র দীপক মজুমদার সচিব কিরণ গীতে আকর্ষণ আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন তিনি বিজেপি নি কতাল চংচক বিভাগ ভারত তাংরা বিপ্লব কুমার দেবন লামসকা হাস্তে বিজেপি মেলো কবনি বিশিং মানজাখা মন্ত্রকে প্রফেসর ডাক্তার মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য হাস্তে বিজেপি কাসকো অভিষেক দেবরাই নখবই মন্ত্রীসভানি আদং রক আবুনি সকাং আগরতলা এমবিবি বীরগুং খলব বিপ্লব কুমার দেবন বদলি তাংরা রক লামসগ দলীপ ট্রফি ক্রিকেট নি সেমিফাইনাল তিনি সালকা আমসাইন কেবেঙ্গি সেন্ট্রাল জোন পুইলা ইনিংস যত উইকেট কমাওই নৈরা দকসি দক রান তিসাকা সালকা আমসাইনি অঙ্গি ত্রিপুরানি পেসার অভিজিৎ সরকার 34 রান দিওই উইকেট কাইথাম মানখা হাস্তে বেরেমনি সিনিয়র প্লেট ক্রিকেট ধর্মনগর কমলপুরন সারা 36 রান বাই মেচেনখা তিনি টিআইটি থংখলাও যুগলিজাক ফাইনাল ম্যাচ ধর্মনগর পুইলা ব্যাট খেলাইনা অংখরি যত উইকেট বাই 83 রান তিসাও কেবেঙ্গি থংনা অংখরি কমলপুর যত উইকেট কমাওই 74 রান সিতিসাই মানসিও নবটিবেনি ককতমা বেসকাং দামনৈ সিব্রিও উত্তর জেলা দোলাই গুমতি দক্ষিণ তাই সিপাইজলা জেলাও ফেরাংকি মার খেওয়াতে ইমানোহনে হজাক খেলাই রেখা নবটিবা নাইখুং খনা তুমারি টংমানো সাকাও 35 ডিগ্রি তাই খামাও 96 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি তুমারি টংমানি সাকাও 35.7 ডিগ্রি তাই খামাও 96.2 ডিগ্রি সেলসিয়াস ককতমা ববাগর তাইসা পরিফিরো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হাকর গনাঙ্গি ফেকমুং

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশজুড়ে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। তাসকান্দে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে ধর্মনগর কমলপুরকে পরাজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশজুড়ে নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযান দ্রুত এগিয়ে চলেছে। আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন মাদকমুক্ত যুব সমাজ ও মাদকমুক্ত ভারতের লক্ষ্যে পরিচালিত এই অভিযানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, কারণ বহু মানুষ বিশেষ করে যুব সমাজ বিপুল সংখ্যায় এতে যোগ দিচ্ছেন। ভারতের যুব সমাজের স্বাস্থ্য, সুখ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটি একটি সম্মিলিত সংকল্প। শ্রী মোদী জনগণকে মাদকমুক্ত ভারতের জন্য একটি শক্তিশালী স্লোগান তৈরি করতে এবং তরুণ সঙ্গীত শিল্পীদের মাদকমুক্ত জীবনের বার্তা নিয়ে গান রচনা করার আহ্বান জানান।
1: আমারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নেই হ্যায়। মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাওঁ মে এসা কন্টেন্ট বানায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে। আপ আপনে প্রয়াসোঁ কো হ্যাশট্যাগ কে সাথ সোশ্যাল মিডিয়া পর ভি জরুর শেয়ার করে। কই বার ক্রিয়েটিভ এফর্ট फॉर्मल कैंपेन से ज्यादा असरदार होते हैं। आइए भारत के युवा को नशे से दूर रखने, नशे से मुक्त रखने इस पवित्र कार्य में हम सब अपनी भूमिका निभाएं।
0: প্রধানমন্ত্রী বলেছেন পিএম স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ নারী নতুন শক্তি ফিরে পাচ্ছেন। এই যোজনার সুবিধাভোগীদের মধ্যে প্রায় 46% নারী। দেশজুড়ে প্রায় 35 লক্ষ নারী এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা প্রসারিত করছেন।
1: লাখো মাতা ও বহনো কো পিএম স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। মহিলা সশক্তিকরণ কে ইস পহলু কি উতনি চর্চা নহি হোতি জিতনি হোনি চাহিয়ে। পিএম স্বনিধি যোজনা কি লাভার্থীও মে করিব 46% মহিলায় হ্যায়, যানি দেশ ভর মে লগভগ 35 লাখ মহিলায় ইস যোজনা সে জুড়কর আপনে কারোবার কো আগে বড়া রহি হ্যায়।
0: আগামী দিনগুলিতে ভারত জন্মাষ্টমী ও বিশ্বকর্মা পূজার মতো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করতে চলেছে। কয়েক মাসের মধ্যেই দীপাবলিও আসছে এবং তার প্রস্তুতিও ইতিমধ্যেই ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এই উৎসবের মরশুমে প্রধানমন্ত্রী জনগণকে ভোকাল ফর লোকালের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন ভারতে তৈরি পণ্যে গর্ববোধ করার মাধ্যমেই ভারতের আত্মনির্ভরশীলতার পথ প্রশস্ত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বনির্ভর এবং উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অফার লেটার বিতরণ ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অগ্নি নির্বাপক দপ্তরের ড্রাইভার পদে 16 জনের হাতে নিয়োগপত্র এবং 180 জন মহিলা সুবিধাভোগীর হাতে সেলাই মেশিনও তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে সাবরুমের মনোবনকু নবনির্মিত 52তম ফায়ার স্টেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সচিব কিরণ গিত্তে প্রমুখ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য আজ দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 88তম সংস্করণে অংশ নেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ব্রিক্সের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাইকেল চালানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এটি শরীরচর্চার একটি অন্যতম মাধ্যম, দূষণমুক্ত পরিবেশ বজায় রাখা এবং যানজট সমস্যার একটি কার্যকরী সমাধান। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির সূচনা করে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যুবকদের সুস্থ ও সবল থাকতে প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা ও শরীরচর্চা করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ তাসকান্দের রাষ্ট্রপতি শফকাত মির্জিয়োয়েভ উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অফ ওলি দারাজালি দুস্তলিক দিয়ে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কারটি ভারত ও উজবেকিস্তানের মধ্যেকার অটুট সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। এদিকে আজ দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়। উভয় দেশ 2030 সালের মধ্যে $5 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছে, যা বর্তমান বাণিজ্যের 5 গুণ। জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার নলছরে অনুষ্ঠিত হয়েছে আইনি পরিষেবা শিবির। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মামলার ধরন এবং আইনসেবা কর্তৃপক্ষের মাধ্যমে আইনি সুযোগ সুবিধা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা ও দায়রা বিচারপতি সঞ্জয় ভট্টাচার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে সম্বর্ধনা জানিয়েছে প্রদেশ বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ মন্ত্রিসভার সদস্যরা। এর আগে আগরতলা এমবিপি বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানান দলীয় কর্মকর্তারা। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে ধর্মনগর কমলপুরকে 131 রানে পরাজিত করেছে। আজ টিআইটি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ধর্মনগর প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 213 রান তোলে। জবাবে কমলপুর 74 রান তুলতে সক্ষম হয়। দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে আজ পূর্বাঞ্চলের বিরুদ্ধে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 266 রান তোলে। পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার 38 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, ধলাই, গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখনকার অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা এফএম উজ্জন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর সহ ত্রিপুরার সমস্ত রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর শুনবেন।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতের এই নতুন পর্বে আজ আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে এটি এমন একটি মঞ্চ যেখানে আমরা নতুন প্রচেষ্টাগুলোকে সামনে নিয়ে আসি।

দেশবাসীর উদ্ভাবনী ভাবনা নিয়ে আলোচনা করি। এগুলোর মধ্যে এমন কত ভাবনা রয়েছে যাদের পেছনে মানুষ অক্লান্ত শক্তি ব্যয় করেছেন। বন্ধুরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছিলেন, আষাঢ়ী একাদশীর পবিত্র লগ্নে এটা বলতে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে যে ইতিহাসকে আকর্ষণীয় করে তোলার নিজস্ব প্রয়াসের শুভারম্ভ করছি। তিনি আরো জানান, এই ভাবনাটি খুবই সরল। এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটি বছর বেছে নিন আপনি। এখানে আপনারা সহজেই জেনে যাবেন যে সেই সময় ভারতের কোন অংশে কার শাসন ছিল। আমার কাছেও বেশ আকর্ষণীয় মনে হয়েছে এটা। আমি ভাবলাম যে এর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা যাক। আমি জানতে পারলাম যে এই কাজটি মুম্বাইতে থাকা শ্রীমান কৃষ্ণা শেষাদ্রিজি করেছেন। মজার বিষয় হল, কৃষ্ণাজি ওয়েবসাইটের নামও খুব সহজ রেখেছেন, www.bharatraja.com। তিনি যে উদ্যোগ নিয়েছেন তার তথ্য আপনাদের কাছেও পৌঁছানো উচিত। তাই আমি ভাবলাম যে সরাসরি শ্রী কৃষ্ণাজির সঙ্গেই কথা বলে নি। বন্ধুরা, কৃষ্ণাজি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, প্রধানমন্ত্রী। কৃষ্ণাজি নমস্কার। কৃষ্ণা শেষাদ্রি নমস্কার স্যার। নমস্কার প্রধানমন্ত্রী। ভাই, আমি জানতে পেরেছি যে আপনি না প্রযুক্তি দুনিয়ার মানুষ, না আপনি ইতিহাসের শিক্ষক, তবু আপনি প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের সাইট বানিয়ে ফেলেছেন। তাই আমি খুব কৌতূহলী, এসব হলো কিভাবে? কৃষ্ণা শেষাদ্রি, ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলা আমার খুব বড় সৌভাগ্যের ব্যাপার। তাই স্যার, আমার সম্পর্কে যদি আমি একটু বলি, তাহলে স্যার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, তারপর আমি MBA করি, তারপর আমি মার্কেটিং ক্ষেত্রে চলে গেলাম। কিন্তু এসব যখন করছি, আমি তখনও ছোটবেলায় পড়া ইতিহাসে খুব আগ্রহ ছিল আমার, তাই আমি সবসময় ইতিহাস নিয়ে কিছু করতে চেয়েছি। কিভাবে এটিকে আকর্ষণীয় করা যায়, এবং এও মনে হতো যে আমরা যেভাবে ইতিহাস শেখাই তাতে আমরা অনেক উন্নতি করতে পারি, তাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারি, ইতিহাসকে গল্পের মতো করে পৌঁছে দিতে পারি মানুষের কাছে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি, ভারতীয় ইতিহাসের এমন কোন দিক আছে যার সম্পর্কে আপনার মনে হয়েছে যে সেই ব্যাপারে আরো বেশি বেশি করে মানুষের জানা উচিত? কৃষ্ণা শেষাদ্রি, স্যার, ভারতীয় ইতিহাস যেভাবে আমাদের স্কুল বা কলেজে শেখানো হয়, যেমনটা দেখেন আপনি, তা কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি রাজ্যের দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে শেখানো হয়, এবং সেই সাম্রাজ্যগুলোকে অসম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে বাকি অনেকগুলো সাম্রাজ্য যা আমাদের ছিল, সেই সব মহান সাম্রাজ্য, যেমন চোল পল্লব ছিল, কার্কট বংশ কাশ্মীরে ছিল, অহমরা ছিল, যারা অন্তত 600 বছর অসমে নিজেদের সংস্কৃতি, নিজেদের মূল্যবোধকে বজায় রেখেছিল, এগুলো সম্পর্কে আমরা জানি না। তাই আমি ভাবলাম এমন কোন সাইট বানানো যাক যা এইসব মহান সাম্রাজ্যকেও পরিচয় করিয়ে দেবে মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী, কৃষ্ণাজি, আপনি এত পরিশ্রম করছেন, আমি আপনাকে এমনই একটা কাল্পনিক প্রশ্ন করছি। যদি আপনি ভারতীয় ইতিহাসের যে কোনো 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে আপনি কাদের সঙ্গে কথা বলতে চাইবেন এবং কেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, প্রথমে আমি কথা বলবো রাজা রাজা চোল বা রাজেন্দ্র চোলের সঙ্গে। তিনি চোল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাদের মধ্যে একজন ছিলেন। আমি তার থেকে এটা জানতে চাইব যে তাদের এই ভীষণ বা দৃষ্টিভঙ্গি কিভাবে এলো। যেমন তারা বৃহদেশ্বর মন্দির বা গঙ্গাইকুণ্ডা চোলাপুরম, এরকম বড় বড় মন্দির, শিবজির মন্দির নির্মাণ করেছিলেন, সেগুলো এক্সিকিউট করার ভীষণ কিভাবে এলো, প্ল্যানিং কিভাবে করলেন, তাদের এই ভাবনাটা কিভাবে এলো যে আমরা এমন কিছু একটা তৈরি করব যা আগামী 1000 বা 2000 বছর ধরে অন্যদের প্রেরণা যোগাবে, সেটা তাদের থেকে আমার জানার ইচ্ছে। দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলবো, তিনি আমার মত অনুযায়ী ভারতের ইতিহাসে একজন অত্যন্ত আন্ডার রেটেড পার্সোনালিটি, স্যার, তার নাম হিমু। আমরা তার সম্পর্কে ভারতীয় ইতিহাসে খুব বেশি হলে 2-3 লাইন পড়ি। আমরা এটা জানি না যে হিমু একজন কমন ম্যান, সাধারণ মানুষ ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে উনি একটা সাম্রাজ্য স্থাপন করেন। তিনি শুধু একজন সাম্রাজ্যের স্থপতি নন, একজন সমর চিন্তাবিদও ছিলেন, যিনি মিলিটারি জিনিয়াস ছিলেন, নিজের জীবনে 23টি যুদ্ধ লড়েছিলেন, যার মধ্যে 22টিতে জয়লাভ করেন। তার থট প্রসেস কেমন ছিল, তিনি কিভাবে একজন সাধারণ মানুষ

লাগান এবং তিনি ভারতের ইতিহাসের প্রথম স্বাধীন শাসকদের অন্যতম হয়ে ওঠেন। তিনি রাজ্যকে শুধু স্থিতিশীল করেননি, তাকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে পরবর্তী 100 বছর পর্যন্ত কলিঙ্গ অঞ্চলে তারা সাম্রাজ্য চালিয়ে যান। এই তিনজন ইন্টারেস্টিং ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, মনে হচ্ছে আপনি যেন ইতিহাসকে জীবন্ত করে তুলছেন, আপনি পুরোপুরি ইতিহাসে ডুবে গেছেন। দেখুন, আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনার সাইট দেখেছি, আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনার সাইটে এমন একটা ট্যাব আছে যেখানে মানুষ কারেকশন এবং সাজেশন দিতে পারেন। এভাবে কনস্ট্রাকটিভ ফিডব্যাককে স্বাগত জানানো এটা খুব বড় একটা বিষয়। আপনি কি মানুষের কাছ থেকে পরামর্শ পেতে শুরু করেছেন, আর সেগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ স্যার, মানুষের থেকে অনেক পরামর্শ আসে। পরামর্শগুলো দু ধরনের। একরকম পরামর্শ হয় যাতে তারা কারেকশন সাজেস্ট করেন, অমুক প্রদেশ অমুক সময় অমুক দেশে অমুক রাজা ছিলেন, কিংবা অমুক সময় অমুক যুদ্ধ হয়েছিল, এরকম কিছু সাজেশন আসে। দ্বিতীয় প্রকারের সাজেশন আসে যে আপনি ওয়েবসাইটে এই ফিচার দিতে পারেন বা ওই ধরনের ফিচার দিতে পারেন। আমি দু প্রকারের সাজেশনই গ্রহণ করি। যেমন একটা সাজেশন এলো যে এই রাজ্যে এই রাজা অমুক সময়ে রাজ্য শাসন করেছেন, তখন আমি ওই সাজেশন নিই, আমাদের যে সোর্স আছে সেগুলোর সঙ্গে যাচাই করি। যেমন আমাকে একজন সাজেশন দিয়েছিলেন যে আপনি ভারতকে তো দেখিয়েছেন কিন্তু রাজ্য স্তরেও দেখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি সেই ফিচার ইমপ্লিমেন্ট করেছি। তারপর আরেকটা ফিচার এসেছিল যাতে আমরা একটা ট্রাম্প কার্ডের মতো বানিয়েছিলাম সব এম্পায়ারের ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে, যাতে সেগুলো শিশুদের কাছে পৌঁছতে পারে। কেউ একজন সাজেশন দিয়েছিল যে এগুলোকে আপনি এক জায়গায় নিয়ে আসুন যাতে আমরা সবাই ডাউনলোড করে শেয়ার করতে পারি। আমি সেই ফিচারও ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এটা মাথায় রাখা জরুরি যে আমরা ভুল করতে পারি, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নই। আর যেটা মাথায় রেখেই আমি কারেকশনের ট্যাব রেখেছিলাম, কারণ এটা আমাদের সবার সাইট, আর ভবিষ্যতে সমস্ত কন্ট্রিবিউশন মাথায় রেখে আমরা এমন একটা সাইট বানাবো যা আগামী কিছু বছরের মধ্যে ইতিহাসকে এক মনোগ্রাহী আগ্রহদীপক বিষয় করে তুলবে। প্রধানমন্ত্রী কৃষ্ণাজি, আপনি সত্যি অত্যন্ত বড় একটা কাজ করেছেন। আচ্ছা, ইতিহাস ছাড়া আপনার নিশ্চয়ই আরও বেশ কিছু শখ রয়েছে, আর অনেক কিছু কাজ আপনি করেছেন নিশ্চয়ই। কৃষ্ণা শেষাদ্রি, হ্যাঁ না স্যার, আমি একটু বোরিং টাইপের মানুষ স্যার। প্রধানমন্ত্রী, কৃষ্ণা শেষাদ্রি, আপনি টেকনোলজি নিয়ে খুবই আগ্রহী এবং ইতিহাসের বিষয়ে উৎসাহ রয়েছে। এখন যখন টেকনোলজি এবং ইতিহাস মিলেমিশে গেছে, এখন এর মধ্যেই ডুবে থাকি সারাদিন। প্রধানমন্ত্রী, চলুন কৃষ্ণাজি, আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি একটা খুবই সুন্দর সূচনা করেছেন এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে অনেক মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। তাই আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, কৃষ্ণাজির এই প্রচেষ্টা শুধু ইতিহাসের শিক্ষার্থীদের জন্যই নয়, এতে আমরা সকলেই নিজেদের অতীতকে চমৎকারভাবে জানার সুযোগ পাব। আপনাদের কাছেও যদি এই ধরনের প্রচেষ্টার বিষয়ে কোনো তথ্য থাকে তাহলে তা অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, নেশামুক্ত যুবা বিকশিত ভারতের জন্য এ অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, নেশামুক্ত যুব সমাজ বা ড্রাগ ফ্রি ইন্ডিয়া। অনেক মানুষ বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুব সমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সামগ্রিক সংকল্প। বন্ধুরা, নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না, এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশামুক্ত ভারতের জন্য আপনারা কোনো পাওয়ারফুল স্লোগান তৈরি করতে পারেন, আমাদের ইয়াং মিউজিশিয়ানরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে, ছাত্রছাত্রীরা এবং থিয়েটারের দলের লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোনো ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথা বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কন্টেন্ট তৈরি করেন তাহলে সমাজ

এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। কখনো কখনো ক্রিয়েটিভ এফোর্ট ফর্মাল ক্যাম্পেনের থেকে বেশি কার্যকরী হয়। আসুন, ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশামুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশামুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন। আমার প্রিয় দেশবাসী, আগস্ট মাসে আমরা চারদিকে দেশভক্তির নানা রং দেখতে পাই। এ সময় প্রত্যেক মানুষের মনে দেশপ্রেমের ভাবনা আরো প্রবল হয়ে ওঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি থেকে শুরু করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই মাসকে আরো বিশেষ করে তোলে। স্বাধীনতা দিবস এবং ন্যাশনাল স্পেস ডের মতো দিন প্রত্যেক দেশবাসীকে গর্বে ভরিয়ে তোলে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকে আরো মজবুত করে। বন্দে মাতরম দর্শী বছর পূর্ণ হওয়ার ফলে এই বছরটা আরো বিশেষ হয়ে উঠেছে। এবার 8 কোটিরও বেশি তেরঙ্গা পতাকার সঙ্গে সেলফি আপলোড হয়েছে। তেরঙ্গা পতাকাকে নিয়ে এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ থাকেনি। এই বছর সূর্যপথ তেরঙ্গা অভিযানের মাধ্যমে আমাদের তেরঙ্গা পতাকা বিশ্বে এক অনন্য যাত্রাপথে পাড়ি দিয়েছে। ফিজির সুবায় প্রথম সূর্যগ্রহণের সঙ্গে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর তারপরে আমেরিকা সান ফ্রান্সিসকোতে ইন্ডিয়ান মিশন আর পোস্টে পতাকা উত্তোলন করা হয়। আপনারা কল্পনা করুন এই দৃশ্য কতটা অদ্ভুত ছিল। যেমনভাবে সারা বিশ্বে সূর্য উদিত হতে থাকল, সেরকমভাবেই ভারতীয় পতাকা উত্তোলিত হতে থাকল। এরকম প্রচেষ্টাই সমাজকে এক সূত্রে আবদ্ধ করতে পারে। এদের মাধ্যমে দেশের সঙ্গে আমাদের সংযোগ আরো গভীর হয়। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন। আমার প্রিয় দেশবাসী, আমাদের শহর এবং মফস্বলের রাস্তায় প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে লক্ষাধিক মহিলা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। কেউ সবজি বেচেন, কেউ ফল, কেউ চায়ের দোকান দেন, আবার কেউ ফুল, প্রদীপ এবং পূজার সামগ্রী নিয়ে বসেন। অনেক সময় শুধুমাত্র স্বল্প পুঁজি তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এরকম লাখ লাখ মা বোনেরা পিএম স্বনিধি যোজনা থেকে নতুন শক্তি পাচ্ছেন। নারী ক্ষমতায়নের এই দিকটি নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয় না। পিএম স্বনিধি যোজনার লাভার্থীর মধ্যে প্রায় 46% মহিলা, অর্থাৎ সারা দেশের প্রায় 35 লক্ষ মহিলা এই যোজনার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, গাজিয়াবাদের ববিতা শর্মাজি হলেন এর এক উত্তম উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর একটি ছোট্ট স্টল চালাতেন। ফুল, প্রদীপ, ধূপকাঠি, নারকেলের মতো সামগ্রী বিক্রি করে তিনি নিজের সংসারে সাহায্য করতেন। অনেক পরিশ্রম করতেন, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য পুঁজির অভাব ছিল। পিএম স্বনিধি থেকে তিনি আর্থিক সাহায্য পেলেন। তিনি নিজের স্টলে সামগ্রী বাড়ালেন, ব্যবসা বিস্তার করলেন, গ্রাহক বাড়ল, উপার্জন বাড়ল, আর ধীরে ধীরে রাস্তার ধারের ছোট্ট স্টলটি একটি দোকানে পরিণত হল। বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গামাম্মা জির উদাহরণ খুব প্রেরণাদায়ক। আবার বলি বন্ধুরা, বেঙ্গালুরুর টিএস নিঙ্গাম্বার জির উদাহরণও খুব প্রেরণাদায়ক। নিঙ্গাম্মা জি আর ওনার স্বামী মিলে একটি ইডলি, দোসা আর সাম্বার বিক্রি করার কাজ শুরু করেন। দোকান শুরু করল, কিন্তু একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুঁজির প্রয়োজন ছিল। নিঙ্গাম্মাজি ও প্রিয়েম স্বনিধি থেকে সাহায্য পেলেন। তারা নিজের কাঠ আরো উন্নত করলেন, থোকে জিনিসপত্র কিনতে শুরু করলেন, আর মেনুতেও কিছু নতুন জিনিস যোগ করলেন। গ্রাহক বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেল এবং পরিবারের আর্থিক পরিস্থিতিও উন্নত হল। আজ তারা নিজেদের 3 সন্তানকে আরো ভালো শিক্ষা প্রদানে সক্ষম হয়েছেন। বন্ধুরা, মহিলাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোটা পরিবারের ভবিষ্যতের অগ্রগতি হয়, বাচ্চাদের শিক্ষার উন্নতি হয়, ঘরের প্রয়োজন পূরণ হয়, আর নারীদের ভেতর আত্মবিশ্বাস আরো মজবুত হয়। এটাই তো হলো নারী ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। আমি ফুটপাথের ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত বোনেদের তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছতার একটি অনেক বড় গুণ আছে। যখন কোনো জায়গাকে পরিষ্কার রাখার সংকল্প সেই জায়গার মানুষের নিজস্ব সংকল্প হয়ে ওঠে, তখন পরিবর্তন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর মাধ্যমে ওই জায়গার সমগ্র পরিচয় পাল্টে যায়। দেশের বিভিন্ন জায়গায় স্বচ্ছতার
এই প্রয়াস আমাদের নিরন্তর।

0: ঘটনা দেয়। উত্তরপ্রদেশের রামপুরে পাটুয়াই নামে একটি গ্রাম আছে। ওখানে আকাশ এবং রোহন নামের দুই বন্ধু দেখলেন যে তাদের চারপাশের এলাকা নোংরা আবর্জনায় ভরে গেছে। ব্যাস তারপর আর কি, আকাশ এবং গ্রহণ আবর্জনার ব্যাগ তুলে নেন এবং পরিচ্ছন্নতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আস্তে আস্তে অন্য যুবরাও তাদের সাথে যুক্ত হতে থাকেন। একটি টিম তৈরি হয় যার নাম হয় ক্লিন আপ পাটুয়াই। এই যুবরা আজ পর্যন্ত 4টি গঙ্গার ঘাট পরিষ্কার করে ফেলেছেন, 1 টনেরও বেশি প্লাস্টিক আবর্জনা সরিয়ে ফেলেছেন। এনারা বেশ কয়েকটি পুকুর এবং সার্বজনীন স্থান পরিষ্কার করেছেন। বন্ধুরা, এবার শ্রী অমরনাথজির যাত্রাতে স্বচ্ছতা এবং জন অংশীদারিত্বের এমনই প্রেরণাদায়ক ছবি দেখা গেছে। দুর্গম রাস্তায় হাজার হাজার স্বচ্ছতা কর্মী দিবারাত্র সেবা প্রদান করে চলেছেন। এই বছর যাত্রা চলাকালীন 400 মেট্রিক টনেরও বেশি আবর্জনা সংগ্রহ ও প্রসেস করা হয়েছে। আমার এই প্রচেষ্টার একটি ব্যাপার বিশেষভাবে ভালো লেগেছে, স্বচ্ছতার এই অভিযানে পুণ্যার্থীরা অংশীদার হন। 16,000এরও বেশি যাত্রী স্বচ্ছতার সংকল্প নিয়েছেন। 10,000এরও বেশি যাত্রীদের রেসপন্সিবল যাত্রু সার্টিফিকেটও দেওয়া হয়। এখানে একটি অত্যন্ত অসাধারণ প্রয়োগও করা হয়েছে, যাত্রাপথের ঘোড়া এবং খচ্চরের গোবরকে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয়েছে এবং সেই ক্লিন এনার্জি থেকে স্বচ্ছ জ্যোতি প্রজ্বলিত করা হয়। অর্থাৎ বাবা বরফানির এই পবিত্র যাত্রায় স্বচ্ছতাও সেবা ও আস্থার রূপ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গ্রাম হোক বা শহর, আমাদের নদী হোক বা তীর্থস্থল, এর পরিচয় আমাদের আচরণ থেকেও পাওয়া যায়। আর যখন স্বচ্ছতা আমাদের আচরণের অঙ্গ হয়ে যায়, সেই স্থানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো আমাদের এক ক্ষুদ্র শখ জীবনের বড় কোনো সম্ভাবনার রাস্তা খুলে দেয়। নাগাল্যান্ডের ফেক জেলার বিশালি পুরোজির পথ চলাও সেরকম। বেসালুজি কৃষক পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় তিনি তার মা বাবাকে চাষ করতে দেখেছিলেন এবং তার নিজেরও ফুলের প্রতি খুব টান ছিল। 2021 সালে তিনি শখ থেকে ছোট্ট স্তরে ফুল উৎপাদন শুরু করেন। ধীরে ধীরে এর মধ্যে এক সম্ভাবনা দেখা দিতে থাকে। তিনি লক্ষ্য করেন, বিয়ে বাড়ি হোক বা অন্য উৎসব, ফুলের চাহিদা সবসময় থাকে। বেসালুজি নিজের এই শখকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সফরে তিনি স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ফুলের বৈজ্ঞানিক চাষের ট্রেনিং নেন এবং তারপর তিনি কেবলমাত্র 1/4 একর জমিতে গ্লেটিলিয়াসের কয়েক হাজার চারা রোপণ করেন। প্রথম প্রচেষ্টাতেই 5,000এরও বেশি ফুল ফোটে। বন্ধুরা, এই সাফল্য বেসালুজির জন্য এক নতুন সূচনা হয়ে দাঁড়ায়। তিনি ফুলের চাষকে আরও এগিয়ে নিয়ে যান। যে ফুল কখনো স্থানীয় বাজারে সীমাবদ্ধ ছিল, আজ তা নাগাল্যান্ডের সীমানা অতিক্রম করে দিল্লি মুম্বাইয়ের মতো শহরে পৌঁছে যাচ্ছে। বেসালু পুরোজির এই যাত্রা আমাদের বলে যে শখ যখন পরিশ্রম আর সঠিক পথ প্রদর্শনের সাথে যুক্ত হয়, তখন তা নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছেন যারা একটি ছোট প্রচেষ্টা দিয়ে শুরু করেন আর দেখতে দেখতে তাদের প্রয়াস অনেক লোকেদের জীবনে পরিবর্তনের রাস্তা তৈরি করে দেয়। ওড়িশার দেবরীগড়ে একটি গ্রাম আছে ধরকুসুম। কয়েক বছর আগে পর্যন্ত এই গ্রামের মৈথিলি ভুয়েজি প্রায় প্রতিদিন জঙ্গলে যেতেন, কখনো জ্বালানির কাঠ আনতে, কখনো মহুয়া বা কেন্দুপাতা তুলতে, তো কখনো বাঁশের কোপলা এবং অন্যান্য বনজ সামগ্রী আনতে। তার এবং ওখানকার অনেক পরিবারের বহু চাহিদা এই জঙ্গল থেকেই মিটত। কিন্তু তারপর মৈথিলিজি দেবরীগড় ইকোট্যুরিজমের সঙ্গে যুক্ত হন। এখান থেকে জঙ্গলের সাথে ওনার সম্পর্ক এক নতুন মোড় নেয়। এখন জঙ্গলের রক্ষণাবেক্ষণও তার জীবিকার মাধ্যম হয়ে ওঠে। বন্ধুরা, মৈথিলিজির জীবনে আসা এই পরিবর্তন অন্য মহিলাদেরও প্রেরণা দিয়েছে। আজ 60এরও বেশি মহিলা জঙ্গল সংরক্ষণের কাজে যুক্ত হয়েছেন। কেউ বন্যপ্রাণী সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন, কেউ তৃণভূমি বিকাশের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কিছু মহিলা ইকোট্যুরিজম অ্যাক্টিভিটিতে যোগদান করেছেন। বন্ধুরা, মৈথিলিজি ও দেবীগড়ের এই বোনেরা দেখিয়েছেন যে প্রকৃতিকে রক্ষা করা যায় আর জীবনে সমৃদ্ধি আনা যায়। এই সমস্ত বোনেদের প্রচেষ্টা আমাদের সকলের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। বন্ধুরা, আজ আমাদের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছড়িয়ে মহাকাশে পৌঁছচ্ছে এবং আপনারা জেনে গর্বিত হবেন যে ভারত এমন স্বপ্ন দেখা বিশ্বের হাজার হাজার মেয়েকে এক সুতোয় বাঁধছে। এই উদ্যোগের নাম মিশন শক্তি 60। এর মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার এবং উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে এই মিশনের একটি সুন্দর দৃশ্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় দেখা গেছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় মিশন শক্তি সেট এর দ্বিতীয় ধাপের সূচনা হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও ভারত থেকে আসা প্রায় 100 জন ছাত্রী এক জায়গায় একত্রিত হয়েছিল। ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচিত ছাত্রীরাও এতে অংশ নিয়েছিল। এই গোটা উদ্যোগের লক্ষ্যটি অত্যন্ত বিশেষ। বন্ধুরা, সম্পূর্ণভাবে ছাত্রীদের দ্বারা নির্মিত একটি স্যাটেলাইটকে চাঁদের কক্ষপথে পাঠানোর প্রস্তুতি চলছে। আমার দৃঢ় বিশ্বাস যে এদের মধ্য থেকেই বহু ছাত্রী আগামী দিনে বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের জগতে নিজেদের এক নতুন পরিচয় গড়ে তুলবে। আমার প্রিয় দেশবাসী, আজকাল অ্যাভোকাডো ফলের খুব রমরমা। আগে এই ফলটি হয়তো খুব কম মানুষই চিনতেন, এর চাহিদাও ছিল কম এবং কদরও ছিল কম, কিন্তু আজ ডাইনিং টেবিলে একে প্রায়শই দেখা যাচ্ছে। আজ এটি স্বাস্থ্য সচেতন মানুষ ও প্রিমিয়াম মার্কেটের বিশেষ পছন্দের ফল হয়ে উঠছে। আমাদের কৃষক ভাই বোনেদের জন্য এটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হচ্ছে। যেমন অন্ধ্রপ্রদেশের কাডাপার বরদ রাজ্যের কথাই ধরা যাক, তিনি বহু বছর ধরে নিজের জমিতে টমেটো এবং কলার চাষ করছিলেন। একদিন তিনি বন্ধুদের খামারে অ্যাভোকাডোর ফলন দেখতে পান এবং তিনি ইউটিউব থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ পর্যন্ত তিনি প্রায় 4 টন অ্যাভোকাডো উৎপাদন করে ফেলেছেন। আজ তিনি স্থানীয় দোকানগুলিতে সরাসরি এটি সরবরাহ করছেন। নতুন ধরনের ফসল, বৈজ্ঞানিক পরামর্শ এবং সরাসরি বিপণনের মাধ্যমে তার ছোট্ট খামারের আয় সম্পূর্ণ বদলে গেছে। তামিলনাড়ুর কোডাইকানালে কৃষক চন্দ্রশেখরনজি আধা হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছিলেন। তিনি এর খুব ভালো দাম পাচ্ছেন এবং তার উপার্জনও বেশ বৃদ্ধি পেয়েছে। কর্ণাটকের চিকমাগলুর বেশ কিছু কৃষক ভাই বন্ত কফি বাগানের মাঝেই অ্যাভোকাডো গাছ লাগিয়েছেন। এর ফলে কফি ও গোলমরিচের পাশাপাশি তারা বাড়তি উপার্জন করতে পারছেন। বন্ধুরা, আমরা শহরের রেস্তোরাঁগুলোতে প্রায়ই অ্যাভোকাডো টোস্টের কথা শুনি, কিন্তু এই অ্যাভোকাডোর মাধ্যমে আমাদের উদ্ভাবনী কৃষকরা আয়ের এক নতুন পথ খুঁজে পাচ্ছেন। অর্থাৎ নিজের দেশের অ্যাভোকাডো দিয়ে আপনার টোস্টের স্বাদও বাড়ল, আবার কৃষকদের আয়ও বেড়ে গেল। আমার প্রিয় দেশবাসী, কিছুদিনের মধ্যেই 3রা সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী পালন করব। বন্ধুরা, উত্তম কুমার একজন ভার্সেটাইল অ্যাক্টর ছিলেন। তিনি নিজের অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ফিল্ম লাভাররা মানেন যে শ্রী সত্যজিৎ রায় ফিল্ম নায়ক দ্য হিরো পুরো স্ক্রিপ্ট মহানায়ক উত্তম কুমারকে ভেবে লিখেছিলেন। সত্যজিৎ রায় বলেছিলেন যে তার মধ্যে ডিগনিটির সাথে অসাধারণ ইমোশনাল ডেপথ ছিল। চরিত্রকে তিনি জীবন্ত করে তোলার জন্য খুব পরিশ্রম করতেন। উত্তম কুমার নিজস্ব সহজতার সঙ্গে ফিলান্থ্রফির জন্য পরিচিত ছিলেন। তার জীবন থেকে কখনো হার না মানার একটি আরও বড় শিক্ষা মেলে। তার শুরুর ছবিগুলি খুব বেশি চলেনি, কিন্তু তিনি নিজের কাজের উপর ফোকাস বজায় রেখেছিলেন। এরই ফলস্বরূপ তিনি এত উচ্চতা অর্জন করেছিলেন। বন্ধুরা, মনে আছে যখন আমি কলকাতা রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমারের বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ব্যক্তি তার একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আবার মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সবসময় আমাদের সকলের হৃদয়ে বিরাজ করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে বিরাজ করবেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের উৎসবগুলি পরম্পরার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগও দেয়। আসন্ন দিনগুলিতে আমরা আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ উৎসব পালন করতে চলেছি। 4ঠা সেপ্টেম্বর জন্মাষ্টমীর পবিত্র পার্বণ, সেপ্টেম্বরেই আবার বিশ্বকর্মা পূজাও পালন করব। এই সময় আমাদের আশেপাশের কারিগরদের, শিল্প কারিগরদের এবং বিশ্বকর্মা বন্ধুদের সম্মান করা উচিত। কিছু মাস পরে দীপাবলি আসতে চলেছে, এর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। উৎসবের এই মরশুমে আমি আরও একবার আপনাদের ভোকাল ফর লোকালের অনুরোধ করছি। ভোকাল ফর লোকালের অর্থ কেবল মাটির প্রদীপ কেনা নয়, এর ভীষণ খুব বড়। আমরা নিজের ঘরের জন্য যে জিনিস কিনি, সেটিকে একবার অবশ্যই দেখে নিন যে তা ভারতে তৈরি হয়েছে কিনা। ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথ ভারতে তৈরি জিনিসের উপর গর্ব অনুভব করার মাধ্যমেই প্রশস্ত হবে। এই বার্তাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের দায়িত্ব। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের বন্ধুরা, ইনফ্লুয়েন্সাররা এবং সেলিব্রিটিদেরও এতে বড় ভূমিকা আছে। আমার অনুরোধ, আপনি নিজেও ভোকাল ফর লোকালকে আপন করে নিন এবং অন্যদেরও এর জন্য অনুপ্রাণিত করুন। বন্ধুরা, আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনছেন। আপনি তাদের সম্বন্ধে মন কি বাতে অবশ্যই লিখুন। আপনার পাঠানো অভিজ্ঞতা দেশের কোনো একটি জায়গায় কারোর জন্য নতুন প্রেরণা হয়ে উঠতে পারে। আমি আপনাদের পরামর্শ অভিজ্ঞতার প্রতীক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
1: আনি খাপাংনি হা নি লুকরব খুলুমকা মন কি বাত নি অকতাল এপুসিদ নরক যতন আং হাইন হাই লামসগো নরক যতন সাইমানো অব অবহাই কাইসা দাংসা জেও চিংকতাল সাকামুং রত্ন বুসকাঙ্গ তুবু হা নি লুকরক নি ইনোভেটিভ আইডিয়া নতই কক সালায়ু অবরক নি বিসিংগ বুসক আইডিয়া রক অবহাইতং জে নি উকলুগ লুকরক লাংমানি খাতুমা ফান ফনাঙ্গই রুব কিচিং সং জরা কিসা সকাং সোশ্যাল মিডিয়া ও খরকসা সৈকা আষার একাদশী তেরনি জরাও আং অবনো খনার নানি বেলাইন খাতুমকা লাইবুমাও খনাতক রানী আনি সাকথার মুংনি চ্যাংমুং কাহাম চ্যাংকা ব অবনী সকাং সাকা অ আইডিয়া বেলাইন কলাই নং অ ওয়েবসাইট হাবদি তাই জেসা কাইসা বিসিংগ সাইডি আর নং কলাই খেন সাইমানাই অ জরা বারতনি ব বখাগ সাব হাপাং তৈ দুলৈতং আংব অবন বেলাইন হামজাকা আংওয়ানসুকা অবনতৈ তাইব কাহামকে সিনানি নাঙ্গ আং সাইমানকা অ সামুং মুম্বাইনি মসাং কৃষ্ণ সশদ্রী খাই দো মসামানী ককে অবশ্যই কৃষ্ণাজি ও ওয়েবসাইটনি মূব বেলাই কলাই খাই রেখা www.bharatrajya.com অব যে সাকথারকা আবুনি কথমা নরকনি থানিব যে সাকেফানো সগৈনা নাঙ্গ আবুনি বাকে আং ওয়ানসুকা তামনি বাইথাং কৃষ্ণজি বাই কক সায়া তংনাই কিসিং সং কৃষ্ণজি ফোন তুই চাই গরং হরকা কৃষ্ণজি খুলুমকা
2: খুলুমকা স্যার খুলুমকা
1: তাকুক আং সাইমানকা নং টেক হায়ুংনি বুয়া লাইবুমা ফরংনাই বুয়া হাইফানো নং টেকনোলজি নো সামুঙ্গ থেপাই হিস্টোরি নি সাইট সনামুই রেখা আং বেলাইন খনানা মুসুংখা অবরক বাহাইকে উংখা
2: হামবাই স্যার নং বাই কক মা সামানী আনি বাকি বেলাই কপাল কাহামনি কক হংকে স্যার আং আনি বাই থাংনি কক নো সানানি হিংকে সানাকলায়ো আং খরকসা ইঞ্জিনিয়ার আবুনি উলো MBA খলাইখা উলো মার্কেটিং হায়ুঙ্গ হাবখা ফিয়া অ যত খলাই দংফ্রু ফানো চেরাইনি সিমিনো আং হিস্ট্রিনি ফাইসিং আনি বেলাই সিনা মুচুংমা দঙ্গ আবুনি বাকি আং জেফ্রু ফানো হিস্ট্রি ন তুই মংসাসক খলাইনি নাইও বাহাইকে আবনো তাইব খাতুং জাকনাই খলাই মান আনি মব মৈতু দঙ্গ চং জেতৈখে হিস্ট্রি পড়ি রুব আর তাইব কাহাম খাই মানো আর গবাং মা সলাই মৌতুবুই মানো লাইবুমানো কথমানি বিসিংতৈ লুকুরগনি থানি সগিরি মানো
1: কৃষ্ণজি ভারতনি লাইবুমানি ব বখাকনো তৈ নি ওয়ানসুকমা সখাই তাইব গবাং বরকন সাইমানা নাঙ্গ হনাই
2: স্যার জং তুমুং চিনি স্কুল তৈ কলেজ রগ পরিমান নাইখে নুগো আবো কাইসা হাক্তর এবা হাস্তিনি নাহার মুংবাই ফরংজাগ তাই অ হাক্তর রগ্ন কথায়া মুচুংমা আচারিও আবখাক্তৈ জং চিনি কবুনি কটর হাক্তর রমদি চুল পল্লব কর্কটা বুগ্রা বসং কাশ্মীরনি আহম রগ্নি তৈ সাউইমানজা জেরক বিশি দগ্রানি কবাং রমই বরকনি হুকুমু তাই গরং রগই তনিখা আবনি বাকি আং আমতেই কাইসা সাইট সামনানি ওয়ানসুখা আবহাই কতর হাক্তর রগবাই বরক রগ্ন সিনিরই রেনানি
1: কৃষ্ণজি नंग आसे कष्ट खलायका आं नन' कायसा इमांहाय सोंमुं सोंनानि मुचुंगो तुमुं भारतनि लाइबुमानि खरकथाम बरकबायकक सानानि सेबमानखे नों साबबायकक सानाय ताय तांगै
2: आव सार हंखे पुलेनो आं राजा राजा चुल एबा राजेन्द्र चुलबाय कक सानाय जेरो चुल्ल हाकतरनि जतनि फानग्रां ताय एलेम गोनांनि बिसिङो तङो आबुनि बागै आं बरकनो सोंनाय बृहदीश्वर मन्दिर एबा गंगाय कुन्दु चुल्लपुरम हाय कतर शिव मतायनक सोनामनानि कुचुक वानसुकमु बरक बाहायके मानखा बाहायके बरक खाचंखा बाहायके बरकनि आ वानसुकमु सफायखा जों आ बाहायके सोनामना नांगौ आब' बोसकांनि सा साय एबा नै साय बिसिरमै गोबांमा बरकनो खा बासारै मानो आबुनि बागै आं बरकनि थानि आ कक सोंनाय ताय ताय खरकसा बरक ओंखा आनि खाकामुदै भारतनि लाइबुङाव बेलाय सेरजाक थाया बरक सार बिनि मुं हेमु आबुनि बागै भारतनि लाइबुङाव बनतै बोतां तांनै तांथाम सिमिनो मा परिव जों सायमानिया हेमु खरकसा तंकसं बरक कयनेने बरक ब खरकसा बानिया खलायनाय आरनि सिमिनो ब कायसा हाक्तर सामै तिसाका ताय ब खरकसा हाक्तर सामै तिसानाय सिमिनया ब खरकसा सेंक्राक ताय वानसुना गोरों ब खरकसा सेंक्राक वानसुक गोरों ओङै बिनि लांमाव वाय नैथि थाम जबा खलायखा आरनि बिसिं वाय नैथि नै गोबलाय ओंखा आबुनि बागै बिनि तामु वानसुकमु ताय बाहायगे खरकसा कसं बरकनि आसो कतर बुबग्रा ओङै मानखा आं बिनि अलांमानो सायमानानि बेलाय मसुङो सार ताय खरकसा ओंखा त्रिभुवन महादेवी जे बरकनि लांमा बेलाय बुइनि मकल सतन्नाय खरकसा बोरै उड़ीसाव भूमकर मुङै कायसा बुग्रा बसं दङ बरकनि कथमाबो बेलायनो खोनाथतक इंनिया खेन' ख्रीष्ट बिसि जार्रा बाथि बिसिव बरकनि आरिनि पाल हाकतर बरकनि हान' जप्रबखा बरकनि बुग्रा बिनि बोसाय आ जबाबो थैखा आबुनि बागै बरकनि हा खसरखा ताय हानि अजमारक बन याकारि थांखा आबुनि बागै अ बोरै अ हान' नायकलना पजा हरखा ताय ब भारतनि लाइबुमाव पुइला फियगजाक हानि नायकलनाय रगनि बिसिङ खरकसा ओङै बासाखा ब हाफांन' सिमि थिर खलायलिया फिया अ हान' आसोके ग्रा खलायतिसाखा आब' उलनि बिसि सारा रमै कलिंग ताय आ आमजाय न तुइदुलखा आबुनि बागै बरक ओंखा आ खरकदाम बरक जे रग बाय आं इमांनि वानसुक मुङ कक सालायना मसुङ सार
1: कृष्णाजि ताबुगले माहनसिनाय नों अलाय बुमानि खरकसा बोखाक ओंगै कासाका नों आबुनि बिसिंग गोलोगै दङ नायदि आंबो बेलाय खाथुंगैनिनि साइटन' नायखा ताय आनि थानि जतनि खा सतनमानि मानै ओंखा निनि साइट' कायसा टेप दङ आरो लुकुरक चाफिबमुं ताय कक बिति रैमानो अबहै काहाम ककथुम यासाकना गसि मानिन' कायसा खुसाजाखनाय सासारमु नों लुकुरकनि याकनि कक बिति माना दिचेंखा
2: सार जों ताबुक लुकुरकनि गोबांमा कक बिति मानो दालनै कक बिति सफायो दालसा कक बिति ओंखा सिनि सामुं चाबफिननानि रमदि अ हास्ते अ जरा अ हाव आ बुबाग्रा तंमानि एबा अ जरा अ आबतै जबा ओंखा अबहाय किसासो कक बिति सफायो गुबुनि कक बिति रग ओंखा नों अ वेबसाइट फिसारन' थेपाय मानो ओंखे जों दालनै कक बिति मानो अबहाय कक बिति मुंसा सोंमानखे अ हास्तेव आबहाय जराव आ बुबाग्रासे थैफांखे जों बिनि कक बितिन' यासागौ आबुनि बागै सिनि जे सैमुक दंमानि रमदि जोंन' केब' कक बिति रोखा नरक अब भारत फुनुखा तुमुं हास्ते बेरामो फुनुक मानखे तैबो हामनाय आबुनि बागै जों आबुनब' जेंखा आबुनि उल' जों ताय खाक्साबोखा তুবুখা জেথানী যত হাক্তরনি ককথুম রক্সাবই ট্রাম কার্ড সামকা জেতিখে আবো চেরাই রকনি থানি সগিনাতই খরকসা বরক কক বিতিরেখা লাই থাংজাক ককথুম গরংসা থাই তনিথাই জেতিখে যত ডাউনলোড তাই শেয়ার খাই মাননাতই আবুনি বাকিন যান সুমুন মুখ্রাং খাইখা আবুনি বাকি যবন সাইমানা নাঙ যায় খাইমান যাহাম থাক ইয়াবা তাই আবো সাইমানই যাফিজাকাই টেপ ন আবো বাই মানজুখা যেটিকে আ সাইড যতনি বাকি অংনাতই তাই থিনাঙ্গ যতনি গদাল মূনি সাকাহিমই যবতই কাইসা সাইড সামনে আবো বসকাং কিসাসু বিশি রগী লাইবুমানো কাইসা মু নাংজাকাই খাই তিসানাই
1: কৃষ্ণজি নবৈন কাইসা বেলাই সামু কাহাম খাইকা হিস্ট্রি ন কালিবু নিতেই কবুনি মুসুকমা টংনা তাই নবং মা সামু ব খাই টংনা
2: আও স্যার আংখে বেলাই সিরিং সরব টংনাই বড়
1: হা হা
2: টেকনোলজি তাই হিস্ট্রি ন আং বেলাই হামজাগো তাই তাবুক টেকনোলজি তাই হিস্ট্রি থানজাঙ্গি থাকাবা আং আর গলগী টঙ্গ
1: কাহাম ন কৃষ্ণজি নিনি বাকি আনি রুয়াই টঙ্গ নং বেলাই কাহামকে চেনখা তাই নিনি নাহান মংব অবহাই লুকুরক আর গদাল নাই অবলে আং সাইমানো নিনি বাকি আনি বুখাকি বেলাই বেলাই হামবাই কিচিংসং কৃষ্ণ জি নি অসাক্তারমা লাইবুমাতই সরংনাই রকনি বাকি সিমিয়া যং যত চিনি লাই থাংজাক জরানতই খাতুঙ্গুই সিনানি বাকি চুবানাই নিনি থানি তুমং অবতই সাক্তার মুংনি ককটুমা তংখে জেসাকে ফেন শেয়ার খাইজাদি খাপাংনি হাক্তনি লুকরক কিয়কজাক ভারতনি বাকি ফেক মুং কারজাক শিকলা হদা আওয়াই মুং তাবুক হাক্তর গনাঙ্গই কদকে সকাঙ্গই থাঙ্গই তঙ্গ অবনি নাহার মুং সরাইসা ফেক মুং কারজাক শিকলা হদা ফেক মুং কারজাক ভারত কবাং মা বরক আলাই দেখে চিনি শিকলা হদা কবাং মারি বাইকে আরো গদালখা যত বখাকতই ভারতনি শিকলা হদানি সাকাম টংঠক মুং তাই থিনাং গসংনি বাকি অবো অংকা চিনি পালনি সমাই কিসিংসং ফেকলাইমানি খরকসা বরকনু সিমিন কবলিয়া অবনি হামিয়ামারি নুখুংতাই হদানি যত মানজাগো আং বরকনু হামবাই রা মুচুঙ্গো জেরক ফেকমুং কেবেঙ্গই সিচারি মুং তুবু তাই ফেকমুং কেবেঙ্গই সবা খাইনাই বরক রকনু চুবানা সকাঙ্গই ফাইনাই রকনু নরক ফেকমুং কারজাক ভারতনি বাকি গরাক স্লোগান সামুই দেমান চিনি শিকলা রসাব গরং রক অবহাই রসাব মুং রসাবই দেমান ফেকমুং গরই লাংমানি ককটুমা তলাঙ্গই থাই সরংনাই রক থুং নক মশানাই রক অবহাই বখা নাইনাই চিকন থুনক সৈদামান ফেকমুংনি জঞ্জাল তাই ইয়কমুংনি লামা ফুনুকনানি চিনি হাও কাহাম কন্টেন্ট ক্রিয়েটারনি বিয়াল গ্রেই আং অবরকন জুদা জুদা কক বাই অবহাই কন্টেন্ট সামনানি ককবো হদানো লামা ফুনুকনাই চুবনাই আং বরকন জুদা জুদা কক বাই অবহাই কন্টেন্ট সামনানি কবগো হদানো লামা ফুনুকানি চুবানানি নরবো জেসাকে ফানো হ্যাশট্যাগ তৈ সোশ্যাল মিডিয়া তৈ নরকনি সাক্তার মুং ন শেয়ার খাইদি কবংমা জরা চংজাক আওয়াই মুংনি সলাই কথুক সাক্তার মুংনি কবাং সামুগো নাঙ্গো ফাইদি যং যত কথাই ভারতনি শিকলা হদা ন ফেকমুংনি ইয়াকনি চালরুই ফেকমুং গরীখে তরনানি অ সামুং কথারো সাক সাকনি পজা হলাইয়ানো নরক জেসাকে ফানো হ্যাশট্যাগ ড্রাগ ফ্রি ইয়ট হ্যাশট্যাগ তুই সোশ্যাল মিডিয়া ও নরকনি চাইটুমুং ন জেসাকে ফেনো শেয়ার খাইদি খাপাংনি হাতুনি লুকরব অগস্টাল রুগী যত থাইন হা ন হামজাকানি জুদা জুদা বুমুল নুখা অজরা যত বরকন হা হামজাকমানি মারি তাইব গ্রাক অঙ্গ বসং ইয়াক থান্তি সাল তাই বার জাকার দি চবানি বিশিংনি পান্দানি সিমি চেঙ্গাই হাক হাকমানি শাল কস।

মুইতো শাল জরা অ পান্ডারক অ তালন জুদা খলাই তিসাও ইয়ক সমা শাল তাই বসং নখায়ুং শাল যত বরকনো কুং সুগ্রি তিসারব হারগা তিরঙ্গা তাংবো তাঙ্গো মুসুমানো তৈব ক্রাক খলায়ো বন্দে মাত্রমনি বিশি সারা বাচি পুংমা বাকি অ বিশি তাইব ছনা সাকা তাকলাই কাইসা রাজাকনি গবাং তিরঙ্গা সেলফিও আপলোড খলাই যাকা তাই অ পালিকথাম নি তের ভারত সিমিনো মথাকজাক হাইয়া অ বিশিব সূর্যপথ তিরঙ্গানি বিশিংতৈ চিনি পালিকথাম বানা হায়ুং গনাঙ্গই কাইসা জুদা কুক হিমং চেঙ্কা সালনি পুইলা পহর পামা লগি লগিন ফিজিনি আইসিসির পালিকথাম বানা তিসা জাকা আবুনি উল এশিয়া আফ্রিকা ইউরোপনি ফুরাই নক তাই কুবুনি আমসাইরগ তাই আবুনি উল আমেরিকানি সেন ফ্রেসকু জরা পালিকথাম বানা তিসা জাকা নর ওয়ান সুগুইনাইডি অ নুকমুংরক বুস কাহাম ওখানা হায়ুং গনাঙ্গই জেফ্রু সাল কাসাকা আফ্রো ভারতনি পালিকথাম বানাবো কবন সাকা অমহাই সাক্তার মু হাদানো থানসা খ্লাই তিসাও অবরক হাক্তর বাই চিনি হালকন তাইব ক্রাক খ্লাই রো অ সাক্তার মু বাই গদাল জাক যতন বেলায় বেলায় হামবাই আনি খাপংনি হাক্তুনি লুকরক সাল বুরুম ফুংনি সিমি সারিক জরা চিনি দলিতাই আগুলি রকনি লাম খরক রাসাই রাসাই বরি রক বরকনি সামুং বাই পাইলায় উংলাই তঙ্গো কেববা মৈখুতিং ফালো বাকসাকে বুথাই কেববা চা ফালো কেববা কুম্ভবান জাতি সহনা মতাইনি মানই খনই ফালো গবাংমা জরা কিসিসা রাংনি বিয়াল বাই বরকনি বানিয়ানি সকাং মুঙ্গ কেবেং মুং সফায়ু পিয়া তাবু পিএম সনিধি তাংবতাং নিসিমি খরক রাসাই রাসাই আমা হানক সং কতাল ফানমানে তঙ্গ বরি রত্ন ফানরুমুং অ বুখাগ জেসুক কক সালাই জাকনা তংমানি আসুক সালাই জাকিয়া পিএম সনিধি তাংবতাংনি সেব মানাই রকনি বিসিঙ্গ ইয়া হিনফান রাও বরিশি দক ন বরি রক আবনি কক মাংখা হাক্তর গনাঙ্গই অংয়া খেন থামচি বা রাসাই বরি রক অ তাংবতাঙ্গ গদালই বরকনি বানিয়ান সকাঙ্গই তলাঙ্কা কিসিংসং গাজিয়াবাদনি ববিতা শর্মা অবনি কাইসা কসাম হুনুমারি ববিতা মতাইনি মানই ফালনানি কাইসা চিকুনসা ফালনক তঙ্গ খুম চাতি সহনাং সাতরাই নারিকারাহাই মানই ফালই বিনি নখুনো সুবাউই তঙ্গ ববেলাই কসারাং তাই সামুং ক্রাক খলায়ো ফিয়া বানিয়া ফুয়ানা বাকে বিনি রাং নাঙ্গো ব পি এম সনিধি তাংবতাংনি সিমি রাং সুবাসু মানখা ব বিনি ফাল নগ মানই বাংরুই বানিয়ানো ফুয়ারখা বিনি আরো পাইনাই বাংখা তাই তরুক তরুক লামা কিনানি চিকুনসা ফালনক কাইসা কতর ফালনকুঙ্গই কাসাকা কিসিংসং বেঙ্গালুরুনি টি এস নিঙ্গামানি ফুনুংমারিবো বেলাইখানো খা বাসা জাগনাই নিঙ্গামা তে বিনি বসাই ইটলি দুসা তে সাম্বা ফালানি কাইসা চিকুনসা বানিয়া চেঙ্কা বানিয়া তো কাহামনো উঙ্গই তঙ্গো ফিয়া অবনো তৈব কতর খলাইদানি বাকৈ গবাং রাং নাংমানি নিঙ্গামাবো পি এম সনিধিনি বিসিংতৈ চুবামুং মানখা ববিনি দাগরৈ মানে ফালজাকনাই মালখুংনো আপডেট খলাইকা মানে গবাং পাইনা চেঙ্কা তাই বিনি মেনো গবাংমা মানে কতাল তুবুখা অববাই বিনি কাস্টমার বাংখা তাই আজিমুংবো বাংখা বিনি নখুংনি রাংরি তমুংবো কাহামংখা তাবুক ববিনি বসা খরক তামনো কাহাম রং সরং রথানি বাইথাং চুকজাক কিসিংসং জেফুর খরকসা বরৈনি বানিয়া সনাসাও আফ্রু লগি বিনি নুখুংনি সাসামুংবো উঙ্গি ফায়ু চেরাইর কাহাম রং সরংমং বো নাইমানো নকনি নাগমানি মানৈ রকবো সুফুঙ্গুই মানো তাই বরি রকনি সাকবাইথাং খা বাসামুং তৈব ক্রাক অঙ্গো
अक कुबुई बरी रंग।

0: বাদল কাকা ঘরে আছেন? ঘরে আছেন?
1: কে কে?
0: আমি কদমতলার নকুল রায়।
1: তুমি তুমি দীনেশ রায়ের ছেলে না?
0: আগে হ্যাঁ,
1: দীনেশ আমার ছোটবেলার বন্ধু, আমাদের আদিবাড়ি কুমিল্লায়, একসাথে পড়ালেখা খেলাধুলা করতাম। তা এই সকালে কেন এসেছো বাবা?
0: এই বাবা মার ইচ্ছে আমাদের বাড়িতে একদিন ত্রিনাথ ঠাকুরের আসর হোক। বাবা বলেছেন আপনি ছাড়া অত্র এলাকায় ত্রিনাথের আসর করার মতো জ্ঞান আর কারোরই নেই। এখন আপনি অনুমতি দিলে আমরা বাড়িতে আসরের আয়োজন করি।
1: সব ত্রিনাথ ঠাকুরের ইচ্ছে বাবা, সব ত্রিনাথ ঠাকুরের ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র, সব উনিই করান।
0: তা দিনক্ষণ বলে দিলে আমরা সে মতো আয়োজন করব।
1: তা তো বাবা যে কোনো দিন করা যাবে না, পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে।
0: তা পঞ্জিকা দেখেই বলুন না।
1: ঠিক আছে, আমি একটু পঞ্জিকাটা দেখছি। এই যে এই যে এই যে, আগামী ফাল্গুন মাসের পূর্ণিমায় গোধূলি লগ্নে এই আসর বসলে ভালো হবে।
0: ঠিক আছে কাকা, এই কথা রইল। আসরের নিয়ম কানুন উপকরণ কি কি লাগবে তা দয়া করে এখন বলে দিলে আমি জোগাড় করে রাখব।
1: সেদিন ঘরের বারান্দা লেপে মুছে তক্তকে করে রাখবে। একটা তিনাতের পর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধুতি, একটা পূজার সরাইতে কিছু ফুল, বেলপাতা, চন্দন, তুলসী, কিছু আতপ চাল, কলা, চিনি, বাতাসা, তালের ক্ষীর, এইসব যেন থাকে।
0: আচ্ছা,
1: এছাড়া তিনটি ধূপকাঠি, তিনটি মাটির প্রদীপ, কিছু সরিষের তোল, তিনটি সলতেও লাগবে, আর ওই তিনাতার পাঁচালি ঢোলক, কাঁসর, ঝুড়ি, এসব বাদ্যযন্ত্র আমি নিয়ে যাব। শুধু আমি নই, আমার সঙ্গে আমার দলের কিছু লোকজনও যাবে।
0: ঠিক আছে কাকা, ঠিক আছে।

0: উনি ঠিক আমাদের চালিয়ে নিয়ে যাবে।
1: তোমার নিজের ঘরে নুন আনতে পান্তা ফুরায়, এটা কি গ্রামের লোক জানে না? যেদিন যে বাড়িতে আসর করো, অন্তত তাদের কাছে তো কিছু আর্থিক সাহায্য সহায়তা চাইতে পারো।
0: তা চাইতে পারি, কিন্তু গরিব চাষা বুষা সাধারণ মানুষ গায়ে গোতরে খেটে সংসার চালাতে হিমশিম খায়, আমাকে কোথা থেকে দেবে বলো? মানুষ আমাকে ডাকে, সম্মান করে, আর কি চাই? এটাই তো যথেষ্ট।
1: তোমাকে আর বোঝানো যাবে না।
0: তুমি তুমি এই কথা বলছো? আমাদের রসরাজ মিস্ত্রি ও তার স্ত্রী চরম অভাব অনটনের কারণে তার বাড়িতে কখনো আমাকে নিমন্ত্রণ করে কোনোদিন কোনো আসর করতে পারেনি বলে সব সময় আফসোস করে। তাদের বিশ্বাস, আমাকে বাড়িতে ডেকে কোনো আসর বসাতে পারলে তাদের সংসারের আয় উন্নতি হবে। আমাকে পথে দেখলেই পায়ে ধরে প্রণাম করে আর এসব কথা বলে। হ্যাঁ, আর ওই জোর দিয়ে বলে একদিন না একদিন ঠিক আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করে আসর করাবে। মানুষের হৃদয়ে অন্তত এই বিশ্বাসের জায়গাটা তো আমি লালন করে আসতে পারছি, এটাই আমার চরম প্রাপ্তি, এটাই আমার স্বীকৃতি।
2: বাদল দাদা, ও বাদল দাদা, আমরা এসে গেছি, এবার মহড়া শুরু করা যাক।
0: কি রে বিরাধন, রাতুল চরণ আসেনি কেন? সে তো অনেকদিন ধরে মহড়ায় আসছে না, কি ব্যাপার, খবর নিয়ে দেখিস তো।
2: সে বোধহয় আর আসবে না দাদা।
0: কেন কেন?
2: ও শহরে গিয়ে মহামায়া ব্যান্ডে যোগ দিয়েছে।
0: তাই নাকি?
2: হ্যাঁ, সেখানে ও বিভিন্ন আধুনিক বাদ্যযন্ত্র বাজানো শিখছে।
0: ভালো।
2: শুনেছি ও নাকি সিনথেসাইজার বাজায়, আরো শুনেছি ও নাকি সেই ব্যান্ডের পক্ষ হয়ে এবার আমাদের গ্রামে শ্রাবণ মাসে শেষ দিন যে মনসা মঙ্গল কাব্য পাঠ প্রতিযোগিতা হবে,
0: হ্যাঁ,
2: তাতে অংশগ্রহণ করবে।
0: ভালো।
2: হ্যাঁ, এবার বিজয়ী দলকে সরকার পক্ষ থেকে নগদ 5,000 টাকা পুরস্কার দেবে বলেও ঘোষণা করেছে। আমাদের গ্রামের পঞ্চায়েত মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতুল এবার আমাদের দলের সঙ্গে প্রতিযোগিতা করবে বলেও জানিয়েছে।
0: তাও ভালো।
2: আরো বলেছে ওরা নাকি বিভিন্ন আধুনিক হিন্দি সিনেমার গানের সুর দিয়ে ইংরেজি গানের সুর দিয়েও মনসামঙ্গল কাব্য পাঠ করবে। ওরা বিভিন্ন বিষয়ে বিয়ের অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে গান বাজনা করে, ও অনুষ্ঠান করলে হাতে কিছু টাকাও পায়।
0: হ্যাঁ, ভালো, তুইও গেলে যেতে পারিস।
2: না দাদা,
0: আমি একাই গাইব। রাতুল উঠতি বয়সের যুবক, নতুন নতুন গান, বাদ্যযন্ত্রের জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক। আমি এতে দোষের কিছু দেখছি না। নতুন নতুন সিনেমার গান শিখে, নতুন নতুন আধুনিক বাদ্যযন্ত্র বাজানো শিখে 2-4 টাকা কামাই করতে পারলে তাতে ক্ষতি কি?
2: না দাদা, আমি মাটির কাছাকাছি থাকতে চাই, মাটির গান ভালোবাসি। ব্যান বলুন আর যাই বলুন, সবই তো এই মাটির কাছাকাছি যারা আছে তাদের হাত ধরেই এসেছে। শেখরকে অবহেলা করলে শিল্পী যত বড়ই হোক না কেন, একদিন না একদিন অনুতাপ করতে হবে। বড় হতে গেলে তার শেখরকে আগে জানতে হবে, তাকে ছুঁয়ে যেতে হবে।
0: ঠিক বলছিস বিরাধন, আমাদের গানগুলো বাপদাদার আমল থেকে ধারাবাহিকভাবে লোকমুখে প্রচারিত হতে হতে এখানে এসেছে। এগুলো হলো অতীতকালের গ্রাম বাংলার মানুষের অবসর বিনোদনের গান, সুখ দুঃখের গান, ধর্মবোধের গান, দেহতত্ত্বের গান, সংকট মোচনের গান। এই সকল গানের ভাষায় সুরে তাল লয় আছে, আমাদের পূর্বপুরুষের চিন্তাভাবনার ফসল। আমাদের পূর্বপুরুষরা যে কঠিন জীবনযাপন, জীবন সংগ্রামের মধ্য দিয়ে বেঁচে বর্তে আমাদের আজ এখানে পৌঁছে দিয়েছে, তাদের সহজ সরল জীবনের প্রাণের কথা, মনের কথা, জীবন সংগ্রামের কথা এই গান। আমরা যদি আজ এগুলো না জানি, তাদের জীবনযাপনের শৃঙ্খলা অস্বীকার করি, আমরা আজ যতই উন্নতি করি না কেন, একদিন না একদিন আমাদের পদস্থলন হতে বাধ্য।
2: ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন।
0: আচ্ছা, এবার তিনার ঠাকুরের একটা গান ধরি।

0: আরে গলায় তো মানছে না, ঠিক আছে তোমরাও ধরো।
1: ঠিক আছে আমরাও ধরছি।

0: এইবার গানটা শেষ হলো, তাহলে আজকের মহড়া এখানে শেষ। কাল সন্ধ্যায় তোমরা সবাই নকুলের বাড়িতে যাবে।
1: ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই কালকে নকুলের বাড়িতে যাব।
2: আচ্ছা, বাদল কাকু আসছেন না কেন?
3: পথে কোনো অসুবিধা হচ্ছে না তো?
0: না না বাবা, ভাবাভাবি তো কিছুই নেই। বলছি যখন আসব তখন তো আসবই। আর এই দেখো, আমি আসিনি, শুধু পুরো টিম নিয়েই এসে পড়েছি। তাই তোমরা সবাই বাদ্যযন্ত্র নিয়ে বসে পড়ো। আর নকুল নকুল, তুমি একটা কাঠের চেয়ার সাদা পরিষ্কার ধুতি দিয়ে ঢেকে তাতে পিনাথ ঠাকুরের একটা পট বসাও। আমি পুজোর আয়োজন করছি, আমি পুজোর আয়োজন করছি।
3: আচ্ছা ঠিক আছে কাকা, আমি এটা জোগাড় করে দিচ্ছি।
0: ঠিক আছে, বিষ্ণু বিষ্ণুত্ব বুঝলে, পিনাথ কেশব নম, তুমি হবে পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বাহন, জলদ বরণ ছটা কস্তব বনমালা গলে সুশোভন।
4: জয় পিনাথের
0: জয়, জয় পিনাথের জয়, জয় পিনাথের জয়। ঠিক আছে, এই নকুল হারিকেনটা একটু আলো বাড়িয়ে দাও, আমি ত্রিনাথের পাঁচালি পড়ছি। গোলকের এক পাশে ক্ষীরুদের কুলে ব্রহ্মা বিষ্ণু শিব ছিল নাম গান ভুলে, হেন কালে আদ্য শক্তি উমা কাত্রায়ণী আসিয়া দিলেন দেখা হরিনাম শুনে, বিষ্ণু বলে কালী তারা কি হবে উপায়, কিসে যাবে জীবের দুঃখ বল তয় আমায়, আমরা তিনে এক একে তিন সর্বজনে জানে, মূর্খ লোকে নাহি জানে পূজা করিবে কেমনে। এবার তিনাথ ঠাকুরের আবির্ভাব মন দিয়ে শুনো। বহু পূর্বের কথা, মহিষী অত্রি মুনির পত্নী দেবী অংশুয়া ছিলেন পরম সদ্বি সতী নারী। কোনো এক সময় তার সতীত্বের পরীক্ষা নিতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আসেন। দেবী অংশুয়া সতীত্ব বলে সৃষ্টির এই তিন স্তম্ভকে শিশুতে পরিণত করে মাতৃত্ব প্রদান করেন, এতে সৃষ্টির কাজ ব্যাহত হতে থাকে। দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী ও দেবী পার্বতী বিচলিত হন। এরপর তিন দেবী অংশুয়া দেবীর আশ্রমে এসে তাদের স্বামীদের এমন অবস্থা দেখে আশ্চর্য হতচকিত হলেন। তখন তারা দেবী অংশুয়ার নিকট তাদের স্বামীদের পূর্ব অবস্থায় এনে দেওয়ার জন্য প্রার্থনা করেন। তখন দেবী অংশুয়ার কৃপায় ত্রিদেব পূর্বাবস্থায় প্রাপ্ত হয়। এবার সবাই মিলে তিনাথ ঠাকুরের জয় ধ্বনি দাও। জয় তিনাথ ঠাকুরের জয়,
5: জয় তিনাথ ঠাকুরের
0: জয়, জয় তিনাথ ঠাকুরের জয়। হ্যাঁ, তিনাথ ঠাকুর হলেন হিন্দু ধর্মের ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত রূপ। এবার তিনাথের গান ধরি। তিন পয়সাতে হয় যার মেলা, তিন পয়সাতে হয়।

0: জয় তিনাতের জয়। শোনা, তোমরা সবাই মনে রাখবে, প্রতি সোমবার আর শুক্রবার গুদুলি লগ্নে এই পাঁচালি পাঠে গৃহস্থের আয় উন্নতি হয়। তারপরে হ্যাঁ, বাড়ি থেকে রোগ শোক দূর হয়, বুঝলে? এখানেই আজকের মতো আমরা আমাদের আসর শেষ করলাম। আপনারা সকলে যত সামান্য তিনের ঠাকুরের প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবেন।
1: ভক্তবৃন্দ ও এলাকাবাসী সজ্জন, আপনারা জানেন যে আজ পঞ্চায়েত মাঠে মনসামঙ্গল কাব্য পাঠ প্রতিযোগিতার ফলাফল জানানো হবে। মাননীয় প্রধান সাহেবও এসেছেন, বিচারক মণ্ডলীর মধ্যে এই দপ্তরের বিচক্ষণ শিল্পীরাও উপস্থিত আছেন। বাদলের দল, মহামায়া ব্যান্ড, গ্রামের মা মহিলাদের মা লক্ষ্মী দল আর অনেক দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখন মাননীয় প্রধান মহোদয় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবেন।
2: আজকের মনসামঙ্গল কাব্যপাঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাদল বাবুর দল। আর কোন দল এই প্রতিযোগিতায় মানুষের মন জয় করতে পারেনি, তাই আমি বাদলবাবুকে মঞ্চে এসে মানপত্র ও পুরস্কারের নগদ অর্থ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
0: এ পুরস্কার প্রাপ্তি আমার একার কাজের ফল নয়, আমার সঙ্গে যে যে শিল্পীরা সঙ্গত দিয়েছে, যারা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র বাজিয়েছেন, আর লোকসঙ্গীত প্রেমী আমার প্রিয় গ্রামবাসী সকলের সদিচ্ছাতেই আমাদের আজকের এই জয়। এই জয় লোকসঙ্গীতের জয়, এই জয় লোক সংস্কৃতির জয়, এই জয় লোক কাহিনীর জয়।
2: এখানে আজকে গ্রামের বাইরে থেকেও বড় বড় দল, এমনকি প্রতিষ্ঠিত ব্যান্ড দলও অংশগ্রহণ করেছে। আমরা গ্রামের মানুষের মতামত নিয়েই এই প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন ও ঘোষণা করেছি। গ্রামের মানুষ এখনো শেকড়কে ধরে বাঁচতে চায়, গ্রামের মানুষ এখনো লোকসংস্কৃতিকে ভালোবাসে। এবার আমি বাদলবাবুর দলের পক্ষ থেকে বিরাজনকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য।
3: নমস্কার উপস্থিত ভক্তমণ্ডলী, অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি, আমাদের দলে অনেকে আমাদের এই লোকসংস্কৃতি চর্চাকে অবহেলা করে, আমাদের কাজকে অবহেলা করে আমাদের গ্রামের মানুষের মন জয় করতে পারেনি। এটাই প্রমাণ করে মানুষ এখনো নিজ নিজ লোকসংস্কৃতিকে নিয়ে বেঁচে থাকতে চায়, তার বিকাশ চায়, তার শ্রীবৃদ্ধি চায়। এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ।
2: আমি এবার আমি রাতুলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।
4: আপনারা সকলে আমাকে চেনেন, আমি রাতুল চরণ, বাদলদার দলে আমার লোকসংস্কৃতি চর্চার হাতে করি জুড়ি বাদক হিসেবে। আধুনিক সঙ্গীত শাস্ত্রে জ্ঞান অর্জন করি, বহু নামি দামি শিল্পীর সাথেও কাজ করি, কিন্তু আজ আমার এই অভিজ্ঞতা হলো গ্রামের মানুষ এখনো তার শেকড়কে আঁকড়ে ধরে বাঁচতে চায়, এখানে চরম শান্তি, চরম পরিতৃপ্তি। তাই আমি আজ বুঝতে পেরেছি মানুষ কৃত্রিমতা পছন্দ করে না, মৌলিকতাই চায়। তাই মঞ্চে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি, বাদলদা যদি আবার আমাকে বুকে টেনে নিতে চায়, ওনার দলে স্থান দিয়ে আমি আবার ওনার দলে যোগদান।
0: একই বলছো বাবা, একই বলছো, তুমি আমার ছেলের বয়সী, তোমার জন্য আমার দলের দরজা সব সময় খোলা। না না, প্রণাম করতে হবে না, তুমি আমার বুকে এসো, তুমি যে দেশের সম্পদ, এসো বাবা আমার বুকে এসো।
5: এতক্ষণ শুনলেন নাটক মাটির মানুষের গান। নাট্যকার ছিলেন অজয় বদ্দ, বিভিন্ন চরিত্রে যারা রূপদান দিয়েছেন, শিবুপাল, স্বপ্নাপাল নন্দী, বিভুলাল চক্রবর্তী, আশিস পাল, মিহির দত্ত এবং অজয় বদ্দ। নাটকটির নির্দেশনায় ছিলেন বিভুলাল চক্রবর্তী, প্রযোজনায় দেবাশিস সেনগুপ্ত।

যতক্ষণ শুনলেন নাটক মাটির মানুষের গান, লিখেছেন অজয় বৈদ্য, নির্দেশনায় বিপুলাল চক্রবর্তী, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই ওমেন এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, অনিবার্য কারণবশত খেলার ধারা বিবরণী প্রচার করা যাচ্ছে না বলে দুঃখিত। নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে এখন শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল, আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন হারুনুদ্দিনের গান, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: খোঁচে কি নাহয়া ছোড়বে মেটেরিয়া মেডিকার কাপ্য, মেটেরিয়া মেডিকার কাপ্য, মেটেরিয়া মেডিকার কাপ্য, নয়তোবা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাপ্য, লেকচারে নাপ্য, লেকচারে নাপ্য।

পাষাণ কারা ভাঙলো এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো কালো রাতের কাজ।

চমকে দেখি হঠাৎ একই বাঁধন আমার কাটলো, চমকে দেখি হঠাৎ একই বাঁধন আমার কাটলো, অচাল জনে টান লেগেছে সাগর বুঝি ডাকলো, অচাল জনে টান লেগেছে সাগর বুঝি।

ছোটে কার পানে শৈল চূড়ায়া বসছে রে গঙ্গা ছোটে কার পানে চলতে শিলা শীতল করে বাজল পায়ে নূপুর বলে শুকনো মরু জল সোহাগে সবুজ হাসি হাসল শুকনো মরু জল সোহাগে সবুজ হাসি হাসল প্রাণ সরদা জাগলো আসন কারা ভাঙলো।

আলোর নেশা জাগিয়ে দিল আমার মনের ছন্দ দে, আলোর নেশা জাগিয়ে দিল আমার মনের ছন্দ দে, মনের মধু মৌমাছি পায় পারি জাতির গন্ধ সে, তাই তো খুশির গান জেগেছে প্রাণের বিদা বাজল, নতুন দিনের নতুন আলোয় হৃদয় খালি রাঙল, প্রাণ জ্বলনা জাগল, আকাল

আরনুদ্দিনের গান শুনলেন, শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 13ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 31 আগস্ট, 2026 খ্রিস্টাব্দ সোমবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়, 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গান শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে 6:10। ককবর্গ অনুষ্ঠান হয় অগ্নিখরাং, আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6:25। প্রভাতী তত্ত্বভিত্তিক অনুষ্ঠান আজ সকালে সকাল 7টায়। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালি অনুষ্ঠানে 7:45। সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 8টায়। 8:15 অনুষ্ঠান আজকের কবিতা, শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা 8:30। পছন্দ করা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:05। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 10:30। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে সকাল 11:05। সেজুতি অনুষ্ঠানে শুনবেন নতুন প্রসাদের গান বেলা 2:15। আমি নারী অনুষ্ঠানটি পরিচালিত হবে বেলা 2:30। বিবিধ ভারতের অনুষ্ঠান রিলি করে শোনানো হবে বিকেল 3:05। জীবনের গল্প বিকেল 5:10। অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান জীবনের গল্প অনুষ্ঠানের অব্যবহিত পরে। লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়। কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান খেতে খামারে 6:30। অনুষ্ঠান কর্মোদ্যোগী রাত 7:05। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান মনোরঞ্জনে রাত 8:05। বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানা অজানা 8:30। পাঁচ মিশালী অনুষ্ঠান শুনবেন রাত 9টায়। রূপক অনুষ্ঠান সুরের জাদুকর শিমুল।